0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ সোমবার 15ই আষাঢ়, 13ই মুহররম, 29শে জুন, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আফজাল হোসেন। শুরুতেই শিরোনাম। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারিক রহমান। মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পার্সোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর। চীনের সহায়তায় চলতি বাজেটের মধ্যে তিস্তা উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে সংসদকে জানালেন পানি সম্পদ মন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং দুইজনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার সহ তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। চীনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা সারগুলোর মাধ্যমে বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। পরস্পরের বিরুদ্ধে হামলা বন্ধে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালী নিয়ে বিরোধ নিষ্পত্তিতে আগামীকাল দোহায় বৈঠকে বসবে দেশ দুটি। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের নক আউট পর্বে দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে পরাজিত করে শেষ ষোলোতে উঠল কানাডা। আজ রাতে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দেশের সব সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বা একটি শিশু একটি গাছ কর্মসূচি এবং তরুণ উদ্ভাবকদের স্টার্ট আপ ও বিজ্ঞান প্রদর্শনী উদ্বোধন করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক নির্দেশনায় জানায়, ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে জলবায়ু অনুদান হিসেবে 5,000 টাকা করে দেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন লার্নিং এক্সেলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন লেইস প্রকল্প এই কর্মসূচি বাস্তবায়ন করছে। এদিকে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিজ্ঞান ও উদ্ভাবন উৎসবের মূল অনুষ্ঠানে অংশ নিয়ে সেরা উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী। মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে এই বিজ্ঞান ও উদ্ভাবন উৎসব পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পার্সো কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি একথা জানান। প্রধানমন্ত্রী স্পার্সোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পার্সোর প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে। তিনি গতকাল সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের সঙ্গে এক মধ্যাহ্নভোজে কথা বলেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা। পরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে এবং নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আহ্বান জানান। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, তিস্তা নদীর স্থায়ী সমাধান এবং উত্তর পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক রূপান্তর বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি গতকাল জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং এ লক্ষ্যে চীনের কারিগরি সহযোগিতা ও পূর্ণ সমর্থন পাওয়া গেছে।
2: বাংলাদেশের একটা বিশেষ টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা আশা করছি এই বাজেটে যেই বরাদ্দটুকু বিশেষ প্রয়োজন, সেই বরাদ্দ নিয়ে আমাদের এই দেশের এবং বহির্বিশ্বের আরো যদি দুই একটা এক্সপার্ট টিম খুব দ্রুততম সময়ের মধ্যে এই ফিজিবিলিটি স্টাডি শেষ করে দৃশ্যমান পদ্মা ব্যারেজের মতো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব।
0: আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকওয়াত হোসেন বলেছেন, দেশের 18 কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর এবং এক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই। স্বাস্থ্যমন্ত্রী জানান, আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের চরম অবহেলার প্রমাণ পাওয়ায় হাসপাতালটির লাইসেন্স স্থগিত এবং দোষীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত বেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়। গতকাল সংসদে পাবলিক পরীক্ষা অপরাধ সংশোধন বিল 2026 এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল 2026 উত্থাপন করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকওয়াত হোসেন বিল দুটি উত্থাপন করেন। স্পিকার বিল দুটিকে পরীক্ষা নিরীক্ষা শেষে 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট সংসদীয় কমিটির কাছে প্রেরণ করেন। সংসদের বৈঠক আজ সকাল 10:30 আবার বসবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এক 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং একই এলাকায় আরও দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। গতকাল বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এরায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান। একই সঙ্গে রামপুরা থানার সাবেক উপ পরিদর্শক তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া এ মামলার গ্রেপ্তার একমাত্র আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপ পরিদর্শক চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সারাদেশে গতকাল একযোগে চলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এই কর্মসূচির আওতায় 6 থেকে 59 মাস বয়সী 2,40,36,000 বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সকাল 8টা থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলে বিকেল 4টা পর্যন্ত। তবে 12টি জেলার দুর্গম অঞ্চলে ক্যাম্পেইন পরবর্তী 4 দিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে। গতকাল রাজধানীতে এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাকওয়াত হোসেন। বিস্তারিত প্রতিবেদনে
3: 14 মাস পর ফের শুরু হলো ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সকালে রাজধানীর মিন্টো রোডে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাকওয়াত হোসেন। সারাদেশে 1,20,000 স্থায়ী ও 500 ভ্রাম্যমান টিকা কেন্দ্রের মাধ্যমে 2,40,00,000 শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা সরকারের। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সঙ্গে হামের মতো মহামারী থেকে বাঁচতে শিশুদের ক্যাম্পেইনে নিয়ে আসছেন অভিভাবকরা।
4: ভিটামিন এ ক্যাপসুলটা খাওয়াতে পেরে স্বস্তি বোধ করছি আর কি, যেহেতু ভিটামিন এ ক্যাপসুল রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে জড়িত। তাই
5: বাচ্চাদের তো বিভিন্ন রোগ হয়, তাহলে এগুলো খাইলে বাচ্চারা রোগ থেকে মুক্তি পাবে আশা করি।
6: যে হামের প্রাদুর্ভাবটাও কিন্তু দেখা দিছে, এটা যদি ছয় মাস পর পর ক্যাম্পিং হয় এটা আর বেশি ভালো হবে।
7: আমার বাচ্চা সুস্থ জন্যই তো ওষুধটা দেওয়া হয়েছে, তাই আমার কাছে অনেকটা ভালো লাগে।
3: স্বাস্থ্যমন্ত্রী জানান, লক্ষ্যমাত্রা পূরণে অতিরিক্ত 20 লাখ টিকা মজুত রেখেছে সরকার। কোন শিশু যেন বাদ না যায় সেজন্য বিশেষ ব্যবস্থার কথা জানান মন্ত্রী।
8: 2 কোটি 60 লক্ষ পিস ভিটামিন এ ক্যাপসুল আমরা আজকে খাওয়াচ্ছি। এই ক্যাপসুল দেওয়া হচ্ছে 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুদের জন্য। 1 লক্ষ আয়ু নীল রং ক্যাপসুল, সংখ্যা 20 লক্ষ 4 হাজার। 12 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের 2 লক্ষ আয়ু লাল রঙের ক্যাপসুল, 2 কোটি 20 লক্ষ 31 হাজার পিস, দুটি মিলে 2 কোটি 55 লক্ষ 34 হাজার পিস আমরা আজকে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি।
3: এছাড়া লক্ষ্যমাত্রার শতভাগ শিশু হামের টিকা পেয়েছে বলে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাদপড়াদের খুঁজে খুঁজে টিকার আওতায় আনা হচ্ছে।
8: সমস্ত বাচ্চাদেরকে আমরা কভার করেছি, তারপরেও আমরা খুঁজে খুঁজে 21 তারিখ থেকে আমরা দিচ্ছি। এখন যেটা দিচ্ছি আরেকটা সাপোর্টিভ, আমরা বাচ্চাদেরকে ভিটামিন দিচ্ছি, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না।
3: এদিকে ঢাকার 2 সিটি কর্পোরেশনে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পের উদ্বোধন করা হয়। প্রথম দিন বাদ পড়লেও টিকা সেন্টারে মিলবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। আর দেশের 12টি জেলার 58টি উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে আরো 4 দিন।
0: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন আশা প্রকাশ করে বলেছেন, চীনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে। বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, চীনের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের 6টি সমঝোতা স্মারক স্বাক্ষর প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ঢাকা বেইজিং সম্পর্ক দেশের অর্থনীতি, প্রযুক্তি এবং আন্তর্জাতিক রাজনৈতিক মর্যাদা ও সম্মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারে প্রাণী সম্পদ খাতের পণ্য রপ্তানি করাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় হ্যাচিং এগ বা ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদনের উপযোগী ডিম রপ্তানি কার্যক্রমের উদ্বোধনকালে একথা বলেন। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বলেন, এই রপ্তানি কার্যক্রম বাংলাদেশকে একটি রপ্তানিমুখী দেশ হিসেবে প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এবং এটি দেশের রপ্তানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের প্রচলিত সনদ নির্ভর শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতা ভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে। তিনি গতকাল রাজধানীর তেজগাঁও কলেজে স্নাতক সম্মান প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনের দুর্নীতি, অব্যবস্থাপনা ও দূরদর্শিতার অভাবে দেশের সামগ্রিক শিক্ষার মান চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার এই স্থবিরতা ও সংকট দূর করতে শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় এবং কাঠামোগত সংস্কার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। রাজধানীর গুলশানে ক্ষমতার অপব্যবহার করে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক সহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী 1 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ দিন ধার্য করেন। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা হামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 15 জুলাই দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এ দিন ধার্য করেন। 47তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। গতকাল পিএসসির ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়। এই পরীক্ষার মাধ্যমে চাকরিতে নিয়োগের জন্য মনোনয়ন পেয়েছেন মোট 1521 জন। ফেসবুকে ছড়িয়ে থাকা অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্য এড়িয়ে খবরের ভেতরের খবর বের করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। তিনি গতকাল সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ এর উদ্যোগে আয়োজিত বিএসআরএফ ফল উৎসবে এ আহ্বান জানান। সাংবাদিকতার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহকে সাধুবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচার সচিব বলেন, প্রকৃত তথ্য ও সত্যতা জেনে খবর প্রকাশ করতে হবে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: এবার আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালী ও পার্শ্ববর্তী এলাকায় তিন দিনেরও বেশি সময় ধরে চলা পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। দেশ দুটি আগামীকাল কাতারের দোহায় বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। এই আলোচনাটি মূলত হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌ চলাচলের উপর গুরুত্ব দেবে এবং এটি এমন একটি বিষয় যা নিয়ে ট্রাম্প বারবার মন্তব্য করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, সমঝোতা স্মারকের শর্তাবলী না মানলে ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক পদক্ষেপ গ্রহণ করা হবে। দৃশ্যত উভয় পক্ষই একটি দীর্ঘস্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনার টেবিলে ফিরে আসছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইরানের সাম্প্রতিক হামলা এবং যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তাবলী পূরণে মার্কিন ব্যর্থতার কারণে তেহরান রবিবারের নির্ধারিত বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনায় অংশ নেয়নি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলেছে, তারা কুয়েত ও বাহরাইনে 8টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস করেছে। এই হামলাকে ইরানি স্থাপনায় সাম্প্রতিক মার্কিন হামলার জবাব বলে দাবি করেছে আইআরজিসি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, হরমুজ প্রণালী পরবর্তী 30 দিন ইরানের পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে এবং নতুন মার্কিন হামলা কেবল বিপজ্জনক পরিস্থিতির আরও অবনতি ঘটাবে। ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1450 জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে 3000-এরও বেশি লোক আহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ধ্বংসাবশেষের মধ্যে আটকে পড়া লোকদের এখনও বেঁচে থাকার আশা রয়েছে, যদিও তাদের উদ্ধারের সুযোগ দ্রুতই ফুরিয়ে আসছে।

0: ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। লস অ্যাঞ্জেলেসে ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের প্রথম খেলায় গতরাতে দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে পরাজিত করে শেষ ষোলোতে পৌঁছেছে কানাডা। এদিকে আজ রাত 11টায় নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। ক্রিকেট। হারারেতে একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক জিম্বাবুয়ে প্রথম ইনিংসে 1 উইকেটে 136 রান নিয়ে আজ বেলা 1:30টায় দ্বিতীয় দিনের ম্যাচ শুরু করবে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়। শেষ পর্যন্ত বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে 140 রান সংগ্রহ করে। দলের পক্ষে মমিনুল হক সর্বোচ্চ 60 রান করেন। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 9টা পর্যন্ত রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:14 এবং সূর্য অস্ত যাবে 6:50। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পার্সোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর। চীনের সহায়তায় চলতি বাজেটের মধ্যে তিস্তা উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে, সংসদকে জানালেন পানি সম্পদ মন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং দুইজনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার সহ 3 জনকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। চীনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। পরস্পরের বিরুদ্ধে হামলা বন্ধে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালী নিয়ে বিরোধ নিষ্পত্তিতে আগামীকাল দোহায় বৈঠকে বসবে দেশ দুটি। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে পরাজিত করে শেষ ষোলোতে উঠল কানাডা। আজ রাতে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায়।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: সবার সাথে 90.4 এক নেশন এক স্টেশন।

0: 101.4 FM.
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: মর্নিং মাইক,
1: গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। এবং আরো একটি সুন্দর সকাল শুরু হয়ে গেছে এবং মর্নিং মাইকও শুরু হয়ে গেছে। বাই দ্য ওয়ে, মর্নিং মাইক নিয়ে আমি তানহা হাজির হয়ে গিয়েছি ঢাকা FM 90.4 এ। সো আই হোপ ইউ অল আর ডুইং গুড অ্যান্ড আপনাদের সারাটা দিন অনেক বেশি ভালো যাবে এবং গতকাল দিন মানে গত দিনগুলো আপনাদের অনেক বেশি ভালো গেছে। এবং আমি কিন্তু চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে এবং প্রচুর গসিপ শেয়ার করতে, কারণ এখন যেই অবস্থা মানে বিশ্বকাপ চলছে এই নিয়ে মানে রমরমা একটা অবস্থা, তাই না? তো সেই সব নিয়ে এবং তাছাড়াও সেলিব্রিটি আড্ডাদের তো থাকবেই, সেলিব্রিটিদের টপিক গসিপ থাকবে, তো সবকিছু মিলিয়ে কিন্তু সেই রকম আজকে বিনোদন হবে। তো তার আগে আমরা কিন্তু গান শুনবো এবং মানে মানে আমরা মর্নিং মাইক কিন্তু শুরু করি বেসিক্যালি গান এবং কিছু ব্রেক নিয়ে, তাই না? তো আমি মর্নিং মাইক এখন শুরু করব গান দিয়ে এবং ব্রেক নিয়ে। তো যে গানটা শুনবো এখনই শুনবো না, আগে একটা ব্রেক নিব, তারপর একটা গান শুনবো কানার হাট বাজার, তারপরে শুনবো কে তুই বল। সো চাইলে আপনারা কিন্তু আপনাদের পছন্দের গান সাজেস্ট করতে পারেন বা রিকোয়েস্ট করতে পারেন 01841904904 এই SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বরে। আর চাইলে আমাকে ফেসবুকে ইনবক্স করতে পারেন, পোস্ট আপলোড হয়ে যাবে এক্ষুনি, সেই পোস্টে চাইলে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো চলুন এখন মর্নিং মাইক শুরু করি এবং শুরু মর্নিং মাইকের আমেজটাকে আরেকটু দৃঢ় করতে আমরা গান ডান শুনবো। এবং আজকে সকালটা কিন্তু ভালোই একটু ঠান্ডা ঠান্ডা ভাব দেখছি, সকালবেলা যদিও অনেক গরম লেগেছিল বাট এখন কিন্তু অনেক ঠান্ডা লাগছে, তবে বলা যাচ্ছে না। বাই দ্য ওয়ে, একটা কিন্তু আমরা খুব একটা নিউজ কিন্তু ইদানিং খুব পাচ্ছি ফেসবুকে, সেটা হচ্ছে ভূমিকম্পের নিউজ, তাই না? খুব তাড়াতাড়ি নাকি একটা বাংলাদেশে ভূমিকম্প হতে যাচ্ছে, এটা অনেকের ধারণা এবং বিশেষজ্ঞরা অনেকে বলছে। তো সবাই সতর্ক থাকবেন এই বিষয়ে, আসলে এটা এমন একটা ব্যাপার সতর্ক থাকার কোনো ওয়েই নেই আসলে, বাট তারপর সতর্ক থাকতে হবে। এবং ভূমিকম্প সম্পর্কে যেটা সময় যেটা করতে হবে সে সম্পর্কে আমি আরো আপনাকে ডিটেলসে বলবো, তবে তার আগে একটা ব্রেক নেবো, ব্রেক থেকে ফিরবো একটু পরে। সো স্টে টিউন।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: বাইজা বুজা তামা তামা
6: তো জানতো
5: মগর কি হুনতাছেন পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
6: ওহো,
5: লিয়ালি ছেড়ে
6: দিল দিয়া ফিল করেন।
5: FM 90.4

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: হাই, আমি মুকুল, আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
3: মুকুল টি স্টল,
4: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো যারা যারা জয়েন হয়ে গেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনো জয়েন হননি তাদেরকে বলবো যে ঘুম থেকে উঠে পড়ুন, আজকে একটা সুন্দর সকাল। এবং যেহেতু আজ থেকে কিন্তু খেলা শুরু, মানে দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে, এবং আজ কিন্তু রাতে 11টা বাজে ব্রাজিল এবং জাপানের একটি ম্যাচ আছে। তো ব্রাজিল এবং জাপানের জন্য অনেক অনেক শুভকামনা রইল, অনেক অনেক দোয়া রইল। যাই হোক, আমি যে একটু আগে যে ব্যাপারে কথা বলছিলাম যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে ভূমিকম্প নিয়ে একটা খুব একটা আলোচনা সমালোচনা হচ্ছে, তো এই ব্যাপারে আমি তো আপনাদেরকে অগ্রিম বলতে পারবো না যে কখন ভূমিকম্প হবে। তবে আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে যে ভূমিকম্পের সময় আপনি যেই যেই কাজগুলো করতে পারেন সেটা হচ্ছে একটা সেফ প্লেস থাকা, তাই না? এখন ধরেন আপনি হচ্ছে এমন একটা জায়গায় আছেন যেখান থেকে সেফ প্লেসে যেতেও আপনার 2 মিনিট বা 1 মিনিট সময় লাগবে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যেটা করতে হবে, আপনার ঘরের কোনো শক্ত স্থান, মানে ধরুন সেটা পিলার হতে পারে বা সেটা টেবিল হতে পারে, তারপর দরজার, লাইক দরজার উপরে যে একটা পিলারের মতো থাকে লম্বা, সেখানে হতে পারে, তো সেই জায়গাগুলোতে আপনি দাঁড়াতে পারেন, সেই জায়গাগুলোতে আপনি মাথায় একটা বালিশ দিয়ে বসে থাকতে পারেন বা দাঁড়াতে পারেন। তো যেটা হবে যে হতে পারে, আমরা বলতে পাচ্ছি না তো মানে কি হতে পারে, বাট হতে পারে যে যদিও কিছু হয়েও থাকে সেক্ষেত্রে আপনি একটু আহত বা একটু ব্যথা হয়তো বা কম পাবেন, বা আপনার উপর ডাইরেক্ট কোনো অ্যাটাক হবে না, ঠিক আছে? আর আরেকটা যে কাজ করতে পারেন সেটা হচ্ছে যে মোবাইলে কিন্তু এখন সব ফোনেই প্রায় অ্যালার্ম ব্যাপারটা চলে এসেছে, মানে যে গুগল অ্যালার্টের ব্যাপারটা চলে এসেছে, তো সেটা কিন্তু অন করে দিতে পারেন। ওকে, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে যাদের বাইরে যাওয়ার সুযোগ থাকবে তাদেরকে বলবো যে হুড়মুড় করে বাইরে যাওয়ার জন্য যখন বাড়ির সিঁড়িতে আপনি দাঁড়াবেন বা বাড়ির ছাদে চলে যাবেন বা বারান্দায় চলে যাবেন ভয়ে বা ভাববেন যে বারান্দা থেকে লাভ দিবেন, তাদেরকে বলে রাখছি এই কাজটা অবশ্যই করবেন না, কারণ সিঁড়ি এবং বারান্দা তুলনামূলকভাবে একটু বেশি হালকা হয়। মানে বারান্দার নিচে আপনি খেয়াল করবেন যে তেমন একটা কিন্তু কোনো পিলার থাকে না বা কোনো রকমের, হালকা একটা জাস্ট আস্তরের মতো একটা মানে ওয়াল দিয়ে দেন হচ্ছে বারান্দাটা বানানো হয়। আর সিঁড়িটাও কিন্তু সেম, সিঁড়ির জায়গাটাটুকুতে কিন্তু আপনি খেয়াল করবেন যে তেমন একটা পিলার কিন্তু থাকে না, তো সিঁড়ি কিন্তু তাড়াতাড়ি ভেঙে পড়ার সম্ভাবনা থাকে এবং বারান্দাও তাড়াতাড়ি ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। তো যেটা করতে হবে যে যদি আপনার বাসা 5 তলা হয়, 4 তলা হয় বা 6 তলা হয় বা তারও উপরে হয় বা হচ্ছে 2 তলা 3 তলা পর্যন্ত আই থিঙ্ক নামা যায় বাসার নিচে, কিন্তু তার উপরে গেলে আমার কাছে মনে হয় যে সিঁড়ি দিয়ে হুড়মুড় করে না নেমে আপনাদের একটা সেফ প্লেসে চুপচাপ বসে থাকাই বেটার হবে। বিকজ আপনি ওইটা করলেও যে অ্যাটাকটা হচ্ছেন তার থেকে আমি মনে করি যে আপনি যদি মাথায় বালিশ দিয়ে একটা শক্ত স্থানের নিচে দাঁড়ান সেটা আরো বেশি একটু হলো আপনাকে সেফটি দিবে। আর বাকিরা তো অবশ্যই আমাদের উপরওয়ালার হাতে, যার যতটুকু ভাগ্যে আছে সে ততটুকুই থাকতে পারবে, এটা আসলে কোনো কিছু করার নেই, তারপর সতর্ক করা আর কি। আরেকটা ব্যাপার যেটা অবশ্যই করতে হবে যে যারা উঁচু ভবনগুলোতে আছেন একদম বেশি, মানে লাইক 19 তলা 20 তলা বা আরো বেশি যে যারা আছেন সেই ভবনগুলোতে, অবশ্যই ভূমিকম্পের সময় লিফটে ভুলে উঠবেন না। এটা কিন্তু খুব মারাত্মক লেভেলের একটা দুর্ঘটনা ঘটতে পারে শুধুমাত্র এই ভূমিকম্পের সময় লিফটে ওঠার কারণে। ওকে, তো যেটা করতে হবে ওই যে বললাম শক্ত পিলার ধরে দাঁড়িয়ে থাকতে হবে অথবা টেবিলের নিচে মাথা দিয়ে অথবা বালিশ বা একটা কোনো একটা নরম কাপড় বা কোনো কিছুটা দিয়ে বসে থাকতে হবে। এছাড়া আমার কাছে মনে হয় যে আর কোনো উপায় আসলে নেই। আর যাদের বাসায় বয়স্ক মানুষ আছেন বা বাচ্চা আছেন তারা অবশ্যই সবসময় একটু চোখে চোখে রাখার চেষ্টা করবেন, একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। বয়স্ক মানুষদেরকে কিন্তু মুভ করানোটা অনেক বেশি ডিফিকাল্ট, সো তাদেরকে একটু এই ব্যাপারগুলো শিখিয়ে দিবেন যাতে তারা যেন ইনস্ট্যান্ট একটা কিছু ব্যবস্থা করতে পারে, এবং তাদের সাথে অলওয়েজ সেই সরঞ্জামগুলো রাখার চেষ্টা করবেন। আর বাচ্চারা তো অবশ্যই বুঝবে না, তবে বাচ্চাদেরকে আপনাদের প্রোটেক্ট করতে হবে সেটা এনি হাও। তো যাই হোক, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আমাদের সাথে না ঘটে এই দোয়াই আমি করব। পুরো দেশবাসীর কাছে এতটুকু রিকোয়েস্ট করব যে অবশ্যই আমাদের পুরো বাংলাদেশের জন্য এবং পুরো পৃথিবীর জন্য দোয়া করবেন যেন কোনো রকমের প্রাকৃতিক দুর্যোগের শিকার আমাদের হতে না হয়, এবং আমরা সবাই যেন সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকি, ইনশাল্লাহ এটাই আমাদের চাওয়া। সো আই থিঙ্ক আপনাদের আমার আজকের মানে এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে। তো চলুন এখন আবার একটা ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করি। সো tuned.

0: destination, এক স্টেশন।
1: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি অ্যাপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি অ্যাপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। আপনারা শুনছিলেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। নাও ইটস এ ব্রেক টাইম, সো একটা ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।
1: Taka FM 90.4
2: Sharadeshi
1: Shobashathe

0: মর্নিং মাইক,
1: মর্নিং মাইকে আপনাকে স্বাগতম। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও আছি এবং থাকবো সকাল 11টা পর্যন্ত। আই হোপ সবাই জয়েন হয়ে গেছেন এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখন যেহেতু বিশ্বকাপ চলছে এবং ফার্স্ট রাউন্ড শেষ, সেকেন্ড রাউন্ডে কিছু দল সিলেক্ট হয়েছেন এবং ফার্স্ট রাউন্ড থেকে অনেক দলই কিন্তু বাদ পড়ে গেছেন এবং কয়টা দল এবার বাদ পড়ে গেলেন সে নিয়ে কিন্তু একটা পোস্ট হচ্ছে আমাদের ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে আপলোড হয়েছে। সো সেখানে চাইলে দেখতে পারেন পোস্টটা। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovedhakaefm। এছাড়াও আপনি চাইলে এখন আমার মাধ্যমে জানতে পারেন। তো যেই যেই দল হচ্ছে বাদ হয়ে গেছে তার মধ্যে সাউথ কোরিয়া আছেন, কাতার আছে, স্কটল্যান্ড আছে, হাইতি আছে, তুর্কি আছে, কুরাশাও আছে, তুনিসিয়া দল আছে, ইরান আছে, নিউজিল্যান্ড আছে, উরুগুয়ে আছে, সৌদি আরবিয়া আছে, ইরাক আছে, জর্দান আছে, উজবেকিস্তান আছে, পানামা আছে এবং আই থিঙ্ক এই কয়টা দলই হচ্ছে এখন পর্যন্ত প্রথম গ্রুপ পর্বের লড়াই থেকে বাদ পড়ে গেছেন। এবং আজকে থেকে সেকেন্ড রাউন্ড মানে গ্রুপ সিরিজ 32 মেবি শুরু হচ্ছে। সো সেখানে আজকে কিন্তু ব্রাজিল এবং জাপানের ম্যাচ আমি দেখতে পাচ্ছি। কিন্তু আপনি কি জানেন এই ব্রাজিল এবং এই জাপানের ম্যাচ নিয়ে একটা ভবিষ্যৎবাণী কিন্তু করেছেন। বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পর এবার মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান। যুক্তরাষ্ট্রের হিটস্টোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই হাই ভোল্টেজ ম্যাচে জয়ী দল শেষ ১৬তে নরওয়ে অথবা আইভরি কোস্টের মুখোমুখি হবে। পরিসংখ্যান বলছে ম্যাচের আগে ব্রাজিল এগিয়ে আছেন। অপটা সুপার কম্পিউটারের 25,000 সিমুলেশনে দেখা গেছে নির্ধারিত 90 মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা 57.7%, অন্যদিকে জাপানের জয়ের সম্ভাবনা 18%, আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা 24.3%। তো আপনার এই বিষয়ে মতামত কি সেটা জানিয়ে দিন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বরে 01841904904 নম্বরে। ফেসবুক অ্যাড্রেস তো একটু আগে বলেই দিলাম, সো সেখানেও চাইলে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ওকে, সো আপনাদের সাথে আমি আরও একটি ইনফরমেশন শেয়ার করে দিতে চাচ্ছি। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আমার আইজি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। তো চলুন এখন আবার একটা ব্রেক নিয়ে আসি, ব্রেক থেকে ফিরবে একটু পরে। সো স্টে টিউনড।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কবে যাব পাহাড়ে, আহারে আহারে
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে
3: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো? এই চলে এসেছে
4: লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।

0: মর্নিং মাইক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারআইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারআইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bt। আম্বারআইটি আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ সার্ভিসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। তো চলুন আমরা আবারও মর্নিং মাইকের গল্প আড্ডায় ফিরে যাই। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, থাকবো সকাল 11টা পর্যন্ত। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমি থাকি মর্নিং মাইক নিয়ে। এছাড়াও বৃহস্পতিবার দিনও মাঝে মাঝে আমি থাকি, আবার রাতেও হচ্ছে ভালোবাসার বাংলাদেশ নিয়ে রাত 11টায় থাকি আমি। তবে সেটা আসলে কিছু কিছু সব কিছু দিন হয় এরকম, আবার কিছুদিন সকালবেলা থাকি। সো যেটা করতে হবে আপনাদের এই আপডেটটা পেতে হলে অবশ্যই ঢাকা এফএম এর ফেসবুক পেজটা ফলো রাখতে হবে। সো ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আর চাইলে আমাকে SMS এবং মেসেজ করতে পারেন, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। অলরেডি অনেকেই কিন্তু আমাকে মেসেজ করা শুরু করেছেন, তো আমি এখন দুই একটা SMS পড়ার বা কমেন্ট পড়ার চেষ্টা করব। আমাকে মেসেজ করেছেন, হ্যালো আমি সৌরভ রংপুর থেকে, ওয়ান সাইড লাভ সম্পর্কে কিছু বলেন প্লিজ। আপু ব্রাজিল 3-1 গোলে জিতবে। আপনি আমাকে ওয়ান সাইড লাভ সম্পর্কে জানতে চাইছেন আমার কাছ থেকে, এটার উদাহরণ কিন্তু আপনি নিজেই দিয়ে দিয়েছেন। এই যে বলছেন ব্রাজিল 3-1 গোলে জিতবে, তার মানে আপনি ব্রাজিল ভক্ত, ব্রাজিলকে ভালোবাসেন। এই যে একতরফা ভালোবাসা, আপনাকে কিন্তু ব্রাজিল কোনো কিছু এসে দিয়ে যাচ্ছে না। আপনার কাপ তারা জিতলে সেই কাপটা আপনাকে দিয়ে যাবে না বা কোনো টাকা দিচ্ছে না, আপনি তাদেরকে নিঃস্বার্থভাবে পছন্দ করছেন, ভালোবাসছেন। এটাই কিন্তু একতরফা ভালোবাসার উদাহরণ। তাই আপনার কথার মধ্যে সেই উত্তর কিন্তু লুকিয়েছিল। অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে SMS করেছেন, শুভ সকাল, থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবার প্রোগ্রাম ভালো লাগছে আজকের এবং সবাই জয়েন হয়ে গেছেন। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয়েন হয়ে যাওয়ার জন্য এবং আমাকে শোনার জন্য। সো আমাদেরকে কমেন্ট করেছেন আরিয়ান আহমেদ, তাহিদুল ইসলাম কমেন্ট করেছেন, আজিমুল ইসলাম কমেন্ট করেছেন, আজকে নারায়ণগঞ্জ থেকে আছি, আগে ছিলাম লালমনিরহাট থেকে, ওকে থ্যাংক ইউ সো মাচ। আলামিন সর্দার কমেন্ট করেছেন, তৌফিকুল ইসলাম কমেন্ট করেছেন। সো বেশিরভাগ কমেন্টই আসছে গুড মর্নিং, সো আমি আবারও একবার সবাইকে একসাথে গুড মর্নিং জানিয়ে দিচ্ছি। ওকে সো চলুন এখন আবারও একটা ব্রেক নিয়ে আসি এবং আরও SMS কমেন্ট করতে থাকুন আপনারা। আর এই ফাঁকে আমি একটু ব্রেক নিয়ে আবার ব্যাক করছি, সো স্টে টিউন।
2: শুনছেন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Shoot, shoot, shoot, shoot, 10, Taka FM 90.4.

0: You're listening to Dhaka FM 90.4.
1: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে। আমি তানহা থাকতাম ঢাকা ঢাকা এফএম 90.4। সো আই হোপ আপনারা সবাই এখন জয়েন করে ফেলেছেন, কারণ অনেক সকাল হয়ে গেছে এবং কাজের সময় শুরু হয়ে গেছে। যারা অফিসে যাচ্ছেন বা চলে গেছেন এবং যারা রাস্তায় আছেন, সবাইকে বলবো যে এই যে আমি প্রতিদিন সকালবেলা আপনাদের সাথে গল্প করি, বিভিন্ন স্টোরি শেয়ার করি, মজার মজার ইনফরমেশন শেয়ার করি, এটা নিয়ে আপনাদের মানে এগুলো শুনতে আপনাদের কেমন লাগে চাইলে একটা ফিডব্যাক কিন্তু দিতে পারেন এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা আমার পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। এই যে বিশ্বকাপ নিয়ে একটা খুব রমরমা একটা অবস্থা চলছে, সেটা নিয়ে আরও একটি মতবাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে অনেকে ধারণা করছে 36 বছর পর ফাইনালে বা সেমিফাইনালে ব্রাজিলের মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা। আবার অনেকে বলছেন যে ফাইনালে পর্তুগালের মুখোমুখি হবেন আর্জেন্টিনা। আচ্ছা আপনার কি মনে হয় বলেন তো, ফাইনালে কার মুখোমুখি আসলে কে হচ্ছেন? আমার কাছে যাই হোক, আমার কাছে মনে হয় যে যেই দলই মুখোমুখি হোক না কেন, তবে এই তিন দল কিন্তু সবসময় একটা হাইপ ক্রিয়েট করে, তাই না? সো গতবার 2022 সালের বিশ্বকাপ যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে লাস্ট মোমেন্টে যেই একটা মানে মর্মান্তিক ভাবে গোল দিয়ে আর্জেন্টিনা জিতে গিয়েছিল। সো সবকিছু মিলিয়ে কিন্তু অনেক বেশি মানে কি বলে খুব একটা ফাইনাল ফাইনালের মতো হয়েছিল গতবার। সো এবারও যদি সেটা হয় সেটাই কিন্তু আসলে আমরা চাইব। আর শুধুমাত্র যে আর্জেন্টিনা ফ্যান বা আর্জেন্টিনার ভক্তরা, আর্জেন্টিনার দেশের মানুষেরাই যে শুধু আর্জেন্টিনাকে সাপোর্ট করছে তা কিন্তু না, অন্যান্য দলের মানুষজনও কিন্তু অন্যান্য দলের কোচ এবং অন্যান্য দলের মানে অন্যান্য দলের দেশের লোকজনও কিন্তু আর্জেন্টিনাকে সাপোর্ট করছে। এটা কারণ কি, মানে এত বেশি হাইপ হওয়ার কারণ কি? তার কারণ অবশ্য অনেকগুলি আছে, তবে তার মধ্যে মেসিকে পার্সোনালি পছন্দ করার কারণে হয়তো বা অনেক মানুষই আর্জেন্টিনাকে পছন্দ করেন, কারণ মেসিকে সবসময় সবাই একটা আদর্শ মানুষ হিসেবে আসলে দেখেছেন। এবং সবথেকে বড় কথা আমি দেখেছি যে ইদানিং একটা কথা খুব বেশি হয় যে মেসিকে কেন পছন্দ করি, মেসিকে পছন্দ করি কারণ সে ছোটবেলা থেকে একটা মেয়েকেই ভালোবেসেছে এবং তার সাথে জীবন সংসার করেছে, এই জন্য নাকি সে ওয়ান ওমেন গার্ল এবং এক নারীতে আসক্ত পুরুষ তাকে বলা হয়। সো এই ব্যাপারে আপনাদের মানে মেয়েদের আমি আপুদের কাছে জিজ্ঞেস করব কি মতামত, এবং মেসির মতো জীবন সঙ্গী কি জীবনে চান কি না সেটা জানিয়ে দেন আর কমেন্ট করতে থাকুন। আমি একটু পরে আবার ব্যাক করছি ব্রেক নিয়ে, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আমরা গল্প করতে করতে লাস্ট আওয়ারে চলে এসেছি, আই মিন 11টা পর্যন্ত আমি থাকি, সো অলরেডি 10:07 বাজে, সো বুঝতেই পারছেন যে লাস্ট আওয়ারে কিন্তু চলে এসেছি। আর বেশিক্ষণ সময় কিন্তু নাই, সো আপনারা বেশি বেশি করে কমেন্ট এসএমএস করতে থাকুন। অলরেডি আমার অনেকগুলো কমেন্ট এসেছে এবং মেসেজ এসেছে, তো আমি আরও একবার কমেন্টে একটু ঢু মেরে আসি। দেখলাম যে বাই দ্য ওয়ে আমাদের যে ফেসবুক পেজে কিছু প্রেডিকশন পোস্ট আপলোড করা হয় এবং সেই প্রেডিকশন পোস্টগুলোতে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অনেক বেশি কমেন্ট মানুষ করছেন এবং কমেন্টে উত্তর জানিয়ে দিয়ে আমাদের পেজ থেকে কিন্তু তাদের ছবি সহ আপলোড করা হচ্ছে। সো এই ব্যাপারটা কিন্তু অনেক মজার, তাই না? আজকে জাপান এবং ব্রাজিলের খেলা নিয়েও কিন্তু একটা প্রেডিকশন পোস্ট করা হয়েছে, সো সেখানেও কিন্তু আপনারা কমেন্ট করে আমাদের ফেসবুক পেজে আপনাদের ছবি সহ আপলোড করা হবে, সো যে উইনার হবে। সো বুঝতেই পারছেন আপনারা কিন্তু একটা খুব সুন্দর একটা মোমেন্ট আপনারা পেতে যাচ্ছেন যদি আপনারা জিতে যান। তো অনেকে দেখছি কমেন্ট করছে আমার সেই প্রেডিকশন পোস্টে এবং অনেকে আমার পোস্টে এসেও প্রেডিকশন করে যাচ্ছে, সো এটাও একটা মজার ব্যাপার। আমি দেখলাম যে মানে অনেকেই আমার পোস্টে বলতেছে, তো সেটা যদি আপনি কাইন্ডলি সেই প্রেডিকশন পোস্টে বলেন তাহলে কিন্তু জিতে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনার এবং আপনার ছবি সহ কিন্তু আমাদের ফেসবুক পেজে আপলোড হতে পারে। ওকে, সো চলুন এখন আবারও একটু ব্রেক নিব এবং একটু পরে ব্যাক করব। আপনারা মেসেজ করে থাকুন এবং বেশি বেশি করতে থাকুন এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaifm। তো চলুন এখন আবারও ব্রেকে যাবো, তার আগে কি একটু এসএমএস পড়ে যাবো। আমাকে অনেকে এসএমএস করেন, মেসেজ করেন যে আপু কখন থাকেন, আমি কিন্তু বারবার করে বলে দিই প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। ওকে, আমাদেরকে কমেন্ট এসএমএস করেছেন, ফেসবুকে ইনবক্স করেছেন একজন। আচ্ছা দেখি আমি একটু এসএমএসটা পড়ি, মেসেজটা আপু বাংলায় বলুন। ওকে, আমি বাংলায় কথা বলছি, আশ্চর্য। আচ্ছা মেসেজটা করেছেন গণনা মেসেজ করেছেন যে আপু বাংলায় বলো। বাংলায় তো বলেছি আপু, আমি তো বাংলায় কথা বলছি, তাই না? ওকে, তারপর আমাদেরকে আরো অনেকেই এসএমএস করছেন এবং করেন, আমি জানি না কেন হচ্ছে আপনারা মেসেঞ্জারে কল দেন, কারণ আপনাদের কল কিন্তু রিসিভ করা হয় না বা হবে না, অটোমেটিকলি এটা কেটে যায়, সো শুধু শুধু কল দিয়ে কোনো লাভ নেই। শহীদুল ডালি এসএমএস করেছেন, তারপর আমাদেরকে এসএমএস করেছেন মমিন পোড়া মানিক। ওকে, থ্যাংক ইউ সো মাচ এস এম এস করার জন্য। এবং আমাদেরকে এস এম এস করেছেন সিজান। ওকে, দেন শ্রাবণ এস এম এস করেছেন পরের গানটা পেহলি দাফা চালাবেন প্লিজ। ওকে, আমি দেখি যদি প্লেস থাকে তাহলে অবশ্যই প্লে হয়ে যাবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ যারা এস এম এস করছেন, অ্যান্ড আমরা এখন আবার একটা ব্রেক নিব, ব্রেক থেকে ফিরবি একটু পরে, সো স্টে টিউন্ড।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা চ্যাপেদের সাথে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। সো আই হোপ যারা জয়েন করে ফেলেছেন এবং সকাল থেকে আমাকে শুনছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগছে আমাকে শুনতে, এবং যারা এই মুহূর্ত থেকে আমাকে শুনছেন তাদের জন্য তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, এবং তাদেরকে বলবো আগামী দিনগুলোতে অবশ্যই একদম ঠিক অন টাইমে আমার সাথে থাকবেন আশা করি। সো আজকে কিন্তু একটা মেঘলা মেঘলা আকাশ, এবং এই দিনে খিচুড়ি খেতে কিন্তু খুব মন চায়। সব থেকে মজার ব্যাপার কি জানেন, আমি প্রতিবার কিন্তু বৃষ্টির দিনগুলোতে বলি যে খিচুড়ি খেতে ইচ্ছে করে, খিচুড়ি বানাবো। তো আজকে আমাদের বাসায় অলরেডি খিচুড়ি রান্না করা আছে, এটা আমার জন্য খুবই খুবই মজার একটা ব্যাপার। এবং প্লাস গরু মাংস আছে এবং সাথে শুটকি ভর্তাও আছে। সো বাসায় যেয়ে আজকে যেটা করবো, খিচুড়ি গরু মাংস এবং শুটকি ভর্তা দিয়ে খাবো। সো এই ব্যাপারে আপনাদের কি মতামত, এবং আপনাদের কি খেতে ইচ্ছে করছে? খেতে ইচ্ছে করলে বানিয়ে খেয়ে ফেলেন। যাই হোক, বিশ্বকাপ চলছে, আগামী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ক্যাপ ভার্দে, যেটা এই পর্যন্ত বিশ্বকাপে টিমগুলোর মধ্যে সব থেকে ছোট টিম হয়েও সব থেকে শক্তিশালী টিমে কিন্তু অলরেডি পরিচিত হয়ে গেছেন। সেই টিমের সাথে লড়াইয়ের ব্যাপারে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি একটি বার্তা দিয়েছেন। সেই বার্তাটি হচ্ছে, কেপ ভার্দে কঠিন প্রতিপক্ষ হবে, তারা আমাদের কাজটা কঠিন করবে। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট স্পেনের সঙ্গে তারা তা দেখিয়েছে। মানে আমার মনে হচ্ছে যে কোচ লিওনেল স্কালোনি অনেকটা ভয়েই আছেন, মানে একটু মানে কি বলে, মানে খুব স্ট্রংলি খেলবে এটা বোঝা যাচ্ছে, এবং সে কিন্তু একটু নার্ভাস আছেন কেপ ভার্দের সাথে খেলা। এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে আর্জেন্টিনার মতো একটি দল প্রতিপক্ষ টিমকে ভয় পাচ্ছে বা নার্ভাস ফিল করছে, এটাও কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট কেপ ভার্দের জন্য। সো কেপ ভার্দের জন্য অবশ্যই শুভকামনা রইল, এবং আর্জেন্টিনার জন্য অনেক বড় একটা শুভকামনা, বেশি একটা শুভকামনা রইল। আর লিওনেল স্কালোনি কিন্তু একসময় আর্জেন্টিনা দলে খেলতেন, এবং সেই সময়ে কিন্তু মেসির আগমন ঘটেছিল আর্জেন্টিনার দলে। সো স্কালোনের সাথে মেসির একটা অন্যরকমের বন্ডিং কিন্তু আছে, এবং মেসি কিন্তু স্কালোনিকে গুরু হিসেবে মানেন, এবং স্কালোনিও কিন্তু মেসিকে একদম মানে কি বলবো, শিশুর মতো করে আসলে তাকে টেক কেয়ার করেন, এবং তার সুবিধা অসুবিধা ভালোবাসা সবকিছুই অনেক বেশি কেয়ার করেন। সো যাই হোক, মজার মজার এরকম আরো ইনফরমেশন জানতে মর্নিং মাইক শুনতে হবে, এবং মর্নিং মাইকে জয়েন থাকতে হবে। ওকে, তো চলুন এখন আবার একটা ব্রেক নিব, গান শুনবো পেহলি দফা আতিফ আসলামের, গানটা শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনি।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

আজকের মর্নিং মাইক শেষ করতে হচ্ছে এখানেই। আশা করি আপনাদের আজকের প্রোগ্রাম অনেক বেশি ভালো লেগেছে এবং আপনারা এনজয় করেছেন। তো আমি আজকে বিদায় জানাচ্ছি, আগামীকাল ঠিক 8টা বাজে আমি চলে আসব, মানে সকাল 8টা বাজে, ঠিক সকাল 8টা বাজে আমি চলে আসব। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। এছাড়াও শ্রুতিকাব্য নিয়ে প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত আমি থাকি রেডিও আম্বার 102.4 এফএম এ। তো সেখানেও চাইলে আমাকে শুনতে পারবেন দুপুরের সময়টায়, আজকেও কিন্তু আছি আমি দুপুরের সময়টায়, তো আপনারা ওইখানে জয়েন হয়ে যেতে পারেন। ওকে, তো আজকে এখন বিদায় নিচ্ছি মর্নিং মাইক থেকে, আগামীকাল ঠিক সময় মতো সময় চলে আসবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সেফটি সাথে থাকবেন। কারণ ওই যে আজকে প্রথমেই কিন্তু বলেছি যে ভূমিকম্পের যে সতর্কতার ব্যাপারগুলো, তো সেগুলো একটু মাথায় রাখবেন এবং নিজের যত্ন নিবেন। প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং হেলদি ব্রেকফাস্ট করতে হবে এবং সারাটা দিন অনেক বেশি ভালো রাখতে হবে, নিজের পজিটিভ থিঙ্কিংকে গ্রো করতে হবে, অলওয়েজ পজিটিভ ভাইবের মধ্যে থাকতে হবে। ওকে, সো কোনো নেগেটিভ চিন্তা, নেগেটিভ মেন্টালিটি বা নেগেটিভ কোনো কিছু, মানে খারাপ কোনো কিছুকে ভিতরে রাখা যাবে না। ওকে, তো সব কিছুকে জোরে একটা নিঃশ্বাস নিয়ে জাস্ট বাইরে ছুঁড়ে ফেলে দেন। ওকে, সো সবার জন্য শুভকামনা রইল এবং অনেক অনেক ওয়েল উইশেস রইল। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

বল খুঁজি তোকে আর কিসে, তুই জলে বাতাসে মিশে, জানে মন তুই জীবন।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
3: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
4: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না।
5: মুকুল টি স্টল,
6: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটাটা আর গান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: টাইম চেক, এখন সময় দুপুর একটা।
1: সবার সাথে 90.4।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Dhaka FM 90.4.
1: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Haka FM 90.4 app. Just download, install and enjoy.

0: 92.4.
1: Midday. Midday. Field.
2: हेलो ढाका সবাইকে শুভ দুপুর জানিয়ে শুরু করছি আজকের মিড ডে ফিল্ড অনুষ্ঠান। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই আছেন। বন্ধুরা, নতুন একটা সপ্তাহ, নতুন একটা দিন, নতুন একটা দুপুরের ঘড়ির কাঁটা দেখতে দেখতে দুপুর 2টা বাজে চলে এসেছে এবং হাজির হয়ে গেলাম আমি আপনাদের সবার বন্ধু আর যে রিদম। আশা করছি সবাই শুরুর এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন আমার সাথে, আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন যুক্ত হচ্ছেন বা যুক্ত হয়ে গেছেন। আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকে যুক্ত হয়ে গেছে, সবাই নাম্বারে লিখছে, হোয়াটসঅ্যাপে লিখছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর অলরেডি কিন্তু ফেসবুকে আমার পোস্ট চলে এসেছে, সো এই মুহূর্তে একটু বলে দিব যারা আমার সাথে যুক্ত হতে চাচ্ছেন খুব ইজিলি যুক্ত হতে পারবেন, খুব ইজিলি আমাদের ফেসবুক পেজে চলে আসতে পারেন facebook.com/ILoveDhakaFM। সেখানে চলে আসলেই কিন্তু আমার পোস্ট পেয়ে যাচ্ছেন এবং পোস্টের কমেন্ট সেকশনে যদি চলে আসেন সেখান থেকে কিন্তু খুব ইজিলি রিদমকে পেয়ে যাচ্ছেন। তাছাড়া আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। বরাবর ঠিক 2টা বাজে হাজির হয়ে গেলাম, আছি কিন্তু বিকাল 5টা পর্যন্ত আপনাদের সাথে, অনেক গল্প হবে, আড্ডা হবে, তাছাড়া আমাদের প্লেলিস্ট জুড়ে সুন্দর সুন্দর গান তো আছেই। সো আশা করছি অবশ্যই যদি দুপুরটাকে একটু সুন্দর করতে চান, দুপুরটাকে যদি একটু রঙিন করতে চান, একটু আড্ডাময় করতে চান, অবশ্যই আমার সাথে থাকতে পারেন শেষ পর্যন্ত। অনেক গল্প হবে, আড্ডা হবে, আমরা অনেক বিষয় নিয়ে গল্প করব, আর তাছাড়া আজকে তো ব্রাজিলের খেলা আছে, সেই বিষয় নিয়েও আমরা আজকে আড্ডা দিব। সো আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকবেন। তো যাই হোক, আমার মনে হয় সুন্দর এই দুপুরটা, বাইরে এত সুন্দর একটা ওয়েদার দেখা যাচ্ছে, একটা বাতাস বইছে, আমার মনে হয় সুন্দর দুপুরটা একটা সুন্দর গান দিয়ে শুরু করে দেওয়া উচিত। সো এখন আমরা মিসবাহুর রহমান সুমনের রই দে আইলা গা জুড়াইতে গানটা দিয়ে আজকের দুপুরটা শুরু করছি। আশা করছি বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত সবাই থাকবেন রিদমের সাথে, সবাই থাকবেন মিড ডে ফিল্ডের সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ার।

0: থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: Hello listeners, welcome back again, this is RJ Rhythm here. আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে আপনাদের পছন্দের অনুষ্ঠান মিডডে ফিলজে। আমি আর্য রিদম, কিন্তু বরাবর দুইটা বাজিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আপনাদের পছন্দের এই অনুষ্ঠান নিয়ে, এবং আছি কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত। আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত কিন্তু থাকবেন। আর এই মুহূর্তে আরো একবার একটু বলবো যে খুব ইজিলি কিন্তু বন্ধুরা আমার সাথে যুক্ত হতে পারবেন, যারা আমাকে এখন শুনছেন বা যারা আমাকে লিখতে যাচ্ছেন বা আমার সাথে যুক্ত হতে যাচ্ছেন। আমাদের ফেসবুক পেজে চলে আসলি হচ্ছে facebook.com/ILoveDhakaFM, এবং হচ্ছে আমাদের যদি ফেসবুকের পোস্টের কমেন্ট সেকশনে যদি কমেন্ট করে ফেলেন খুব ইজিলি কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি, এবং আমরা কিন্তু খুব সুন্দর একটা আড্ডা কিন্তু আজকে দিতে পারবো। আর তাছাড়া আমাদের অফিসিয়াল নাম্বারে যুক্ত হতে পারেন 01841904904, এই নাম্বারে খুব ইজিলি টেক্সট করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ পাঠাতে পারেন, এবং আশা করছি যে অবশ্যই সেখানে মেসেজ পাঠালে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। তাছাড়া আমাদের একটি অফিসিয়াল অ্যাপও আছে বন্ধুরা, ঢাকা এফএম 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে যদি একটু সার্চ করে ফেলেন খুব ইজিলি কিন্তু ডাউনলোড করে ফেলতে পারবেন, এবং ডাউনলোড করে ফেললে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন আপনার পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলস। বন্ধুরা অনেকেই যুক্ত হয়ে গেছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার নাম্বারে অনেকেই চলে এসেছে, প্রথমেই কিন্তু জিনিয়ে আছে, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে ফারুক যুক্ত হয়ে গেছে, আমার সাথে কিন্তু মেসেজে যুক্ত হয়ে গেছেন, কে যুক্ত হয়েছেন আমার সাথে, সাব্বির যুক্ত হয়ে গেছেন, শারমিন যুক্ত হয়ে গেছেন দেখতে পাচ্ছি। যাই হোক, সবার মেসেজ আমি পড়বো, আমি কারো মেসেজ কিন্তু বাদ দিব না। অনেকে হচ্ছে আমাকে মেসেজ করছেন যে আমি এর আগের দিন কেন মেসেজ করিনি, গতদিন হচ্ছে মানে অর্থাৎ গত বৃহস্পতিবার যখন আমি ছিলাম উইকেন্ড বাজ নিয়ে, সেদিন কিন্তু আমাদের একটা লাইভ ছিল যার কারণে হয়তো বা ওভাবে সবার মেসেজগুলো পড়া হয়নি। আপনারা সবাই কিন্তু লাইভেও যুক্ত হয়েছিলেন, আমরা ফেসবুকের লাইভে ছিলাম, সো আশা করছি অবশ্যই যাদের মেসেজ পড়িনি তারা কেউ রাগ করবেন না, আজ আছি বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের সবার সাথে আড্ডা দিব আমরা, তারপর হচ্ছে সবার মেসেজ পড়বো, সবার সাথে গল্প করবো। আর ব্রাজিলের খেলা আজকে বন্ধুরা, ব্রাজিলের খেলা কিন্তু রাত 11টা বাজে হতে যাচ্ছে জাপানের সাথে, খুবই দুর্দান্ত একটা ম্যাচ হবে আশা করছি। জাপান কিন্তু আসলে খুবই রাফ অ্যান্ড টাফ একটা স্কোয়াড বলা যায়, জাপানের প্রতিটা প্লেয়ারই কিন্তু খুবই দুর্দান্ত খেলে, এবং মানে আমার যেটা মনে হয়েছে জাপানের সাথে একটা ম্যাচ যখন হবে তখন আমার মনে হয় যে প্রতিপক্ষ আসলে ভয়েই থাকবে, কারণ জাপানের প্লেয়ারদের এক একজনের বডি স্ট্রাকচার ও মাই গড। আর তাছাড়াও জাপানের এর আগের যে খেলাগুলো আছে আমি যদি সেগুলোর কথাও বলি বা তাদের একটা ওভারভিউ যদি দেই, জাপান কিন্তু দুর্দান্ত খেলে। সো ব্রাজিলের আমার মনে হয় আজকের এই ম্যাচটা একটু ফাটাফাটি হতে যাচ্ছে, আর নেইমারও কিন্তু আজকে খেলছে, আর আমরা একটা ব্যাপার মোটামুটি কিন্তু কনফার্ম হয়েছি বা আমরা নিউজে দেখতে পারছি যে আজকে কিন্তু নেইমার মোটামুটি হয়তো একটা ভালো সময়ের জন্য খেলতে পারে। এখন সেটা কখন খেলবে বা কখন নামবে নেইমার সেই বিষয়টা ঠিক বলতে পারছি না, দেখা যাক, এটা আসলে রাতের বেলায় বোঝা যাবে। আর আশা করছি অবশ্যই ব্রাজিল আজকে একটা ভালো ম্যাচ খেলতে পারবে, দেখা যাক, উইনিং আমিও চাই যে যাতে ব্রাজিল জিতে যাক। আর ব্রাজিলের সাপোর্টার যারা আছেন সবসময় আমার সাথে ঝগড়া করেন বা আমার সাথে লেগে থাকেন, অবশ্যই আজকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন ব্রাজিলের প্রেডিকশন কত দিচ্ছেন বা ব্রাজিল কত গোলে জিতবে আজকে জাপানের সাথে, আর অবশ্যই আমরা সেই বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এবং হচ্ছে সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ যে ব্যাপারগুলো নিয়ে কথা বলেছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, সেগুলো নিয়ে আড্ডা দিব। তো আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত থাকবেন, যারা মেসেজ করছেন সবার সাথে আড্ডা দিব, সবার মেসেজ করবো। এখন একটা গানে চলে যাবো আমরা, আমরা এখন জুহাদ, রাফা, শাকিব, ফুয়াদ আর বিএইচএন এর করা একটা গান শুনবো, ঘুমন্ত শহরে। হ্যাঁ বন্ধুরা, ঘুমন্ত শহরের গানটা শুনবো, বেশ সুন্দর একটা গান, আশা করছি গানটা অবশ্যই সবার ভালো লাগবে, এবং শেষ পর্যন্ত সবার যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: এই মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: 90.4.
1: Midday Field.
2: হ্যালো ভালোবাসার বন্ধু বান্ধব সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। দেখতে দেখতে দ্বিতীয় ঘন্টা চলে এলাম, আমি অনেকক্ষণ ছিলাম না অবশ্য, যাই হোক চলে এসেছি আপনাদের মাঝে, আছি বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদের সাথেই আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে। আশা করছি লিসেনার সবাই যুক্ত হয়ে গেছেন এবং যুক্ত আছেন আমার সাথে এখন পর্যন্ত, আর এতক্ষণ থাকতে পারিনি তার জন্য অনেক অনেক দুঃখিত। আমি এখানেই ছিলাম, হয়তো একটু অফলাইনে থাকা হয়েছে আর কি কিছু রিজনে। আর এই মুহূর্তের আপডেট যদি দেই, আমি কিন্তু দেখতে পাচ্ছি বাহিরে কিন্তু একটা দুর্দান্ত ওয়েদারে পরিণত হয়েছে, মানে বাইরে যে ওয়েদারটা ছিল এতক্ষণ কিন্তু মোটামুটি একটা রোদ ছিল বা একটা কেমন যেন একটা মেঘলা মেঘলা ভাব ছিল, তবে এখন আবার দেখতে পাচ্ছি আকাশটা কিন্তু খুব মেঘলা হয়ে আসছে এবং হচ্ছে দেখা যাচ্ছে আকাশে কিন্তু বেশ মেঘও জমেছে, মনে হচ্ছে ঝুমিয়ে একটা বৃষ্টি নামবে, দেখা যাক কি হয়। যাই হোক অনেকেই কিন্তু যুক্ত আছে আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমি কিন্তু দেখতে পাচ্ছি সবাই আমাকে লিখছে এখন পর্যন্ত মেসেজ করছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সবার জন্য। যাই হোক আমরা এত কথা না বলে আমরা একটু দেখে আসি কে কে যুক্ত হয়ে গেছে। আমি প্রথমে একটু আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে চলে যাব। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অমৃত বোস দাদা চলে এসেছিলেন একদম শুরুর মুহূর্তে। শুভ দুপুর দাদা, আশা করছি ভালো আছেন। তারপর দেখতে পাচ্ছি আজহারুল ইসলাম ফ্লেভার কিন্তু যুক্ত হয়ে গেছে, ওয়েলকাম টু মিড দ্য ফিল্ডস উইথ আরজে রিদম ঢাকা FM 90.4। অনেক অনেক ধন্যবাদ ফ্লেভার ভাই যুক্ত হয়ে যাওয়ার জন্য কমেন্ট সেকশনে। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমাদের মাঝে কিন্তু কমেন্ট করেছেন পাবনা থেকে MD জাকারিয়া হোসেন, আসসালামু আলাইকুম রিদম ভাই। ওয়ালাইকুম আসসালাম জাকারিয়া ভাই, আশা করছি ভালো আছেন এবং অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। কিউট কিউট বৃষ্টি কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, আমি বৃষ্টি রংপুর থেকে বলছি, আপনি কেমন আছেন রিদম ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আপনার ফেসবুকের এই নামটা কিন্তু বেশ সুন্দর, কিউট কিউট বৃষ্টি। আহিদা তারান্নুম কিন্তু যুক্ত হয়ে গেছেন আমার কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি। কোথায়? হাই রিদম ভাইয়া কেমন আছেন? রিদম আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, আহিদা আশা করছি আপনিও ভালো আছেন। বাই দ্য ওয়ে আহিদা, আপনার এই যে লাস্টের যে নামটা, আমি জানি না এটা কি আপনাদের ফ্যামিলি নেম নাকি হচ্ছে এমনি নিক নেম, তারান্নুম, এই তারান্নুম নামটা কিন্তু বেশ সুন্দর, এটার মানেটা কি আমি আসলে ঠিক বলতে পারলাম না, তবে আমার কাছে নামটা বেশ ভালো লেগেছে। আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি শাখাওয়াত হোসেন আছে, কমেন্ট করেছেন হাই গরমি। আজিমুল ইসলাম লিখেছেন হবে নাকি সেভেন আপ? আহা, পার্সোনাল অ্যাটাক করা যাবে না, পরে সবে ভাববে যে রিদম ব্রাজিলকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করছে। হবে নাকি সেভেন আপ? সরি, আর আবারও বলে ফেললাম। আচ্ছা একটু হোয়াটসঅ্যাপে যাই, হোয়াটসঅ্যাপে দেখি কে কে আছে। মিস্টার আরজে কিং, কিতা খবর আপনার? আসুইননি ভালা, গরমে কিতা অবস্থা? গরম ছিল তবে এখন আর গরম নেই, এখন কিন্তু আকাশটা মোটামুটি একটা মেঘলা হয়ে আসছে দেখা যাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, গরম মনে হয় থাকবে না তেমন একটা আর। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি কে আছে তারপর দেখতে পাচ্ছি আমার সাথে, ওহো আমাদের সাউদা কিন্তু যুক্ত হয়ে গেছে, সাউদাকে অনেকদিন পর পেলাম অবশ্য, যদিও আমি আসলে লাস্ট সপ্তাহে আসা হয়েছে এরপরে তো আর ওভাবে আসা হয়নি। আচ্ছা সাউদা কি লিখেছে একটু দেখে আসি, হ্যালো চলে এলাম আপনার সাথে গল্প করতে, হোপফুলি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনি জানাতে বলেছিলেন আলহামদুলিল্লাহ মারা সেফলি ক্যালিফোর্নিয়া পৌঁছেছে, জানি না ভাইয়া এবার কেন যাওয়ার আগে মা বাবা এত কান্না করেছে, আমি খুব কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি, কদ আমি কান্না করলে ওদের এত খারাপ লাগবে এটা ভেবে নিজেকে সান্ত্বনা দেই, দূরে হলেও তারা আমার পৃথিবীতে আছে, বাট যাদের বাবা মা নেই তাদের কেমন লাগে। যাই হোক জীবন তো আর কোনো কিছুর জন্য থেমে থাকে না, হ্যাঁ এটাই আসলে একটা ফ্যাক্ট, জীবন কারোর জন্যই থেমে থাকে না, আর লাইফের রুলস বা লাইফের নিয়মই কিন্তু এটা, বা আমাদের ন্যাচারাল একটা সিস্টেমই এটা, যে ভালোবাসার মানুষ বা কাছের মানুষ আপন জন একটা সময় থাকবে তারপর হয়তো বা দূরে চলে যাবে, এটাই আসলে এটাই লাইফ, কজ লাইফের প্রতিটা মোড়ে মোড়ে আমার মনে হয় নতুন নতুন একটা করে রাস্তা কিন্তু খোলা হয়। আচ্ছা আমি একবারই অনেকগুলো মেসেজ করি কজ বারবার ফোন ধরলে বস রাগ করবেন, না ইটস ওকে সাউদা, আজকে আপনি কথা বলে এত গান প্লে করছেন কেন? সাউদা এই তো আছি, আমি একটু সামান্য একটু ছোট একটু ব্যস্ত ছিলাম যার কারণে হয়তো বা থাকতে পারিনি, তবে আছি আমি আপনাদের সাথেই আছি। আশা করছি শেষ পর্যন্ত অবশ্যই সবাই যুক্ত থাকবেন আমার সাথে, আর হচ্ছে সবার সাথেই গল্প হবে, সবার সাথে আড্ডা হবে। আমি নাম্বারেও দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে অনেকেই। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি জিনিয়া কিন্তু যুক্ত হয়ে গেছে। আর যে বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে বাসার সবাই। আর যে রাতের আকাশে শুকতারা আমি, দিনের আকাশের ফুল, ইচ্ছে হলে হতে পারি তোমার জীবনের ফুল। আচ্ছা, আমার জীবনের ফুল হবেন। জিনিয়া জিনিয়া জিনিয়া। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু মোহনা যুক্ত হয়ে গেছে কিশোরগঞ্জ থেকে, কিশোরগঞ্জ রংপুরের কিশোরগঞ্জ থেকে। রিদম ভাই কেমন আছো? আগার তুম সাথ হো গানটি শোনো প্লিজ। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো অবশ্যই আপনাকে আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। তবে এই যে আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর একটা মেঘলা কিন্তু হয়ে আসছে ওয়েদারটা, আমার মনে হয় এখন একটা মেঘলার গান, মানে এই যে এত সুন্দর একটা মেঘলা মানে আকাশে পরিণত হলো, বা এই কিছুক্ষণের মধ্যে যে রানিং এ যে আসলে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, আমার কিন্তু আর মন টিকছে না, এখন মন উড়ু উড়ু করছে। আমার মনে হয় এই পারপাসে আমাদের গানটা এখন শোনা উচিত। এখন আমরা মাশফিক আর প্রিসিলা রহমানের একটা গান শুনবো, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কোমন। যাই হোক, এত কথা না বাড়ি, আমরা সোজা গানে চলে যাই। খুব জলদি আবার ফিরে আসছি, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 90.4 FM. মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: 90.4.
1: Midday Field.
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজে রিদম কিন্তু বরাবর দুইটা থেকে হাজির হয়ে গেছিলাম আপনাদের মাঝে এবং আছে কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত। দেখতে দেখতে কিন্তু আমরা দ্বিতীয় ঘন্টারও প্রায় মাঝামাঝি পর্যায়ে আছি। আর আজকে আসলে ঠিক ওভাবে থাকতে পারছিলাম না, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এই যে এখন থেকে আছি, এখন থেকে কিন্তু ননস্টপ পাঁচটা পর্যন্ত আছি আপনাদের সাথেই। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। যাই হোক বন্ধুরা, আমরা তখন কথা বলছিলাম ব্রাজিলের খেলা নিয়ে, যে আজকে কিন্তু ব্রাজিলের খেলা আছে রাত 11টা বাজে জাপানের সাথে। আর মোটামুটি কিন্তু আমি তখন একটা নিউজ পড়ছিলাম যে যেখানে কিনা হচ্ছে যে ব্রাজিলের যে কোচ আছে, কোচ কিন্তু সে মানে মোটামুটি একটা কনফার্মেশন দিয়েছে বা সে মোটামুটি বলেছিল যে আজকে হয়তো বা নেইমার মানে 15 মিনিটের বেশি কিন্তু খেলতে পারবে। আমি যদি লাস্ট ম্যাচের কথা বলি, যে ম্যাচটা মূলত হচ্ছে ব্রাজিলের কার সাথে জানি ছিল খেলাটা, ভুলেই তো গেলাম। যাই হোক, ব্রাজিলের খেলাটা যে টিমের সাথে ছিল সেখানে কিন্তু ব্রাজিলের নেইমার নেমেছিল একদম শেষ মুহূর্তে এবং মোটামুটি প্রায় 15 মিনিটের কাছাকাছি বোধ হয় খেলেছিলেন। আমি আমি আমার ঠিক আসলে ওভাবে খেলনি, হ্যাঁ এরকমই হবে 15 মিনিটের মতো হয়তো খেলেছিলেন। বাট আজকের একটা নিউজ কিন্তু আমি দেখলাম যে সংবাদ সম্মেলনে কিন্তু যেই ব্রাজিলের যে কোচ আছেন, আর ওর নামও তো ভুলে গেলাম, আনচেলত্তি না কি জানি, মোস্ট প্রবলি আনচেলত্তি এরকম কিছু হবে। যাই হোক, সে কিন্তু সেখানে বলেছিল যে মোটামুটি নেইমার কিন্তু আগের থেকে আজকে একটু বেশি ফিট আছে এবং তাকে মোটামুটি কতটুকু খেলানো যাবে বা সে কতটুকু খেলতে পারবে টোটালি ডিপেন্ড করতেছে আসলে মাঠের পরিস্থিতির উপর। এখন যদি এরকম হয় যে হ্যাঁ ঠিক আছে মাঠের পরিস্থিতি একটু বেশি ভয়াবহ, তাহলে হয়তো বা নেইমারকে ওভাবেই খেলতে হবে। আর মোটামুটি প্রায় 981 দিন পর কিন্তু জাতীয় দলের জার্সিতে কিন্তু ফিরেছে ব্রাজিলের এই তারকা। আচ্ছা, লাস্ট ম্যাচটা যে মূলত কার সাথে, ও হো হ্যাঁ মনে পড়েছে বন্ধুরা, লাস্ট ম্যাচটা মোস্ট প্রবলি স্কটল্যান্ডের সাথে ছিল, মনে পড়েছে। এবং সেই ম্যাচে কিন্তু নেইমার প্রথম নেমেছিল এবং আজকেও মোটামুটি তার কিন্তু একটা নামার গুঞ্জন কিন্তু চারপাশে দেখা যাচ্ছে। আর আজকে আশা করছি মানে মোটামুটি তাদের কোচ যেটা কনফার্ম করেছে যে হয়তো বা সে আজকে 15 মিনিটের বেশি খেলবে, এরকম একটা কনফার্মেশন কিন্তু দিয়েছে কার্লো আনচেলত্তি। আর হচ্ছে আমার মনে হয় মোটামুটি আজকে মানে নেইমার খেলবে, কারণ হচ্ছে যেহেতু এটা লাস্ট ম্যাচ এবং আজকে কিন্তু নেইমারকে দরকার আছে। আশা করছি নেইমার কিন্তু আসলে খুবই ইনসেন একটা প্লেয়ার, আমার মনে হয় তার পারফরমেন্সটা আজকের ম্যাচে দরকার, এই অন্তত এই ফিফা বিশ্বকাপের জন্য হলেও দরকার, কারণ সে তার মতো দুর্দান্ত প্লেয়ার খেলতে পারছে না বা বসে আছে, আমার মনে হয় এটা আসলে একটা খারাপ লাগার মতোই বিষয়। যাই হোক, দেখা যাক কি হয় রাতের বেলা। আর অনেকেই যুক্ত আছে আমার সাথে দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত কিন্তু সাউদা আছে আমার সাথে, তারপর আমাকে আরো একজন মেসেজ করেছেন, কে মেসেজ করেছেন নামটা অবশ্য লিখে নিয়ে, আচ্ছা মোস্ট প্রবলি তাসনুবা হতে পারে লিখেছেন, ওই হ্যাঁ আছি বলেন। আচ্ছা আমি একটু কোথায়, আমি একটু মেসেজে চলে যাই, মেসেজে কিন্তু অনেকেই যুক্ত আছে আমার সাথে। প্রথমে দেখতে পাচ্ছি, হেই রিদম, জানি তোমার নামের বানান ভুল হয়েছে, ক্ষমা করো আমার লক্ষ্মীটি। তো বাহ, আমাকে লক্ষ্মী রাখলেন নাকি, ফর দ্য ফার্স্ট টাইম মনে হয় আমি লক্ষ্মী ডাক্তার শুনলাম। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি তোমা কিন্তু যুক্ত হয়ে গেছে, সিলেটের তোমা। হ্যালো ইংলিশ ম্যান রিদম, কিতা খবর, ভালানি জয়েন হইলাম সিলেট তাকি, ভাত খাইছি গুম গুম করের, আকতা ঘুমাই যামু, কেন ঘুমাইলে কিতা হবে, ঘুমানো যাবে না, রিদমে যেতে থাকতে হবে। আচ্ছা তারপর আমি দেখি আর কি আছে আমার সাথে, সালিহুর রহমান কিন্তু যুক্ত হয়ে গেছে বদরগঞ্জ রংপুর থেকে, দেখতে পাচ্ছি অনেক অনেক ধন্যবাদ সালিহুর ভাই যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি হাই সাথে আছি হৃদয়, অনেক অনেক ধন্যবাদ হৃদয়। নাদিম খান আছে দেখতে পাচ্ছি ঢাকা থেকে, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন সিলেট থেকে সামারা কিন্তু যুক্ত হয়ে গেছে, হ্যালো আর্জেন্টিনা কেমন আছো, দুলাভাইয়ের সাথে বাজি ধরে 1000 টাকা পেয়েছি কারণ কালকে আর্জেন্টিনা জিতেছে, তাই নাকি সামারা, এখান থেকে 500 টাকা কিন্তু আমি ডিজার্ভ করি, আমার ভাগের টাকা আমাকে পাঠিয়ে দেন, আমি জানি না। সানিম যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি, রিদম কেমন আছো? আলহামদুলিল্লাহ সানিম বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি ভাইয়া কাল রাত থেকে কারেন্ট নেই, ফোনে চার্জও নেই। কারিমুল আছে গঙ্গাছড়া থেকে, মেসেজ করেছেন ব্রাজিলের খেলা কখন? ব্রাজিলের খেলা হচ্ছে আজ বাংলাদেশ টাইমে, মানে অর্থাৎ বাংলাদেশের সময় অনুযায়ী আজকের খেলা হচ্ছে রাত 11টা বাজে। দেখা যাক, রাত 11টা বাজার অপেক্ষায় আছি। ব্রাজিলের খেলা দেখার খুবই, আসলে আমি খুবই এক্সাইটেড ব্রাজিলের ম্যাচটা নিয়ে। আচ্ছা হ্যালো রাইসুল, কোথায় হলো তো তোমার মতো টান, আমার মতো টান, এত লম্বা করে টান দিলে গলার শ্বাসনালীটা যদি ছিঁড়ে যায়। তুমি যেভাবে বলো আমিও বললাম। মানমুনা রহমান, মাম্পি মাম্পি শিখতে হবে। হ্যালো ঢাকা। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়েছেন, কোথায় প্রিয়া যুক্ত হয়ে গেছেন দেখতে পাচ্ছি। রিদম বিয়ে করতে চাচ্ছিলাম আপনাকে। আচ্ছা চাইতে থাকেন, আমরা এই পাকে একটা গান শুনে আসি, আমরা ঈশান মজুমদারের যাবো যাবো মনটা গানটা শুনে আসি, চলুন।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কবে যাব পাহাড়ে, আহারে আহারে
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে
3: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো? এই চলে এসেছে রে।
4: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।

0: Mississippi Fields.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আর জে রিদম কিন্তু দুপুর দুইটা থেকে হাজির ছিলাম আপনাদের মাঝে এবং দেখতে দেখতে কিন্তু আমরা তৃতীয় ঘন্টা অর্থাৎ শেষ ঘন্টায় কিন্তু চলে এসেছি। ঘড়ির কাটা দেখতে দেখতে 4:01 কিন্তু চলে এসেছে। যাই হোক, বিকাল 5 পর্যন্ত আছি অর্থাৎ আরও এক ঘন্টা আছি আপনাদের মাঝে আপনাদের সাথী। যারা যুক্ত আছেন আমার সাথে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এ। সবাই যুক্ত থাকবেন, লিখতে থাকেন, আমি খুব জলদি আসছি আবারও এসে আপনাদের সাথে গল্প করব, সবার সাথে আড্ডা দিব। এক ঘন্টা জুড়ে কিন্তু আছি আপনাদের সাথে। অনেকেই যুক্ত আছে আমি দেখতে পাচ্ছি, হোয়াটসঅ্যাপ বলেন, ফেসবুক বলেন, নাম্বার বলেন, সব জায়গাতেই কিন্তু মোটামুটি অনেকেই যুক্ত আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। যাই হোক, আমরা এখন একটা গানে চলে যাই, সবাই গানটা শুনতে থাকেন, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। এখন আমরা জলের গানের বকুল ফুল বকুল ফুল গানটা শুনব, বেশ সুন্দর একটা গান। তা এত কথা না বলে আমরা সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 101.4.
1: Midday Field.
2: Hello, listeners. Welcome back again. This is RJ Rhythm here. এখন পর্যন্ত কিন্তু আছি আপনাদের সাথে। সেই দুপুর দুইটা বাজে কিন্তু যুক্ত হয়ে গেছে আপনাদের সাথে এবং দেখতে দেখতে কিন্তু আমরা শেষ ঘন্টায় চলে এসেছি, 4:16। যাই হোক, আছি একদম বিকাল 5টা পর্যন্ত। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সেই শুরু থেকে কিন্তু আছেন এবং এখন পর্যন্ত যুক্ত আছেন। আচ্ছা, অনেকেই দেখতে পাচ্ছি মেসেজ করছেন, মাত্র যুক্ত হয়ে গেলেন। আসসালামু আলাইকুম আরজে রিদম ভাই, শুভ দুপুর। আমি জুয়েল, মালয়েশিয়া থেকে ঢাকা এফ এম 90.4 এর সাথেই আছি, থাকবো পুরোটার সময়। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ জুয়েল ভাই আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। খুব খুশি হলাম যে আপনি যুক্ত হয়ে গেছেন আমার সাথে এবং পুরোটা সময় জুড়ে থাকবেন, সেই আশা রাখছি। আচ্ছা, আমি একটু নাম্বার থেকে ঘুরে আসি, কারণ নাম্বারের মেসেজগুলো অনেকক্ষণ হলো পড়া হচ্ছে না। নাম্বারে কে কে আছে আমার সাথে একটু দেখে আসি বন্ধুরা। তাছাড়া ফেসবুকেও কিন্তু অনেকে যুক্ত আছে বন্ধুরা, আমাদের ফেসবুকের পোস্টে কিন্তু কমেন্ট করতে পারেন খুব ইজিলি, facebook.com/ilovethakafm। সেখানে চলে আসলে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে এসেছে এবং কমেন্ট সেকশনে যদি আপনারা যুক্ত হয়ে যান তাহলে কিন্তু সেখানে অবশ্যই আমাকে খুব ইজিলি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আমি নাম্বারে একটু দেখি কে কে আছে নাম্বারে। রংপুর থেকে দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, কে আছেন, কে আছেন, কে আছেন। রংপুর থেকে উত্তম যুক্ত আছে আমার সাথে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ উত্তম যুক্ত হওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি অনন্যা ঐশী কিন্তু যুক্ত হয়ে গেছে চট্টগ্রাম থেকে। হ্যাঁ ভাইয়া, আমি আজকে ফার্স্ট মেসেজ দিলাম, এর আগে অনেকবার শুনেছি আপনার শো, মেয়েগুলো অলওয়েজ আপনার পিছনে লেগে থাকতো। বাই দ্য ওয়ে একটা গান প্লে করেন দাই দাই বাই শাকিরা। আচ্ছা, অবশ্যই আমরা ফিফার গান শুনবো যেহেতু ফিফা চলছে এবং আজকে ব্রাজিলেরও খেলা আছে, মোটামুটি সবাই কিন্তু আমরা এক্সাইটেড। আচ্ছা যাই হোক, তারপর দেখতে পাচ্ছি রংপুর থেকে সুমি যুক্ত আছে আমার সাথে। আমাকে ভুলে গেছেন নাকি আপনি? সরি, আমি আপনাকে নিয়মিত শুনি বাট এসএমএস দেওয়া হয় না। আপনার ভয়েস শুনতে ভালো লাগে, আছি পুরোটা সময়। অনেক অনেক ধন্যবাদ সুমি, অনেক অনেক ধন্যবাদ। আর আমি কাউকে ভুলি না, একবার যে রিদমের বন্ধু হয়েছে তো বন্ধু হয়েছে। আচ্ছা, তারপর কোথায় ভাই? আজ ভাই আজ ব্রাজিল তো গেল জাপানের সাথে। লিটিল রংপুর থেকে, আর্জেন্টিনার খেলা কবে, কয়টায়, কার সাথে? আর্জেন্টিনা নেক্সট ম্যাচ মোস্ট প্রবাবলি 4 তারিখে। হ্যাঁ, 4 তারিখেই মোস্ট প্রবাবলি, কেপ ভার্দের সাথে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি সুমন আছে আমার সাথে, তারপর দেখতে পাচ্ছি হজরত আছে আমার সাথে। হ্যালো, ওয়েল কি, হ্যালো, আচ্ছা হাই। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়েছে তানজিলা নারায়ণগঞ্জ থেকে। দিয়েছি মন করিও গ্রহণ, রাখিও নয়নে করিও স্মরণ, জুই ফুলের গ্রান, ভালোবাসি তোমায় রিদম জান। আমি তানজিলা, কেমন আছো? নারায়ণগঞ্জ থেকে আছি শেষ পর্যন্ত, এটা কি ছিল? ও, আমি আসলে এই কবিতাটার জন্য মেন্টালি রেডি ছিলাম না। আচ্ছা, যুবতী রাধে গানটা দিবেন প্লিজ। হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করব। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আরো একজন তমা যুক্ত হয়েছেন। আচ্ছা, এই তমা কোত্থেকে যুক্ত হয়েছেন লিখেনি অবশ্য কিছু। আচ্ছা, এই তমা লিখেছেন রিদম আপনার প্রেমে পড়েছি। আচ্ছা আমার, আচ্ছা আমি পুরোটা মেসেজ পড়ি। আপনার প্রেমে পড়েছি, আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি আজ বেশ কয়েকদিন হলো, সব বাদ দিয়ে দেন এবং আমাকে বিয়ে করেন। আচ্ছা তমা কোত্থেকে, মানে কোত্থেকে লিখেছেন সেটা লিখে দিলে ভালো হতো। যাই হোক, যেহেতু আমাদের এখানে তমা আসলে অনেকজন আছেন, আমাদের সিলুড়ি তমা আছে, আমাদের রংপুরের তমা আছে, আমাদের চট্টগ্রামের তমা আছে, সো আপনিও কোন তমা সেটা একটু লিখে দেবেন কষ্ট করে। আচ্ছা, আর যে রিদম কোথায় অনেক গান প্লে করে তার লিসেনারদের এন্টারটেইন করে, বাট আই এম রিয়েলি কিউরিয়াস টু নো হোয়াট সং অলওয়েজ গেটস ইউ ডান্সিং। সঞ্জিদা, সঞ্জিদা তো সঞ্জিদাই, সঞ্জিদা সবসময় এত নাইস নাইস কোয়েশ্চেন করে, ও মাই গড। আচ্ছা, এরকম গান না, হোয়াট কাইন্ড অফ গান এরকম আছে যেগুলো আসলে আমাকে নাচায়? খুবই জটিল একটা কোয়েশ্চেন, তবে আমার মনে হয় বাংলা একটা গান আছে, গানটা আমি আমার সঠিক আসলে মনে নেই, তবে আমি গানটা খুব এনজয় করি গানটা যখনই বেজে ওঠে। ইনি বিনি চাপা তিনি টানা টুনি ঠাসা, সাহেব বাবু বউ এনেছে দেখতে বাড়ি খাসা, এই গানটা যখনই আমি শুনি তখনই অটোমেটিক্যালি কিন্তু আমার বডি মুভমেন্ট শুরু হয়ে যায়, মানে অটোমেটিক্যালি মানে আমার ভিতর থেকে একটা নাচ মনের অজান্তে চলে আসে। গানটা কিন্তু খুব সুন্দর, মানে যখনই শুনি আমি আমি প্রায় এটা আমার অনেকবার হয়েছে, দূর দূর থেকে মনে হয় যেমন আমার কানে গানটা ভেসে আসে, ইনি বিনি চাপাতি নি তানা তুনি থাসা সাহেব বাবু বউ এনেছে দেখতে বাড়ি খাসা। বেশ সুন্দর একটা গান, ফোক গান, এটা পাহাড়ি গান, চাইলে যে কেউ শুনতে পারেন গানটা। বাই দ্য ওয়ে সঞ্জিদা, নাইস কোয়েশ্চেন। আর সঞ্জিদার আসলে কোয়েশ্চেনগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। আচ্ছা, আমাকে আপনাকে আর SMS করবো না, আপনি আমার SMS পড়েন না। আচ্ছা, ব্যাপারটা টোটালি এরকম না তুষার, আশা করছি রাগ করবেন না, আমি SMS এতক্ষণ পড়িনি যার কারণে পড়া হয়নি, আপনার SMS পড়ছি না, ব্যাপারটা টোটালি এরকম না। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি স্বপ্নিল আছে রংপুর থেকে, তারপর কেউ একজন লিখেছেন ভালো আছেন ভাই, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, নুসরাত গাজীপুর কালীগঞ্জ থেকে। আচ্ছা নুসরাত কালীগঞ্জ, আমি কিছুদিন আগে একবার গিয়েছিলাম, সেখানে আমার কিন্তু কিছু সার্কেল আছে। আচ্ছা হাই ভাই, কেমন আছেন, আমি জ্যোতি ফ্রম রংপুর, অনেকদিন পর আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। জ্যোতি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। যাই হোক, আছি আরো কিছুক্ষণ আপনাদের সাথে, আমরা একটা গানে চলে যাই, গান শেষে খুব জলদি আবার ফিরে আসবো। এখন আমরা চিরকুটের চিরকুট নামে অ্যালবামের একটা গান শুনবো। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে যেহেতু গানটা দিচ্ছি, আপনাদেরকে নিয়ে গান, গানের নাম হচ্ছে বন্ধু। আচ্ছা আমরা সোজা গানে চলে যাই, খুব জলদি ফিরে আসছি।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 90.4.
1: Midday. Midday Field.
2: Hello, listeners. Welcome back again. Rhythm এখন পর্যন্ত আছে। আপনারা সেই দুপুর দুইটা থেকে ছিলেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। দেখতে দেখতে কিন্তু একদম মানে একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। হয়তো বা বিদায় নিতে হবে আজকের মতো আমাকে। এখন অনেকে হয়তো রাগ করে ফেলবেন যে আজকে এতটা কম কেন ছিলাম বা হচ্ছে আজকে তেমন বেশি গল্প করা হয়নি বা তেমন বেশি আড্ডা দেওয়া হয়নি। যাই হোক, কিছু কিছু ব্যস্ততার জন্য হয়তো বা আজকে একটু অফলাইন থাকা লেগেছে আর কি। যাই হোক, আছি আপনাদের সাথে। তবে আমি মাঝখানে একটু ছোট করে বলে দিতে চাই বন্ধুরা, একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আমি সেই দুপুর দুইটা থেকে কিন্তু ছিলাম আপনাদের মাঝে। আর যেটা বলছিলাম যে আসলে মানে কিছু ব্যস্ততার জন্য হয়তো আজকে ওভাবে গল্প করা হয়নি। যাই হোক, আমি সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি এখন যারা আমাকে এখন পর্যন্ত শুনছেন বা এখন পর্যন্ত যুক্ত আছেন। দুঃখিত বন্ধুরা, এখন পর্যন্ত যারা যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর হচ্ছে এই যে দুপুরের ব্যস্ততার মধ্যেও সবাই যুক্ত থাকেন, যুক্ত হয়ে যাচ্ছেন, এই ব্যাপারটা আসলে খুব ভালো লাগে আমার কাছে। আচ্ছা যাই হোক, আমি একটু মেসেজ থেকে ঘুরে আসি। এখন পর্যন্ত অনেক মেসেজ কিন্তু আছে, এখনো পড়া হয়নি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু পাবনা থেকে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, আমি রাফি। আচ্ছা, পাবনা থেকে শুনছি। রাফি, মোস্ট ওয়েলকাম, খুব খুশি হলাম যুক্ত হয়ে গেছেন। আর পাবনার বন্ধু বান্ধবদের খুব ভালোবাসি, কারণ পাবনায় আমার বেশ যাওয়া হয়েছে এবং পাবনায় কিন্তু আমার বেশ কিছু সার্কেল আছে। আশা করছি পাবনাবাসী যারা আছেন খুব জলদি আপনাদের সাথে দেখা হবে, আমি খুব জলদি যাওয়ার চেষ্টা করবো আবারও। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সুলতান মাহমুদ যুক্ত হয়েছেন। হ্যালো ভাইয়া, কোথায়? হ্যালো ভাইয়া, আপনার ভয়েস শুনতে ভালো লাগে, গাইবান্ধা কলেজ থেকে শুনছি। আচ্ছা, আজকে ফার্স্ট কমেন্ট করলাম, আশা করি কমেন্টটা পড়বেন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ মেসেজ করার জন্য, এবং আমি খুব খুশি হলাম যে আপনি আমাকে টেক্সট করেছেন। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। ভাইজান, বাসার সবাই কেমন আছে, বিশেষ করে আন্টি কেমন আছে? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। আর অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আমি একটু নাম্বার থেকে ঘুরে আসি। নাম্বারে কিন্তু অনেকেই যুক্ত আছেন আমার সাথে এখন পর্যন্ত, অনেকের মেসেজ এখন পর্যন্ত ওভাবে পড়া হয়নি। কোথায় কে কে আছে এখন পর্যন্ত আমার সাথে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম রিদম ভাইয়া, কেমন আছেন, অনেকদিন পর SMS করলাম। তিথি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এবং খুব খুশি হলাম অনেকদিন পর যুক্ত হয়ে গেছেন আবারও আমার সাথে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন কে আছেন, লাগবে নাকি থ্রি পিস? ও হো, আচ্ছা, এভাবে স্লেজিং চলছে, ঠিক আছে, সমস্যা নেই। রিদম ভাই কেমন আছেন, বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ বাসার সবাই বেশ ভালো আছে, আমিও বেশ ভালো আছি। সুখী সরকার, ঢাকা কাঞ্চন থেকে। বাই দ্য ওয়ে, সুখী, আপনার নামটা বেশ সুন্দর, সুখী, আপনি সুখী আর আমি দুঃখী। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি জিনিয়া কিন্তু বিদায় নিয়েছে। আর যে বাই, আর শুনতে পারবো না, আগামীকাল আবার যুক্ত হবো, মিস ইউ। আমিও মিস করবো জিনিয়া আপনাকে, আশা করছি অবশ্যই আবারও আগামীকালকে চলে আসবেন। আগামীকাল দুপুর দুইটা বাজে ঠিক একই সময় হাজির হয়ে যাবো আপনাদের মাঝে মিড ডে ফিল্ড নিয়ে। আচ্ছা, আফা আছেন, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন কোথায় ভাইয়া, থ্যাংকস মেঘলা দিনে একলা এই গানটা শোনানোর জন্য। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম ভাইয়া, তোমার ফেসটা এত স্মাইলি থাকে। আচ্ছা, আমি কিয়ারা ফ্রম রংপুর। কিয়ারা, হ্যাঁ, সবসময় আসলে হাসতে ভালোবাসি, আমার মনে হয় সবারই হাসা উচিত, হাসি ছাড়া আসলে ভালো থাকার কোনো ওয়ে নেই, তো সবসময় হাসতে হবে। আপনি ভালো থাকেন হাসবেন, খারাপ থাকেন হাসবেন, মন খারাপ হাসবেন, সবসময় হাসতে হবে। আচ্ছা, তোমাকে যে মেসেজ দিলাম কোথায়, ফায়ার সার্ভিস সম্পর্কে বিস্তারিত বলতে, বললে না কেন, তাড়াতাড়ি বলো। ফায়ার সার্ভিস সম্পর্কে বিস্তারিত আমি কিভাবে বলবো, ফায়ার সার্ভিসের বিস্তারিত যদি বলে 999-এ কল করবেন, 999-এ কল করে বলবেন ফায়ার সার্ভিসে শিফট করার জন্য, দেন হচ্ছে ফায়ার সার্ভিসে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। রিদম, কি অবস্থা, কেমন আছেন, মনে আছে চট্টগ্রাম, চট্টগ্রামের রেশমির কথা? হ্যাঁ, অবশ্যই মনে আছে, চট্টগ্রাম থেকে রেশমি সবসময় যুক্ত হয়ে যায়। আর একটা নাম্বার থেকে SMS দিলাম, মনে করে পড়বেন SMS টা। যাই হোক রেশমি, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছেন কে আছেন, আয়ুষ যুক্ত আছে আমার সাথে, তারপর আমি দেখতে পাচ্ছি রংপুর থেকে আশা রয় যুক্ত আছে আমার সাথে, আচ্ছা তারপর দেখতে পাচ্ছি কোথায় আমার সাথে কে আছেন কে আছেন কে আছেন, সামারা আছে। আচ্ছা, সামারা লিখেছে এমন একটা মেয়েকে বিয়ে করবেন ভাইয়া যে মেয়ে তুমি ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকাবে না। আচ্ছা, যে মেয়ে নিয়মিত নামাজ পড়বে, পড়তে পারবে, যে মেয়ে প্রতিদিন সকালে কুরআন তেলাওয়াত করবে, যে মেয়ে তোমার কথা মতো চলতে পারবে, যে মেয়ে সবসময় পর্দাশীল হয়ে থাকতে পারবে। হ্যাঁ অবশ্যই, আসলে আমার মনে হয় পার্টনার হিসেবে সবাই এরকম সুন্দর মেয়েই চায় বা এরকম ভালো মেয়েই চায়। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সাজেশন দেওয়ার জন্য, অবশ্যই চেষ্টা করবো এরকম একটা মেয়েকেই বিয়ে করার জন্য। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি রেশমি কিন্তু আছে। আচ্ছা ও আচ্ছা, চট্টগ্রামের রেশমি, রেশমির মেসেজ তো পড়লামই। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, কে আছে আমার সাথে, আমার সাথে আছেন হাফসা আছে, হাফসা বিনতে কোথায়, হাফসা বিনতে ওসমান, আচ্ছা রংপুর থেকে, রংপুরের হাফসা, রংপুরের হাফসার আপনি এই হাফসা কি একজন নাকি? বাট হাফসার টেক্সটের ইয়ে তো ডিফারেন্ট থাকে অলওয়েজ। আচ্ছা যাই হোক, আচ্ছা রাইসুল, গত বুধবারে তোমার যে আইডিয়াটা দিলাম তুমি তো এখন পর্যন্ত কিছু বললে না, আইডিয়াটা কি কি হলো? মাম্পি, মাম্পি বাই দ্য ওয়ে কোন কোন আইডিয়াটার কথা বলছিলেন আমার ঠিক খেয়াল নেই। আচ্ছা, আপেল আছে দেখতে পাচ্ছি আমার সাথে, তারপর দেখতে পাচ্ছি লিখেছেন রিদম ভাই পড়া মুখস্থ করার টেকনিক বলো তো, পড়া মুখস্থ করার কোনো টেকনিক নেই, পড়তে হবে, মন দিয়ে পড়তে হবে। আর আমিও কখনো পড়া মনে হয় না মুখস্থ করেছি, সবসময় পরীক্ষার আগে রাতেই পড়ালেখা করেছি আর কি। আচ্ছা, নুজাইফা জান্নাত আছে আমার সাথে দেখতে পাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর নুজাইফা, বাই দ্য ওয়ে আপনার নামটা বেশ সুন্দর নুজাইফা। তারপর দেখতে পাচ্ছি ব্রেকে যাওয়ার সময় যে হিন্দি গানটা বাজিয়েছিলে তার অর্থ জানো? শুনছি রংপুর থেকে, কোন গানটা আমি ঠিক এখন মনেই করতে পারছি না। আচ্ছা কোথায় তুমি, কথার মাঝে কোথায় কোথায় কোথায় তুমি কথার মাঝে এত আটকাটকি করো কেন? মনে হয় যেন মুখস্থ পড়া বলছো, এত ভয় কিসের? যা মন চায় তাই বলবা। হ্যাঁ না, আমি সবসময় মনে যা আসে তাই বলে তাই বলি। আপনি দেখা করবেন, আপনার সাথে দেখা করবো আপনি? আচ্ছা ঠিক আছে, অবশ্যই দেখা করবো, আমার ফ্রেন্ড যারা আছেন দেখা তো অবশ্যই করবো। অনুভা আছে আমার সাথে দেখতে পাচ্ছি, অনুভা বেশ সুন্দর নাম। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, কে আছে কে আছে আমার সাথে, শারমিন আছে দেখতে পাচ্ছি আমার সাথে, সুইটি আছে দেখতে পাচ্ছি আমার সাথে, সুমাইয়া আছে দেখতে পাচ্ছি আমার সাথে, দেখতে পাচ্ছি মাইমুনা যুক্ত আছে রংপুর থেকে, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে তাবাসুম আছে রংপুর থেকে, আমার সাথে দেখতে পাচ্ছি মিষ্টি আছে দেখতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি সুবর্ণ আছে আমার সাথে। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাইকে, আজকের মতো এখানেই বিদায় জানাই, আশা করছি আবারও অবশ্যই আগামীকাল চলে আসবো ঠিক একই সময় দুপুর 2টা বাজে। তো ততক্ষণ পর্যন্ত সবাই আশা করছি ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন। আমরা বিদায় মুহূর্তে যে গানটা শুনবো সেটা হচ্ছে অ্যাবোয়ের ড্রাফার ভার্ট 2 অ্যালবামের একটা গান শুনবো, আমি আকাশ পাঠাবো, বেশ সুন্দর একটা গান। তো এই গানটা শুনতে শুনতেই আজকের মতো বিদায় জানাচ্ছি সবাইকে, আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: না সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হা হা টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

আমার দুমুঠো চাল ছুলো, রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, চাতে না দুধ চিনি বাড়িয়ে দিগন্ত ছাড়িয়ে দে না।
4: মুকুল'স টি স্টল, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কুল মুকুল হাজির হয়ে গেছি আপনাদের সাথে, এবং প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে শুনতে পাবেন। আজ সোমবার 29 জুন 2026, জুন মাসটাও দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, কালকে 30 তারিখ, তারপর শেষ, তাই না? আর বাংলা হচ্ছে 15 আষাঢ় 1433, আষাঢ়েরও 15 দিন চলে গেল, আষাঢ় শ্রাবণ। একটু ভাবলাম বৃষ্টি খুব বেশি হবে, আষাঢ় শ্রাবণ এই বর্ষাকালে বৃষ্টি ভালো লাগে, তাই না? কিন্তু বৃষ্টির কোনো লক্ষণই দেখছি না। আজকেও ঢাকার আকাশ কালো হয়ে আছে, আমি আসার সময় মনে হলাম ভিজে যাব, কিন্তু তারপর আর বৃষ্টির কোনো লক্ষণ দেখছি না। হয়তো যখন বেরোবো তখন আবার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, যাই হোক সবই আল্লাহর ইচ্ছা, যদি তখন হয় কিছু করার নেই। যাই হোক, যে 15 তারিখ আজকে আষাঢ়ে চলে গেল, কিন্তু তেমন একটা বৃষ্টির দেখা কিন্তু আমরা খুব একটা পেলাম না, তাই না? যে সিজনটা যেমন ওরকম থাকলে ভালো, আর এই দুই দিন ধরে বেশ গরম টরমও পড়েছে। ওকে, আর আজকে খেলা নিয়ে তো সবাই প্রস্তুত, তাই না? মানে বাংলাদেশটা আসলে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা হচ্ছে ব্রাজিল, একটা আর্জেন্টিনা। আর গুটি কয়েক স্বতন্ত্র প্রার্থী রয়েছে যারা জার্মান, পর্তুগাল, ইংল্যান্ড এরকম সাপোর্ট করে আর কি। আবার কেউ আছে যে ইসলামিক দেশগুলো সাপোর্ট করে, ওই আমার এক বড় ভাই, আমি ইসলামিক দেশ মরক্কো, ইরান, মানে তাদের কোনো কিছু না, ইসলামিক দেশ হলে সাপোর্ট করবে। আবার কেউ বলছে যে না, আমি নর্থ আমেরিকার যে দেশগুলা, ওই যে কি বলে, কলম্বিয়া, মেক্সিকো, এগুলোর সাপোর্ট করবে। এরকম নানা রকম, নানা জনের নানা রকম পছন্দের দল রয়েছে, তবে মূলত ব্রাজিল এবং আর্জেন্টিনায় বাংলাদেশটা বিভক্ত। এবং মজার কাহিনী দেখেন, গত সোমবার আমার শো ছিল, রাত 11টা আর্জেন্টিনার খেলা ছিল, মানে একদম ধুমধারাক্কা অবস্থা সব জায়গায়, হই হই রই রই। আর আজকেও আবার সোমবার, আজকে আবার ব্রাজিলের খেলা রাত 11টার সময়। মানে আমি কি, আমি তো বুঝলাম না, আমি তো জ্যোতিষ হয়ে গেলাম নাকি? এবং খেলার আগে আমার খেলা এরকম শো পড়ে যায়, সোমবার দিন রাত 11টার শো আমার শোর পর। আর আজকে কি বলতেছি, আজকে উল্টাপাল্টা হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই ব্রাজিল আর্জেন্টিনা দুই ভাগের যেটা বলতে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে গতদিন ধরেন দুই পক্ষই খেলা দেখে, মানে আর্জেন্টিনার খেলা যখন দেখে আর্জেন্টিনার সাপোর্টাররা দেখে, এবং ব্রাজিলের সাপোর্টাররা দেখে হচ্ছে আর্জেন্টিনাকে হারাতে হবে। আজকে আবার যেমন ব্রাজিলের খেলা, ব্রাজিলের দর্শকরা দেখবে খেলা, সাপোর্টাররা, এবং আর্জেন্টিনার দর্শকরাও দেখবে। ব্রাজিল চাইবে জিততে, আবার আমরা চাইবো হারাতে। আমরা বলতে হচ্ছে, আমি তো আর্জেন্টিনার সাপোর্টার আপনারা জানেন, বলে ফেলেছিলাম আজকে একটা হেলমেট নিয়ে আসছি, একটু সাবধানে যেতে হবে, কেন কে ঢিল ঢিল মারে, বুঝলেন না? দেখলে আজকে আবার জার্সি পরি নেই, গতদিন জার্সি পরে আসছিলাম, আর্জেন্টিনা খেলা ছিল, তা আমি আজকে আবার জার্সি পরি নেই, কিন্তু একটা হেলমেট সাথে রেখেছি, যে হঠাৎ করে ব্রাজিলের কোন সাপোর্টার এই টাকলার মাথায় একটা ইট মেরে দেয় এরকম কিছু যদি করে আর কি, বিপদ হয়ে যাবে। ওকে, কথা হবে ফুটবল নিয়ে, তো অনেক কথা হবে। আর শো একটা গানে যাওয়ার আগে জানিয়ে রাখছি যে আমার সাথে দুইভাবে আপনারা কানেক্টেড হতে পারেন। একটা হচ্ছে ফেসবুক, ফেসবুকে যারা রয়েছেন সার্চে গিয়ে লিখুন আই লাভ ঢাকা FM, আই লাভ ঢাকা FM লিখলেই ঢাকা FM এর অরিজিনাল পেজটা পেয়ে যাবেন, সেখানে আমার একটা পোস্ট দেওয়া আছে, পোস্টের নিচে কমেন্ট করলেই আপনাদের কাছ শেষ, আমি সেগুলো নিয়ে আলোচনা করবো, পড়বো, হ্যাঁ, আপনারা সেখানে অনেক কিছু শেয়ার করতে পারেন। ওকে, আজকে খেলার একটা প্রেডিকশন আপনারা করতে পারেন, যে আজকে খেলা জাপান ব্রাজিল কে কত গোলে জিততে পারে আর কি, হতে পারে কাহিনী আপনারা একটু বলতে পারেন, দেখবো যে নেক্সট দিন মিলিয়ে হয় কি না এরকম। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, হোয়াটসঅ্যাপে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01841904904, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে জয়েন করতে পারেন। আর এর মধ্যে দেখতে পাচ্ছি যে একটু পড়ে ফেলি, আমাদের সাইফুর ব্রাজিলের একনিষ্ঠ ভক্ত গর্তের মধ্যে লুকিয়েছিল, কেউ তাকে খুঁজে পাচ্ছিল না, গত সপ্তাহ থেকে হারিয়ে গিয়েছিল, আর্জেন্টিনার খেলার দিনই সে গায়েব হয়ে গিয়েছিল আর কি। আজকে দেখি আবার তার একটু আনাগোনা দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ভাইজান। বাসার সবাই কেমন আছে? বিশেষ করে আন্টি কেমন আছে? আন্টি মাশাল্লাহ ভালো আছে, সবাই ভালো আছি আমরা। মুকুল স্ত্রী স্টলে সবাইকে স্বাগতম। পুরো একটা সপ্তাহ পর আবার আপনাদের মাঝে ফিরে এলাম, আর ফিরেই একদম ধামাকা আয়োজন। একদিকে এক কাপ গরম চা, আর অন্যদিকে টান টান উত্তেজনার ব্রাজিল বনাম জাপানের হাই ভোল্টেজ খেলা, চায়ের কাপের ঝড় আর ফুটবল মাঠের লড়াই দুটোই একসাথে জমবে আজ। আপনি ব্রাজিলের সাম্বা ফুটবলের ভক্ত হন কিংবা জাপানের গতির, আজকের আড্ডা মিস করা যাবেই না। সবাই দ্রুত চলে আসুন, বড় পর্দায় খেলা আর ধোয়া ওঠা চায়ের সাথে মন খুলে উপভোগ করি আজকের রাত। আপনাদের অপেক্ষায় রইলাম। বাহ, ছেলে ভালো হয়ে গেছে মনে হচ্ছে না? আচ্ছা, এই কদিন হারিয়ে গিয়েছিল, তা আজকে ভালো হয়ে গেছে। আজকে বুঝতে পারছে যে জাপানের সাথে একটা চাপে আছে তারা। আমি বুঝলাম না, ব্রাজিল সমর্থকরা তো ভয় পাচ্ছে কেন জাপানকে? সবাই খালি বলছে যে কিছুদিন আগে ফ্রেন্ডলি ম্যাচে নাকি জাপান জিতেছিল, ওই ওইটা খালি তাদের মনে আসছে আর কি। অমৃত বোস কলকাতা থেকে আমাদের সাথে জয়েন করেছে, ইন্ডিয়া থেকে শুভ বিকেল। অন্ধকার করে জোরদার বৃষ্টি হচ্ছে আর আচ্ছা বজ্রপাত হচ্ছে, আচ্ছা কলকাতাতে না, আমাদের ঢাকাতেও অন্ধকার হয়ে গেছে, বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের কথা রয়েছে আজকে আবহাওয়ার খবরে পড়লাম। ঢাকা কখন শুরু হয় যায় না, তা যাই হোক সাবধানে থাকবেন। কলকাতায় আমি বৃষ্টির মধ্যে ছিলাম একটা, কলকাতাও ঢাকার মতো অবস্থা হয়ে যায়, কিছু কিছু রাস্তা একদমই পানি জমে একাকার হয়ে যায়, তাই না অমৃত? ওকে, আর এই বাজ পড়ার সময় একটু সাবধানে থাকবেন, বজ্রপাতে প্রচুর মানুষের মৃত্যু ঘটে। ওপেন খোলা জায়গায়, বাড়ির ছাদে কিংবা কোনো মাঠে ওপেন জায়গায় দাঁড়িয়ে থাকবেন না, এটা খুবই বিপজ্জনক। আচ্ছা, তারপর আমাদের সাথে হোয়াটসঅ্যাপে জয়েন করছি, আসসালামু আলাইকুম, শুভ বিকেল, আমি জুয়েল মালয়েশিয়া থেকে। জুয়েল ভাই আমাদের সাথে জয়েন করেছে, জুয়েল ভাইকে অনেক শুভেচ্ছা। আর আমাদের সাইফুল গিট্টুমিয়া বলছে যে ব্রাজিল 4টা গোল দিবে, জাপান 1টা গোল দিবে, 4-1। আচ্ছা, দেখা যাক সাইফুলের কথা কি হয়, এটা রাতেই প্রমাণ হয়ে যাবে, রাত 11টা তো 1টার সময় প্রমাণ হয়ে যাবে, দেখা যাক। আর নকআউট পর্বের সব খেলাই মজা। আমি গতকালকে কানাডা এবং সাউথ আফ্রিকার খেলা দেখলাম, যে লিগের মধ্যে যখন গ্রুপের খেলাগুলো হচ্ছিল তখন একরকম দল, যখনই নকআউট পর্ব যে আজকে মরেই যাব, মৃত্যুর আগে তো সবাই একটা নড়াচড়া করে উঠেই, তাই না? সব কিছুরই একটা ব্যাপার আছে। নকআউট পর্বের খেলাগুলো খুব জমজমাট, কালকের খেলাটাও আমার খুব ভালো লাগলো, কিন্তু এই দুজনের খেলা আগে ভালো লাগেনি, কিন্তু মনে হচ্ছে নকআউট পর্বের প্রতিটা খেলাই মনে হয় ভালো হবে। যাই হোক, ফুটবল চলছে, আমরা ফুটবল নিয়ে অনেক কথা বলবো। আর এই মুহূর্তে গানে যেতে চাই, মায়াবী চোখ বা স্ট্রাইক ব্লিজ একটা গান, খুব সুন্দর একটা গান।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকা FM 90.4।
2: রাইট, আপনি শুনছেন ঢাকা FM 90.4। মুকুল আছি আপনার সাথে, আর স্টুডিও ঘড়িতে 5টা বেজে একটার মধ্যে বাজে 15, একটার মধ্যে 14, আচ্ছা 1 মিনিটের 19-20 আর কি, কোনো সমস্যা নাই। শাহরিয়ার চৌধুরী ইমন আমাদের সাথে জয়েন করেছে ফেসবুকে। সোমবার বিকেলে চায়ের ধোয়া আর রেডিওর আড্ডার এই কম্বিনেশনটা আসলেই দারুণ। মুকুল ভাইয়ের আড্ডা মানেই অন্যরকম একটা ভাইব। আচ্ছা, একটু বেশি বলে ফেললেন ভাই, আমি তো এমন কিছু করি না। আপনারা এরকম চিঠি লেখেন আর আমি একটু পড়ে শোনাই আর কি, আর একটু গান টান শুনি আর চা খাই সবাই। আপনার ভালো লাগে না? ধন্যবাদ, জেনে খুশি হলাম। তারপর এস কে সালাম, মুকুল ভাই আমাকে চিনতে পেরেছেন? চিনতে পারিনি ভাই, যেহেতু আপনার এখানে কোনো ছবি দেওয়া নাই। এক নম্বর আর দুই নম্বর হচ্ছে যে মাঝে মাঝে আসতে তো একটু চেনা মুশকিল হয়ে যায়। আমি দেখেন না অনেকের নাম ধরে কথা বলি, তারা নিয়মিত থাকে, তাই আমি সবসময় বলি যে 3 ঘন্টা শো আমার সাথে পুরো সময় আপনাদের থাকা তারা একটু কঠিন ব্যাপার। কিন্তু জিনিসটা হচ্ছে যে আপনারা কি বলে একটু আমার সাথে জয়েন করতে পারেন। ধরেন একটু একটা কমেন্ট করলেন, একটা গানে গান শুনলেন, আবার চলে গেলেন, তাই না? আবার ফ্রি থাকলে একটু জয়েন করলেন, তো এরকম মাঝে মাঝে থাকলে হয়। হুট করে আপনারা অনেক দিন গায়েব হয়ে যান, তখন আমি নামগুলো আর মনে রাখতে পারি না। তবে সালাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে আবারও জয়েন করার জন্য। আচ্ছা, মেঘ মেঘ করছে একটা মেঘের গান, হয়ে যাক এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না, তো মনে এই গানটা শুনলে আমার একটু কেমন জানি প্রেম টেম জেগে উঠে আর কি। হ্যাঁ, একটু প্রেম করতে ইচ্ছা করে, তা একটু ঝামেলা, এই বয়সে প্রেম টেম করে আর ঝামেলা পড়তে চাই না আর কি। হ্যাঁ, মেঘের একটা গান শুনিয়ে দিব। আচ্ছা, অন্য একটা গান শোনাবো, আর এই গানটাও শোনাতে পারি, খুব সুন্দর একটা গান। এই মেঘলা দিনে একলা, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আচ্ছা, পূর্ণিমা খাতুন লিখেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, শুভ বিকেল, কেমন আছেন? পূর্ণিমা ভালো আছি, এবং পূর্ণিমা খুব ভালো হয়ে গেছে, খুব সুন্দর করে রীতিমতো আগে আগে জয়েন করে, আর আগে একটু দেরি করে আসতো। সামান্তা, আমাদের সামান্তা চলে আসছে, কেমন আছেন ভাইয়া? ভালো আছি, ছবিটা সুন্দর, অনেক ধন্যবাদ সামান্তা। ওই যে ইয়াকে পাওয়া গেছে আমাদের গিট্টু মিয়া সাইফুল, এতদিন পর সে আজকে হাজির হয়েছে। হ্যাঁ, কমেন্ট টমেন্ট করেছে আর কি। সামান্তাও বলছে যে কই পালিয়ে গেল লোকটা। আরে ব্রাজিলের সাপোর্টার এরকম গর্তে ঢুকার কি আছে? খেলবেন ভাই, বুকে সাহস নিয়ে খেলবেন। হ্যাঁ, খালি এখন খালি নিজের দল বাঁচাবে, হ্যাঁ আমি বুঝতে পারি না, খালি পরের দলের বলছে যে আর্জেন্টিনার খেলা পড়ছে কেভারদের সাথে, এটা নাকি একটা দুর্বল টিম, এটা কোনো দল হলো? ভাই, আর্জেন্টিনা কি ইচ্ছা করে পালিয়ে ফেলেছে নাকি? এটা তো কপাল গুনে কার সাথে কে, এটা কি জানে নাকি? এটা তো খেলে খেলে কেভারদে এই রাউন্ড অফ 32 উঠেছে, তো এখানে খেলা হবে, এটা কি কোনো আর্জেন্টিনার দোষ আছে বলেন? অযথা নিজের দেশ আগে বাঁচান, আজকে জাপানের সাথে কিভাবে জিতবেন এটা চিন্তা করেন, ওই কেভারদের সাথে আর্জেন্টিনা খেলা পড়েছে এটা তো কোনো বিষয় নয়। আব্দুল আজিজ শাহ, ভাইয়া কেমন আছেন? ভালো আছি, আশা করি ভালো আছেন, সবাই ভালো আছেন, সবাই এখানে ভালো আছি, ভালো আছি। সামান্তা কে কবিতা, সাইফুর রহমান লই, আচ্ছা লই মানে কি আমি তো বুঝতে পারলাম না, যে সামান্তা লই মানে কি, মানে লইটা কি জিনিস একটু বুঝায় বললে ভালো হয় আর কি। ওকে, গান শুনিয়ে আবারও ফিরে আসছি। আর সবাই যারা নতুন জয়েন করলেন, সবাইকে বলছি যে ফেসবুকে আমাদের আপনি পেয়ে যাবেন, খুবই সহজ, আপনি ফেসবুকে যদি আপনার ফেসবুকে থাকেন আর কি, জাস্ট সার্চে গিয়ে লিখুন আই লাভ ঢাকা FM, লিখলেই দেখবেন যে আমাদের পেজটা চলে আসছে। হ্যাঁ, খুবই সহজ, সেই পেজে আমার একটা কমেন্ট দেওয়া পোস্ট দেওয়া আছে, সেই পোস্টের নিচে কমেন্ট করলে আমি পড়ে শোনাবো। আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01841904904, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমাকে পেয়ে যাবেন। আর আপাতত দল ছুটের বায়োস্কোপ।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: এক নেশন এক স্টেশন।
3: দারুণ একটা গান শুনলাম, বায়োস্কোপ, দল ছুটের গান, আমার খুবই ভালো লাগে এবং বাপ্পু মজুমদারের কণ্ঠটা আমার খুব ভালো লাগে। ওকে, এর মধ্যে আমাদের মিকাইল ভাই জয়েন করে ফেলেছে ব্যাঙ্গালোর ইন্ডিয়া থেকে। হ্যালো ভাইয়া, শুভ বিকেল সবাইকে, সবাইকে জানিয়ে দিলাম আমাদের মিকাইল ভাই। অমৃত যেমন কলকাতা থেকে আমাদের সাথে জয়েন করে, আর মিকাইল ভাই আমাদের সাথে জয়েন করে হচ্ছে ব্যাঙ্গালোর থেকে। আর মুর্শিদাবাদ থেকে হানিফ শাহ একজন জয়েন করতো, কিন্তু অনেকদিন হানিফ ভাইকে দেখি না, ফেসবুকেও ইদানিং তাকে দেখছি না। আচ্ছা, আরেকজন মানুষ চলে আসছে, ইমন খান নিয়াজ, সে দেখি আজকে একটু আগেই দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম মুকুল ভাই, জীবনটা যদি আর্জেন্টিনার পিকচারের মতো সহজ হতো, গিট্টু মিয়াকে বলেন এক কাপ গুড়ের চা দিতে, সাথে একটা কলা দিতে বলেন। ওকে গিট্টু, ইমন আসছে আগে আগে, একটু গুড়ের চা দাও, গুড়ের চা পছন্দ করে। হ্যাঁ, একটা কলা দিও তাকে, একটা টোস্ট বিস্কুট দিয়ে দাও আমাদের পক্ষ থেকে, একটা জাপানের পক্ষ থেকে একটা টোস্ট বিস্কুট তাকে দিয়ে দাও। আচ্ছা, নিয়াজের কমেন্টে বুঝতে পারছি যে সে ব্রাজিল সমর্থক, যে জীবনটা যদি আর্জেন্টিনার পিকচারের মতো সহজ হতো। আচ্ছা, আমি একটু বলে রাখি, আমি তো আর্জেন্টিনার সাপোর্টার। ঘটনা হচ্ছে যে আপনারা যেভাবে বলেন যে আর্জেন্টিনা একদম মনে হচ্ছে ফাও, মানে আকাশ থেকে এসে কাপটা নিয়ে যাবে, অনেক কঠিন খেলা আছে। তো আপনি ধরেন কেপ ভার্দের কথা বাদ দেন, আপনার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, তিনটা কঠিন ম্যাচ জয় করে তারপর বিশ্বকাপ জয় করতে হবে, আর সেকেন্ড রাউন্ড এই দুইটা তো বাদ দিলাম আমি। ওকে, তা খুব সহজেই কোনো কিছু হয় না, মানে এখন সহজ পেলেও সামনে কিন্তু কঠিন দল এসে পড়বে। ওকে, তো এই কারণে আসলে দলটাকে এত দোষারোপ করাটা ঠিক না। ওকে, এমন যে চাটা খাওয়া, একটা টোস্ট বিস্কুট দিয়ে দাও জাপানের পক্ষ থেকে গিট্টু। আচ্ছা গিট্টু, তো আজকে আবার চাটার দামও নিবে না, আজকে তার ব্রাজিলের খেলা, তার হাব্বাবি আলাদা, ব্রাজিলের জার্সি পরেছে আবার দেখা যাচ্ছে না। আচ্ছা সামান্তা, ওই যে ব্রাজিলের জার্সি পরে সে আসছে, দেখো কেমন জানে হলুদটা, কেমন জানি লাগছে, কিসের মতো জানি লাগছে। আচ্ছা আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছেন? অবসান বলছি, অবসান ভাই চলে আসছে, কমলাপুর থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হলাম, অফিস থেকে বের হতে দেরি হয়ে গেল। আচ্ছা, কমলাপুর থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিন। আচ্ছা কুমিল্লা আপনার কাজ ভাই, আমরা আর্জেন্টিনা হলেও চাই ব্রাজিল আর জয়লাভ করুক, তারা বাদ পড়ে গেলে মজাটা শেষ হয়ে যাবে, আমরা সেলফিশ না। আচ্ছা, আমি সাথে আসলে একমত, বাংলাদেশের যে অবস্থা, যে এই যে 5 কোটি ব্রাজিলের সাপোর্টার, 5 কোটি আর্জেন্টিনার সাপোর্টার, 10 কোটি মানুষ এরকম, তা আমরা চাই না আসলে ব্রাজিল এত তাড়াতাড়ি বাদ পড়ে যাক, তাই না? থাকলে একটু জমবে আর কি, আরো পরবর্তীতে খেলা জমবে অনেক। আর ব্রাজিল আর্জেন্টিনা যদি ফাইনাল হয়ে যায় তো এটা আবার আমি খুব একটা চাই না, মারামারি লেগে যাবে দেশে একদম। আপনি দেখবেন যে ব্রাহ্মণবাড়িয়া দেখেন না, টেরা মাছের লাঠি চোটা নিয়ে সব বের হয়, তো ওরকম অবস্থা হয়ে যাবে, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। তখন আমার হেলমেট না, আমার ঘর থেকে বেরোয়া যাবে না একদম, তখন ওই টিপু সুলতান আমলে ড্রেস পরে, যুদ্ধের ড্রেস পরে ঘর থেকে বেরোতে হবে, খুবই বিপজ্জনক অবস্থা হয়ে যাবে যদি ব্রাজিল আর্জেন্টিনা এক হয়। তবে আমি অবসানের সাথে একমত যে আর্জেন্টিনা আর ব্রাজিল যদি একটু আগে আগে চলে যায়, তাহলে আসলে বিশ্বকাপের আমাদের দেশ থেকে আমেজটা চলে যাবে, তাই না? একটু খেলুক এরা। আচ্ছা, এটা একটা ভালো। আর অবসান ভাই যেভাবে জার্নি করে এই কুমিল্লা চট্টগ্রাম কুড়িগ্রাম বিভিন্ন, আমি যদি আসলে কখনো ক্ষমতা পেতাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি যদি হতাম, আপনাকে যোগাযোগ মন্ত্রী বানিয়ে দিতাম। হ্যাঁ, আপনি সুন্দর করে বিভিন্ন জেলায় আপনি যাতায়াত করতেন আর সবকিছু মেনটেন করতেন আর কি, আপনি যোগাযোগ মন্ত্রী বানাবো, আমি কথা দিচ্ছি, যদি আমি প্রধানমন্ত্রী হয়ে যাই তা অবসানকে যোগাযোগ মন্ত্রী বানিয়ে দিব। আচ্ছা, তারপর তারেক জয়েন করেছে, কেমন হচ্ছে মুকুল ভাই, অনেকদিন পর জয়েন করলাম, তাই তো দেখতে পাচ্ছি আজকে অনেকদিন পর আপনার, এবং একদমই নতুন তারেক, আমার তো মনে হচ্ছে আপনি কখনো হোয়াটসঅ্যাপে কমেন্টই করেননি, আজকে দেখতে পেলাম। যাই হোক, ভালো থাকবেন, আর এরকম মাঝে মাঝে জয়েন না করলে তো ভালো লাগে না। খুসরু ভাই জয়েন করেছে, কেমন আছেন কুল ব্রাদার মুকুল ভাই? বাসার সবাই ভালো আছে? বাসার সবাই ভালো আছে, আম্মাও কিছুটা ভালো আছে, দোয়া করবেন আমার জন্য। আচ্ছা, আর রূপকথার পরীক্ষা চলছে, হাফ ইয়ারলি পরীক্ষা, একটু লেখাপড়া নিয়ে ব্যস্ত। আচ্ছা, আমি বাসে বসে শুনছি, এখন রামপুরে আছি, যাক আমার বাসার কাছে চলে আসছেন। রেগুলার 1 ঘন্টা বাসে ঘুমানো হয়। আজ কি ব্রাজিল জিতবে, কি বলেন? ফিফা মনে হয় ষড়যন্ত্র করছে, আর্জেন্টিনাকে সহজ সহজ দল দেওয়া হয়েছে, কি বলেন? একদমই না, ঘটনাটা হচ্ছে যে আপনি তো চোখের সামনে দেখতে পাচ্ছেন যে আর্জেন্টিনা গ্রুপ পর্বে, এটা তো লটারি হয়েছে 1 নম্বর। আচ্ছা, তারপর এখন যে কেপ ভার্দের সাথে পড়বে, এটা ফিফা কিভাবে জানতো? কেপ ভার্দে তো বাদও পড়ে যেতে পারতো, তাই না? সে তো থার্ড টিম হিসেবে উঠলো, তো এখন এগুলো আসলে আলোচনা করাটা ঠিক না, মানে একদমই না, কেননা এগুলা ভাগ্যের ব্যাপার, জাপানের সাথে পড়েছে। তো জাপান, আমরা যদি বলি যে জাপান এশিয়ার টিম, ব্রাজিল অনেক শক্তিশালী, এগুলো না, আপনি এখন এই 32টা দল যারা আছে এরা সবাই শক্তিশালী। কালকের খেলাও খুব ভালো লেগেছে, কানাডা এবং সাউথ আফ্রিকা। ওকে, তা যাই হোক, ফিফা কোনো ষড়যন্ত্র করছে না, তবে আমি দোয়া করি যে আপনারা জিতেন এবং ভালো থাকেন, এটা হচ্ছে আসল কথা। আর বাসে যখন ঘুমাবেন মোবাইল টোবাইল সাবধানে রাখবেন, যে হঠাৎ করে নাই হয়ে যেতে পারে আর কি। হ্যাঁ, একটু সাবধানে থাকবেন। ওকে, আচ্ছা, আমাদের খসরু আর্জেন্টিনার সাপোর্টার। তারপর এটা কে, হ্যালো ভাইয়া কেমন আছেন, আবারও চলে আসলাম, খুবই ভালো। আপনি কখন আসছিলেন, আবার সকালে আসছিলেন নাকি? মানে আবারও চলে আসতাম মানে বুঝতে পারলাম না যে কখন আসছিলেন আপনি, আমি তো বুঝে উঠতে পারলাম না, আবারও আসছিলাম বুঝতে পারছি না। আচ্ছা, ভাবনা লিখেছে, কেমন আছো মুকুল, রূপকথা ভাবি ভালো আছে, সবাই ভালো আছে, খালাম্মাও ভালো আছে। এখন আজকে ব্রাজিলের খেলা, সাইফকে বলো একটা সেভেন আপ খেয়ে খেয়ে যেন খেলা দেখে। গিট্টু, ওই যে ভাবনা টাকা দিয়ে দিবে বলছে, তুমি একটা সেভেন আপ খাও। হ্যাঁ, তুমি একটা সেভেন আপ খাও আর রাত্রেবেলা খেলো, আর এখন সেভেন আপ খেলে এই টাকাটা ভাবনা দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। ওকে, আর একজন একটু আবদার করেছিল একটু মেঘলা দিনের গান শুনতে, যেহেতু আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, বৃষ্টি হচ্ছে না, জানি না কখন বৃষ্টি হয়। আজকে ঢাকায় বৃষ্টি হলে খেলা হবে কিভাবে? ব্রাজিলের খেলা না আজকে, বৃষ্টি বৃষ্টি হলে তো সমস্যা হয়ে যাবে, মাঠ কাদা কাদা হয়ে যাবে। হ্যাঁ,

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বরাইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambaraiti.com.bd।
4: সুন্দর একটা গান শুনে ফিরে আসতাম। এর মধ্যে ফেসবুকে অনেকে জয়েন করে ফেলেছে। জাকারিয়া হোসেন লিখেছে, আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছেন? ভাইয়া অনেক ভালো আছি, আমার জন্য দোয়া করবেন। এমডি ফয়সাল আমাদের সাথে জয়েন করেছে, ফ্যান্টাস্টিক লিখেছে। ঘটনাটা কি, কোন জিনিসটা ফ্যান্টাস্টিক লাগলো? আচ্ছা, সামান্তা আমাদের ফুটবল বিশারদ লিখেছে, জর্ডানও ভালো খেলেছে, সহজ টিম মোটেও না। আমি সামান্তার সাথে একমত যে জর্ডানের মতো একটা দল মানে এরকম না। এখন ওয়ার্ল্ড কাপ আপনি দেখেন যে দুটা খেলায় মনে হয় পাঁচটা ছয়টা গোল হয়েছে, তাই না? জার্মান কুরাসাওকে ছয়টা গোল দিয়েছিল, আর একটা কার জানি দেখলাম কি জানি, আরে নরওয়ে সেদিন চারটা গোল খেলো কিন্তু ইংল্যান্ডের সাথে। কিন্তু ঘটনা হচ্ছে যে নরওয়ে কিন্তু সেদিন তাদের দশটা প্লেয়ার বসিয়ে রেখেছিল, একদম পুরা সাইড বেঞ্চের যেসব প্লেয়ার তাদেরকে নামিয়েছিল। ওকে, মোটেও সহজ হবে না, সব খেলাগুলোই কঠিন হবে, এবং কেভারদের ডিফেন্স কিন্তু খুব কঠিন, আর্জেন্টিনারও খুব সহজ হবে না। একটা গোল যদি কেভারদের দিয়ে ফেলতে পারে আর্জেন্টিনা, খুবই কঠিন হবে, কারণ তারা খুবই চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে। আর রাতের খেলা দেখলাম, এখন প্রতিটা খেলাই ভালো হবে। তারপর জর্ডানও ওই দিন ভালো খেলেছে। আর সত্যি কথা বলতে, আমরা আসলে আর্জেন্টিনা ব্রাজিলের অনেক সাপোর্ট করি, কিন্তু আপনি যদি ওইভাবে দেখেন যে আর্জেন্টিনা ব্রাজিলের, আমি মানে চোখ ধাঁধানো ফুটবল কিন্তু এখনো দেখতে পারিনি। আর আর্জেন্টিনা তো স্পেশালি মেসি গোল দিচ্ছে, অনেকগুলো গোল দিয়েছে, মানে আমাদের স্ট্রাইকারের সংকট রয়েছে, যে খালি মেসি একা গোল দিলে কিন্তু বিপদ হয়ে যাবে গুরুত্বপূর্ণ খেলাগুলোতে, কারণ আরও প্লেয়ার লাগবে গোল দেওয়ার জন্য। তো সেদিন জর্ডানের সাথে মেসি নামেনি, আমি খুব খুশি হয়েছিলাম। তারপর দুইটা গোল আমরা আদায় করেছি, আমাদের অন্য প্লেয়াররা গোল দিয়েছে, তা দেখলাম যে না, স্ট্রাইকার পাওয়া গেছে। তারপর মেসি এসে যথারীতি আবার একটা গোল দিয়ে দিল। তো মেসি থাকবে, কিন্তু আরও অন্যান্যরা গোল দিলে খেলা ভালো হয়। যেমন গতবার মনে আছে ডিমারিয়ার কথা, বিপজ্জনক সময়গুলোতে ডিমারিয়া কিন্তু খুব করতো আর্জেন্টিনার টিমকে, দুর্দান্ত একটা প্লেয়ার ছিল, আমার খুব পছন্দের খেলোয়াড় ছিল, খুব শান্ত স্বভাবে, খুব ভালো লাগতো তাকে। এরকম আর্জেন্টিনার ব্রাজিল খুব আহামরি ফুটবল যে কারোর সাথে খেলেছে তা তেমন কিন্তু চোখে পড়ছে না। ওকে, তা এই কারণেই সামনে আরো মানে কঠিন কি বলে পরীক্ষার মুখোমুখি তাদের হতে হবে। আবার আরেকটা কথাও এখানে বলতে হয়, সেটা হচ্ছে যে দল টু দল ভ্যারি করে কিন্তু অনেক কিছু টিমের সাথে। আপনি দেখবেন যে আপনি একটা ছোট টিমের সাথে খেলছেন একরকম খেলা, আবার যখন দেখবেন যে আরেকটা বড় টিমের সাথে খেলছেন তখন দেখবেন যে খেলার গতিটা বেড়ে যায়। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ভালো লাগে। সেদিন পর্তুগাল কার সাথে জানি ড্র করলো, আমি নামটা ভুলে গেলাম, মানে এত দল সব ভুলে যাই। পর্তুগাল যে খেললো লাস্ট, আরে ভুলে গেলাম কার সাথে, যাই হোক, সেই খেলাটা আপনি খেয়াল করে দেখেন যে কি গতি ছিল খেলাটা। পর্তুগাল সেদিন যে ড্র করলো যে রাতেবেলা, মানে সেই রকম খেলা হচ্ছিল এরকম। আর তবে এখন পর্যন্ত আমি যে খেলা দেখেছি ফ্রান্সের খেলার মধ্যে, আমি একদম মানে একদম শক্তিশালী মনে হচ্ছে দলটাকে, মানে এদের সাথে টপকানো একটু কঠিনই হবে সবার। ফয়সালকে ধন্যবাদ। তারপর সামান্তা, আচ্ছা ভাইয়া, মানুষ এমন ভাব করে যেন আমরা এমনি এমনিতেই জিতে গেছি, না খেলে অস্ট্রিয়ার সাথে, খেলে দেখিস ভাই। হ্যাঁ ঠিকই বলেছে, আমি তো এটা একটু আগে বললাম যে ইমনও বলছে যে কি বলে যে ফিফা কি ষড়যন্ত্র করছে কিনা, এরকম এরকম খুসুভাবে বলছে। আসলে এমন না যে আর্জেন্টিনা না খেলে জিতে গেছে, তাই এটা হচ্ছে যে মানে গেম টু গেম প্ল্যান করে আর্জেন্টিনা খেলছে, মানে একটা গেম জিতবো একটা গেম যাবো। আমাদের চিন্তা হচ্ছে পরবর্তীতে কেভার দেখে নিই, আমাদের পরবর্তী কি আসতো এটা দরকার নেই, একটা জিতবো আবার চিন্তা করবো পরবর্তী স্ট্র্যাটেজি কি হবে, তাই না? এখন ফুটবল খুব প্রতিযোগিতামূলক, ফুটবল কিন্তু খালি মাঠেই হয় না, ফুটবল কি বলে ল্যাপটপের মধ্যে হয়, বিশেষজ্ঞ দল রয়েছে, তারা প্রতিপক্ষকে পর্যালোচনা করে, তাদের টিমের দুর্বল দিকগুলো খুঁজে দেখে, অনেক কিছু কিন্তু দেখবেন যে কম্পিউটারে খেলে, কোচ এবং তাদের সহকারী যারা রয়েছে তারা এগুলো নিয়ে গবেষণা করে। আগের মতো আর ফুটবল নেই যে মাঠে নামলাম আর খেললাম, কে কোন দিক দিয়ে কাকে অ্যাটাক করবে, সবকিছু ছক কেটে কিন্তু এই ওয়ার্ল্ড কাপের টিমগুলো নামে। ওকে।

এই কারণে আমি সামন্তার সাথে একমত যে আর্জেন্টিনা এমনি জিতে যায়নি, খারাপ হয়তো ওরকম দুর্দান্ত খেলতে পারেনি কিন্তু খেলেই জিতেছে। ওকে, তারপর কেপা ভাদ্দে কঠিন টিম ভাই, আচ্ছা আচ্ছা সামন্ত সুন্দর করে দিচ্ছে, কেপো ভাদ্দে কঠিন টিম ভাই, হ্যাঁ কেপো ভাদ্দে ভাদ্দে, ওকে না আসলে কঠিন টিম কেপো ভাদ্দে, তো গোলকিপারটা দেখেছেন কি অবস্থা, একদম কাঁপানো গোলকিপার। তারপর এটাকে আরে আরে আচ্ছা সালাম লিখেছে, ভাই এই মেঘলা দিনে একলা ঘরে গানটা বাজিয়ে দাও, বাজিয়ে দিলাম তো, কারো তো দাওয়াত পাই দিই এই মেঘলা দিনে, কেউ যদি দাওয়াত দেয় এই মেঘলা দিনে গান শুনে আমাকে চিনতে পারলে না, আমি কিন্তু আপনার অনেক পুরনো বন্ধু, মনে করেন মুর্শিদাবাদের সালাম নামে কেউ ছিল কিনা। আচ্ছা আপনি কি ওই যে হানিফ ভাইয়ের সাথে SMS করতেন না, একটু বলেন তো যে হানিফ শাহ আমাদের মুর্শিদাবাদের, তাহলে মনে করতে আবার চিনতে পারবো সালাম ভাই। ওকে, আর না চিনলেও রাগ করবেন না, কেননা মাঝে মাঝে তো একটু ভুলেই যেতে পারি, তাই না, বয়স টয়স হচ্ছে আর এত মানুষ SMS করে। শিমু নূর আমাদের সাথে জয়েন করেছে, শিমুকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করছে। মামা মামি কেমন আছে, মামি ভালো আছে, আচ্ছা আমাকে মামা বলে ডাকে শিমু, শিমুকে ধন্যবাদ। তারপর তুমি কেমন আছো, ভালো আছি, সামান্তা লিখেছে আমাদের টিম অনেক হার্ড বুঝছো, আচ্ছা সাইফুরকে বলেছে সামান্তা। ওকে অহনা আসসালামু আলাইকুম, অহনার SMSটা পড়লাম, আর এখানে হোয়াটসঅ্যাপে অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি। ছোট্ট একটা গান শুনে ফিরে আসছি, গানের নাম হচ্ছে বেবি ডল।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আমরা এটির সাথে থাকুন, নানা রকম অফার রয়েছে। আর এরপর আরেকটা গান শুনবো সোম চান্দা এবং জুয়েদের কণ্ঠে। আচ্ছা, কোথায় যাবি? গানটা সুন্দর, গানটা অনেকদিন পরে দেখলাম প্লে লিস্টে, তাহলে গানটা রেখে দিই। আচ্ছা, আমাদের খসরু ভাই আমাদের সাথে আবারও জয়েন করেছে। মেঘবতী ভালো আছে? আচ্ছা, খসরু ভাইয়ের মেয়ের নাম হচ্ছে মেঘবতী। আচ্ছা, আর সাধুমণি হচ্ছে আমাদের ভাবির নাম। মেঘবতী দুষ্টামি করে, কার্টুন দেখতে পছন্দ করে, তবে আমি তাকে ইংরেজি ছড়ার কার্টুন ছেড়ে দিই। আজ ব্রাজিল জিতবে আশা করি। ওকে খসরু ভাই, বেস্ট অফ লাক, আমি তো জোর করে হারাতে পারবো না। আর ওই অবসান ভাইয়ের কথার সাথে আমি একটু একমত যে ব্রাজিল আর একটু খেলুক আর কি। হ্যাঁ, একটু খেলে সামনের দিকে আসুক, তারপরে হারা জিতা চিন্তা করা যাবে। এখনই ব্রাজিল চলে গেলে বিশ্বকাপের এই আমেজটাই কেমন জানি নষ্ট হয়ে যাবে। খেলুক। আর আমি একটা জিনিস খুব খুশি হলাম যে আপনি মেঘবতীকে কার্টুন দেখান, ইংরেজি ছড়ার কার্টুন দেখান, এই জিনিসগুলো খুব ভালো। আমরা অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চারাই ওই যে হিন্দি কার্টুনগুলো দেখে, তখন কিন্তু তারা হিব্রু ভাষার মতো কথা বলে, মানে তারা অনেক কিছু বুঝতে পারে না। এবং আমি আমার দেখা, মানে আমাদের এক প্রতিবেশী ছিল, তার বাচ্চা 3-3.5 বছর হয়ে গেছে, কিন্তু সে ঠিকভাবে কথা বলতে পারতো না। সারাদিন টিভি দেখতো, কার্টুন দেখতো, হ্যাঁ, কথা বলতে পারতো না। পরে ডাক্তার দেখানোর পর, ডাক্তারটাও খুবই মেধাবী ছিল, সে অনেক কিছু তার হিস্ট্রি জানলো যে কি অবস্থা, কি করে বাচ্চাকে, কিভাবে মানুষ করছে প্রতিদিন, তার অ্যাক্টিভিটিস কি এগুলো। তারপর সে বলল যে আপনি তাকে টিভি দেখা বন্ধ করে দেন, মানে সে যতই কান্নাকাটি করুক টিভি দেখা বন্ধ, টিভি মোবাইল কিছু দেখতে পারবে না সে, আর তার সাথে কথা বলবেন। তারপর চমৎকারভাবে, মানে এত কার্যকর হলো এটা, মানে টিভি ও মোবাইল দেখা বন্ধ করার পর 2-3 মাসের মধ্যে বাচ্চা পটপট করে কথা বলা শুরু করলো। এরকম এই ছোটরা যখন এই হিন্দিটা দেখে, মানে ওর কাছে তো এটা একটা অবদ্ধ, মানে কেমন জানি দুর্বোধ্য একটা ভাষা, ও খালি বলতে থাকে, ওটাই বলতে থাকে, তো বুঝে না জিনিসগুলো। হ্যাঁ, তবে এই জন্য বাবা মা সন্তানের সাথে, ছোট বাচ্চাদের সাথে কথা বলতে হয়। আর একটা জিনিস হচ্ছে যে বাচ্চারা, ছোট বাচ্চা তুলু তুলু করবেন না বেশি, যে কত বলছি আমরা কোনো বাচ্চা কুচো এবার করতে চে, এগুলো করবেন না। এগুলো করলে সমস্যা হয়ে যায় কি, বাচ্চাটা পরে তোতলা হয়ে যায়, কিন্তু বাচ্চাটা কথা বলতে পারে না, বাচ্চাটা ঝামেলা হয়ে যায় তখন। হ্যাঁ, তা পরিষ্কার করে বলবেন যে মা কেমন আছো, মা কেমন আছো, মা এই তো মা সুন্দর, মানে পরিষ্কার করে আপনি মজা করেন তার সাথে। কি খাবে তুমি, এভাবে বলেন, কি খাবে তুমি, কি কাবে এরকম বলবেন না। এরকম বললে বাচ্চা কিন্তু কথাবার্তা দেখবেন যে অন্যরকম হয়ে যায়। বাচ্চাদের সাথে তুলু তুলু না করে সুন্দরভাবে আপনি মজা করে আপনার যে কথাটা বলতে চান এটাই বলবেন। ওকে, দেখবেন যে সুন্দর ভালো হবে। আর এই যে ইংরেজি কার্টুন দেখাচ্ছেন এটা ভালো, বাচ্চা আস্তে আস্তে দেখবেন যে ইংরেজি ভাষা সম্পর্কেও তার আইডিয়া ভালো হবে। তারপর ইংলিশ অনেক গেম শো হয়, সুন্দর সুন্দর জিনিস ইউটিউবে দেখা যায়। ওর বয়স আরো একটু বাড়ুক, তখন আস্তে আস্তে ওই জিনিসগুলো দেখাবেন, এবং সবার বাচ্চাদেরই এই জিনিসগুলো করা উচিত। ওকে খসরু ভাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের গিট্টু মিয়া বলেছে যে ব্রাজিল 4 গোল দিবে, জাপান 1 গোল দিবে। আচ্ছা, জার্মানির মাথা ব্যথা নাই, আছে 3 পিস, আচ্ছা 3 পিস আফাদের, ওই যে খালি আফা নিয়ে আছে, সি আফা সি, পরের ধনে পোদ্দারি, পরের ধনে পোদ্দারি কে? আর্জেন্টিনা তো কাপ নিজেদেরই ধন, এটা আবার পরের ধনের কি হলো, এটা নিজেরাই তো খেলে জিতেছে এখানে। আচ্ছা আচ্ছা, কথা কম বলি, যেটা হচ্ছে যে আমরা সবার সাথে আসলে বেশি কথা বলতে পছন্দ করি না। সামান্তা, আমার কথা ঠিক আছে, যুক্তি আছে কিনা বলো, যে বর্তমান চ্যাম্পিয়নকে, বর্তমান চ্যাম্পিয়ন হচ্ছে আর্জেন্টিনা, তাই না? তাই হচ্ছে আর্জেন্টিনা হচ্ছে নাম্বার 1 টিম, বর্তমান চ্যাম্পিয়ন আমরা, যতক্ষণ না হারছি তো আমরা তো চ্যাম্পিয়ন টিম। তা আমরা, আমাদের কাছে সব টিমই ছোট টিম, ছোট টিম, আমরা কাউকে গুণা দিচ্ছি না, এরা সব ছোট টিম আমাদের, আমাদেরকে হারাক, তারপর দিন থেকে আমরা ছোট টিম হয়ে যাবো। তো এখন পর্যন্ত যেহেতু আমরা চ্যাম্পিয়ন দল, ওই কয়টা কাপ আর কয়টা স্টার এগুলো চিন্তা ভাবনা করতে চাই না, যেহেতু আমরা বর্তমান চ্যাম্পিয়ন। বর্তমান নিয়ে কথা বলি, অতীত নিয়ে কথা বলা হচ্ছে বোকারা। মনীষী বলেছে, কত বড় বড় মনীষীরা এই কথা বলেছে যে অতীত নিয়ে মাথা ঘামাবেন না, বর্তমান নিয়ে থাকুন, সেটাই হচ্ছে কথা। যে আমরা লাস্ট চ্যাম্পিয়ন হচ্ছে আমরা, তা আমাদের কথা হচ্ছে যে আর সবাই ছোট টিম, আমরা এখন খেলছি আর কি, খেলার পরে পরবর্তীতে কথা হবে। ওকে গিট্টু,
2: একটু বুঝার জন্য কথা বললো আর কি। তারপর জি ভাই, আমার যোগাযোগ মন্ত্রী হতে আপত্তি নাই। আচ্ছা, অবসান ভাই বলেছে আমি যদি কখনো প্রধানমন্ত্রী হয়ে যাই অবসান ভাইকে যোগাযোগ মন্ত্রী বানিয়ে দিব। বেচারা যেভাবে কুমিল্লা, কুড়িগ্রাম, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। ওকে, মন্ত্রী না হলেও বাংলাদেশের মোটামুটি সব রাস্তাঘাট, বাস, ট্রেন, লঞ্চ কোন জায়গায় জ্যাম হবে, কোথায় ছিনতাই হয়, এগুলো সব আমার আইডিয়া আছে। ভেরি গুড। আচ্ছা, আমার বাংলাদেশের হাতে গোনা কয়েকটি জেলা ছাড়া সবগুলোতেই গিয়েছি আলহামদুলিল্লাহ। চাকরি না থাকলে গাইড হিসেবে জব করতে পারবো। ভেরি গুড, আমার খুব পছন্দ হয়েছে এবং খুবই ভালো। এবং কোনো এক সময়, চাকরি তো সবসময় করতে ভালো লাগে না, একটা সময় পর আসলে মানুষের একটা বিতৃষ্ণা চলে আসে। আমি যেমন দীর্ঘক্ষণ এখন আর চাকরি করার মানসিকতা খুঁজে পাই না, যে আপনাদের সাথে কথা বলি এরকম। আগে সকাল থেকে রাত পর্যন্ত অফিস করতাম, তখন ছিল একরকম। তবে আপনিও কোনো এক সময় যে এই আইডিয়াটা ভালো, আপনি যদি গাইড হিসেবে কাজ করেন, যে কিছু প্ল্যান আপনার করতে হবে, কিছু প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে যে আমি ট্যুরিস্ট নিয়ে আসবো, আপনার ফেসবুক পেজ থাকতে হবে, আপনি যদি এরকম করেন এখন থেকেই একটা কিছু দাঁড়া করানোর চেষ্টা করেন। হ্যাঁ, যে এরকম একটা পেজ ক্রিয়েট করেন যেখানে ট্রাভেল রিলেটেড, ট্যুরিজম এগুলো নিয়ে কথাবার্তা বলবেন, তারপর বিভিন্ন ট্যুরিজম কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করবেন, বিভিন্ন হোটেল মোটেলের সাথে যোগাযোগ করতে হবে যে আমি গাইড হিসেবে নিয়ে আসবো, কিংবা এরকম সুন্দরবনে মানুষজন যেতে চায় কিভাবে যাবে, সুন্দরবনে আমি গিয়েছিলাম, খুব সুন্দর জায়গা, এরকম আর কি। নানা রকম বিষয় নিয়ে আপনি কথা বললে দেখবেন যে আপনার এই কাজটা করতে পারেন, কোনো এক সময় আপনি চাকরি ছেড়ে নিজেও একটা এরকম কিছু করতে পারেন। ওকে, অবসান ভাইয়ের প্রতি শুভকামনা রইল। তারপর আমাদের বুশরা জয়েন করছে, আসসালাম আলাইকুম বুশরা, আমাদের অবসান ভাইয়ের ভাগ্নি, তাই না? অবসান মামার বাসা থেকে চলে এসেছি কুড়িগ্রামে, ওই যে আরেক যোগাযোগ মন্ত্রীর ভাগ্না ভাগ্নি কুড়িগ্রামে চলে গেছে। মামা আমাকেও চট্টগ্রামে নিয়ে গেছিল, সমুদ্র দেখেছি, আর মামা না চাইলেও ব্রাজিল জিতবে। আচ্ছা, যাক, মামার সাথে দুজনের তো ভালো কম্পিটিশন, যে মামা না চাইলেও ব্রাজিল জিতবে। আমার মামা যোগাযোগ মন্ত্রী হলে ভালোই হবে, অনেক ধন্যবাদ। তারপর অহনা আমাদের সাথে জয়েন করেছিল, সুখী মানুষের গান, টাইটেলের গানটা সম্ভব হলে প্লে করিয়েন। আচ্ছা, সুখী মানুষের গান আমি একটু খুঁজে দেখতে হবে যে সুখী মানুষের গান এটা কোনটা, আমি তো কখনো শুনিনি। সুখী মানুষের গান না? আচ্ছা, আমি চেষ্টা করব, আমি দেখি খুঁজে পাই কিনা, আমি তো অনেক সময় আপনাদের অনেক গানের রিকোয়েস্ট থাকে, খুঁজেও পাই না। তারপর আমাদের সাথে জাকারিয়া জয়েন করেছে, শুনছি দাদু, জাকারিয়াকে অনেক ধন্যবাদ। জাকারিয়া কোন দলের সাপোর্টার? আচ্ছা, সে আর্জেন্টিনার সাপোর্টার, যেহেতু লিখেছে ঝগড়ার জন্য ব্রাজিলের সাপোর্টাররাই সেরা। আচ্ছা, আছি পুরো সমাজ জুড়ে। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর, আমাদের নারায়ণগঞ্জ পাগলা থেকে শুনছি, কেমন আছে মুকুল ভাই? জাহাঙ্গীর ভাইকে অনেক ধন্যবাদ, আছি পুরো সমাজ জুড়ে, থাকবেন আমার সাথেই, আরও কথা হবে, গান হবে, সময়টা যাতে আমাদের ভালো কাটে প্রত্যাশা করি। তারপর হায় মুকুল ভাইয়া, আমি রুদ্র সিলেট থেকে যুক্ত হলাম, রুদ্রকেও অনেক ধন্যবাদ সিলেট থেকে আমাদের সাথে জয়েন করেছে। তারপর হাই হাই হাই, এটা কি আপনার মনে আছে 1978 সালে ক্যালিংকারি কাপ? সব বলে লাভ নেই, ইতিহাস আমিও জানি। ব্রাজিলের 5টা কাপ বেশি, কোনো সমস্যা নাই, আর আর্জেন্টিনা 3টা কাপ, সমস্যা কি? লেটেস্ট কাপটা হচ্ছে আমাদের, ওকে, একজন লাস্ট যে সদ্য আগের যে বিশ্বকাপটা হলো সেই কাপটা আমাদের। ভাই, ব্রাজিল হোক বা আর্জেন্টিনা, আমি সব খেলাই এনজয় করি, আর সত্যি বলতে সবাই ভালো চেষ্টা করছে। ব্যাঙ্গালোর ইন্ডিয়া থেকে মিকাইল ভাই লিখেছে, ওকে, মিকাইল ভাইয়ের মতো অনেক দর্শক রয়েছে, যেমন আমার বাবা ছিল মিকাইল ভাইয়ের মতো একদম, আব্বা সব খেলা এনজয় করতো, মানে আব্বার কোনো ব্রাজিল সাপোর্টার কিংবা আর্জেন্টিনা এমন কিছু ছিল না, তবে আব্বা একটা জিনিস করতো, আমাকে বলতো যে বাবা কোন দলটা দুর্বল রে, ধরেন ইংল্যান্ডের সাথে কারো খেলা হলো, ইংল্যান্ডের সাথে ধরেন এখান থেকে কি বললো, এই একটা পেরুর খেলা হলো, তা বললাম যে বাবা কোন দলটা দুর্বল, আমি বললাম যে পেরু একটু দুর্বল, ইংল্যান্ড একটু টাইট, তাহলে আমি পেরু সাপোর্টার। আব্বা এরকম করতো, আব্বা সবসময় মানে একটা সাধারণ সহজ সরল মানুষ ছিল, এবং সবসময় তার দুর্বলের প্রতি একটা আকর্ষণ, সবসময় সে দুর্বলের পক্ষ নেবে আর কি। তো ফুটবলও সে কাজটা করতো, আবার বাস্তব জীবনও সবসময় দেখতাম, মানে কেউ অসহায় দুর্বল তাদের সাথে আব্বা থাকতো, তাই খেলার মধ্যেও তাই আমাদের জিজ্ঞেস করতো যে দুর্বল টিম কোনটা, বলতাম, তখন সে বলতো আচ্ছা তাহলে আমি তার সাপোর্টার, ওকে, সে এভাবে খেলা দেখতো আর কি। ওকে, তো আর্জেন্টিনা ব্রাজিল একসাথে খেলা আব্বার সাথে তো দেখিনি, মনে করতে পারছি না, আমি অন্যান্য খেলা দেখেছি যে আব্বা তখন কোন দল করতে যাই না। আচ্ছা, দিল দিল দিল আল্লাহ, আসসালামু আলাইকুম আসেননি বালা, কিতা খবর, 45 মিনিট পর টিউন করলাম, কে ভার্ডে খুবই দুর্বল দল, এদিকে টানা 7 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের মুখোমুখি হচ্ছে ব্রাজিল, এদিকে টানা 7 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের, জাপান আবার 7 বার বিশ্ব চ্যাম্পিয়ন কবে হলো, 7 গোল দিবে নাকি আবার, আচ্ছা, এদিকে তামাশাবারে বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। আচ্ছা দেখা যাক রাতে কি হয়। আর কেপ ভার্দে দুর্বল না দিলোলা, বুঝতে পারছেন না, ভালো টিম, আপনি দেখেছেন কিভাবে ড্র করে করে তিন পয়েন্ট নিয়ে চলে আসছে। হ্যাঁ, ছোট্ট একটা টিম, এত হেলাফেলা করেন না কিন্তু, পচা সামগ্রী পা কাটে, একটু সাবধানে থাকতে হবে। যাই হোক, কোথায় যাবি গানটা শুনে ফিরে আসছি। তারপর ফেসবুকে দেখতে পাচ্ছি অনেক এসএমএস চলে আসছে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4। সময় কমে যাচ্ছে, পরের ঘন্টায় এসে SMS গুলো পড়বো। ফেসবুকে অনেক কমেন্ট রয়েছে, আর এদিকে মিকাইল ভাই একটা ছবি পাঠিয়েছে বিড়ালের, বিড়াল বই পড়ছে বসে বসে তার বাসায়। জেরি না, তার বিড়ালের নাম হচ্ছে জেরি। বাহ, অনেক সুন্দর, খুব ভালো লাগলো বিড়ালটাকে দেখে। আমারও বিড়াল খুব পছন্দ, আর এখন তো সবাই অনেক বিড়াল পালে, তাই না? ঝামেলাও আছে, পরিষ্কার করতে হয়, নানা রকম ভাবে রাখতে হয়, এটাও একটা ব্যাপার। আগে আমরা নিস্তালায় ছিলাম, তখন বিড়াল পালতাম, এটা খুব মজার ইয়া ছিল। মানে বিড়াল কোনো ঝামেলা করতো না, সে টয়লেট করতে হলে বাইরে চলে যেত। মানে নিস্তালায় ছিলাম তো, বারান্দা দিয়েই তার আনাগোনা ছিল, সে ঘরে আসতো, ঘুরতো ফিরতো, আবার বারান্দা দিয়ে ঘুরতে চলে যেত, আবার আসতো। বিড়ালটাকে কুকুর মেরে ফেলেছিল একদম হঠাৎ করে, কিছু কুকুর থাকে না, বিড়াল দেখলেই খেপে যায় এরকম। আচ্ছা, FM পোকা ময়মনসিং থেকে, ভালোবেসে বিয়ে করাচ্ছে ভালো মানুষকে বিয়ে করতে পারাটাই বেশি গর্বের। ভালোবেসে বিয়ে করাচ্ছে ভালো মানুষকে বিয়ে করতে পারাটাই বেশি গর্বের। আচ্ছা, এখানে গর্বে টর্বের কিছু নেই, সংসার জীবন খুবই কঠিন ব্যাপার। আপনি যাকে ভালোবাসেন তার সাথে একরকম আচরণ, যখন সংসার জীবনে এসে পড়বেন বাস্তবতার মুখোমুখি, তখন দেখবেন যে অনেক কিছু উল্টে যায়। এই কারণে আবার আপনি যাকে ভালো মানুষ বিয়ে করতে চান, আপনি জানেন কিভাবে সে ভালো কিনা, তা সবই আসলে কপাল কিংবা সৃষ্টিকর্তা লিখে রেখেছে। তবে সংসার জীবনটা আমি যেটা মনে করি, একটু কম্প্রোমাইজ, ব্যালেন্স, একটু স্যাক্রিফাইস, সব কিছু মিলেই চলতে হয়। আপনি পুরোপুরি 100% সঠিক নয়, আবার আপনার স্ত্রীও 100% সঠিক নয়, তাই না? তা দুজনেরই তো ভুল ভ্রান্তি আছে, তা দুজনের সব কিছু মিলেই চলতে হবে, এটা হচ্ছে সংসার। ওকে, এই কারণে সংসার করাটা এত সহজ নয়, এটাও কঠিন একটা কাজ। ওকে, তারপর যখন ছেলে মেয়ে হয়ে যাবে, তখনও চলতে ফিরতে সবকিছু মিলে ভালোই অনেক কিছু বিবেচনা করতে হয়। আচ্ছা, আসসালামু আলাইকুম। আনজামিউর আমাদের সাথে জয়েন করেছিল, আনজামিউর রংপুর ক্যান্টনমেন্ট থেকে। আচ্ছা, আমি শুনতেছি ভাই, আনজামিউরকে অনেক ধন্যবাদ। আনজামিউর, আমি রিদম নই, রিদম চলে গেছে, আমার নাম হচ্ছে মুকুল। ওকে, কথা কম বলি, পরের ঘন্টায় এসে আবারও কথা হবে। আর খুব সুন্দর একটা গান শুনবো শ্রেয়া ঘোষালের কণ্ঠে। আর গিট্টু, 7-Up খাও। ওই যে ভাবনা বলছে কি আমাকে টাকা দিয়ে দিতে, ভাবনা পরে আমাকে দিবে। আচ্ছা, ভাবনা দেওয়া লাগবে না, আমি দিব। 7-Up খাও, বেশি করে খাও, খাও তুমি যে কটা খেতে পারো খাও। হ্যাঁ, রাতে 2 লিটার একটা দিয়ে দিব তোমাকে। ওকে, আমরা এখন শ্রেয়া ঘোষালের সুন্দর গানটা শুনি।

0: চেক, এখন সময় সন্ধ্যা ৬টা।
1: সন্ধ্যা ৬টা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা ঘন্টা, এবং আশা করি যে সবাই ভালো আছেন এবং আমার সাথেই থাকবেন। কথা বলতে বলতে একটা ঘন্টা হয়ে গেল, না কিভাবে জানি সময় চলে যায়। আচ্ছা, আমাকে ফোন করলো কে আবার এই শর্ট টাইমে? কে ফোন করে জানে না যে আমি দোকান চালাই, চায়ের দোকানে। এনজি শাহু আমাদের সাথে জয়েন করেছিল। শাহু ভাই, আপনি এতদিন কই ছিলেন? আপনাকে অনেকদিন খুঁজে পাচ্ছিলাম না। তারপর মুস্তাসিন জীবন আমাদের সাথে জয়েন করেছে, মুস্তাসিন জীবনকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম জীবন, আমি রংপুর থেকে বলতেছি। জীবন ভাই, আমার নাম হচ্ছে পানি। হ্যাঁ, আচ্ছা, কেমন আছেন? আমি একটা মেয়েকে পছন্দ করতাম, আমি আমার বন্ধুদের সাথে কথাটা শেয়ার করেছি, আমি মেয়েটিকে বলতে পারি নাই, মেয়েটির নাম হচ্ছে ফারামুনি। বাপরে বাপ, আমাকে কবুতর বানিয়ে দিলেন নাকি? চিঠি দিতে হবে নাকি? আচ্ছা, আমাদের তো প্রেম ভালোবাসার প্রোগ্রাম আছে, যে লাভ গুরুর প্রোগ্রাম হয়, সেখানে আপনি যোগাযোগ করবেন। আমি তো ভাই ভালোবাসার মানুষ নই। আচ্ছা, তারপর আবার একটু পড়ি, আপনি যেহেতু লিখেছেন। আমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা চলতেছে, বায়োলজি পরীক্ষার দিন আমার একটা বন্ধু আমাকে না বলে মেয়েটিকে প্রপোজ করে, মেয়েটি একসেপ্ট করে। বন্ধুর নাম সবুজ। আচ্ছা, আমার তো এক বন্ধুর নাম সবুজ। সবুজ তো করার কথা না, তো সিলেট থাকে। আচ্ছা, বন্ধুকে কি করা উচিত ভাই বলেন। আচ্ছা, ঘটনাটা হচ্ছে যে আপনি পরাজিত হয়েছেন, ভালোবাসার কথা একটু আগে আগে বলতে হয়। আমি এত প্রেম বিশারদ নই, তবে আবার একদম কাঁচাও নই, যেহেতু বয়স পার করেছি। তো ঘটনা হচ্ছে যে আপনি একজনকে পছন্দ করেন, আপনি তাকে বলতে পারলেন না, তা আপনার ওই যে বায়োলজি পরীক্ষার সময় আপনার আরেক বন্ধু তাকে প্রপোজ করে দিল এবং মেয়েটা তা গ্রহণ করলো। তার মানে হচ্ছে মেয়েটা তাকেও পছন্দ করতো, কিংবা আপনি বললে হয়তো আপনার মেয়েটা কি পছন্দ করাই তার স্বভাব কিনা আমি জানি না, কিন্তু হুট করে তো প্রপোজ করলেই সে রাজি হওয়ার কথা না, মানে সে হয়তো আপনার সেই বন্ধুটাকে পছন্দ করতো। ওকে, সে গ্রহণ করে ফেলেছে। এখন আপনার সবুজকে, আপনার বন্ধুকে কিছুই করার নাই, যেহেতু গোল হয়ে গেছে আর কি। হ্যাঁ, জাপান 2-0 জিতে গেছে, কারণ ব্রাজিলের কিছু করার নেই, বিমানের টিকিট কেটে তুমি ব্রাজিল চলে যাও। হ্যাঁ, আমেরিকা তোমার জায়গা নেই, এ হচ্ছে কথা। ওকে মুস্তাসিন জীবন, আর কারোর জন্য কারোর জীবন বন্ধ হয়ে থাকে না, আপনি পরীক্ষা টরীক্ষা ভালো করে দেন, লেখাপড়া করেন, এবং আপনার জীবনে দেখবেন যে আবার নতুন কেউ আসবে এবং সুন্দর জীবন হবে। এবং সবসময় আমি একটা বিশ্বাস করি আর কি, যাই হোক খারাপ ভালো যাই হোক, আমি সবসময় বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা যেটা ভালো সেটাই আপনার জন্য বরাদ্দ রাখে। ওকে, যেটা ভালো হবে হয়তো এই মেয়ের সাথে আপনার জীবন, কিংবা নেক্সট কি বলে বনিবানাটা খুব ভালো হতো না, আপনার জন্য যে অপেক্ষা করছে তা সে আপনার জন্য জীবনে আরো আনন্দ নিয়ে আসবে, আপনাকে আরো টেক কেয়ার করবে, আপনি একটা ভালো মানুষ পাবেন, এমন কিছু হতে পারে। ওকে, একদমই অস্থির হবেন না, ইনশাল্লাহ আপনি সুন্দর কারো দেখা পেয়ে যাবেন আবার। মোহাম্মদ রিয়াদ আমাদের সাথে জয়েন করেছে। মুকুল ভাই, আমি ক্ষুদ্রের কথা মনে আছে আপনার? ক্ষুদ্রের কথা তো মনে নাই রিয়াদ। আচ্ছা, নাকি একটা কবিতা, রিয়াদ তো কবিতা লিখে পাঠাও আর কি। আমি ক্ষুদ্রের কথা মনে আছে আপনার, রিয়াদের কথা মনে আছে, আপনার নামটা আমার মনে আছে যে কবিতা লিখতেন না, ক্ষুদ্রের কথা তো আমার মনে নেই। শ্যাম্পু আমাদের দুষ্টু মেয়েটা জয়েন করেছে। মাথার উপর সিলিং ফ্যানের দিকে তাকালে ঝুলে পড়তে যেন চাই আমার, এ কেমন বেইমান মন খোদা, এটা কিছু বুঝতে পারলাম না, কিছু ঝুলে পড়ার চিন্তা আবার আসলো কোত্থেকে, এগুলো তো খুব খারাপ, কোনোভাবে এইসব ঝুলে পড়ার চিন্তা করা যাবে না। শিমুনুর, মুকুল মামা ভালো আছো তুমি? শিমু ভালো আছি, অনেকক্ষণ ধরে সে অনেকগুলো এসএমএস করেছে আমি ভালো আছি কিনা। আমাদের আরেকজন চলে আসছে পণ্ডিত, ব্রাজিল বিশারদ মনে হয়। হৃদয়ের মাঝে হোগলার বেড়া, অটোতে উঠে বসে আছি, কখন চারজন হবে তারপর ছাড়বে, কেউ গেলে আসেন, এটা খুবই বিরক্তকর। এটা আমাদের চাঁদপুরে গেলে দেখি আর কি, ঢাকাতে তো অটো আর ওরকম ভাবে নেয় না, কিন্তু কোনো গলিতে নেয় তাই না, যখন দূরে দূরে রাস্তাগুলো থাকে কোনো এলাকার মধ্য দিয়ে যে ভরলে, এটা খুবই বিরক্তকর ভাই, না কেউ না আসতে একদম বিরক্ত লাগে। আমি যেমন চাঁদপুরে একবার লঞ্চঘাট থেকে আসলাম, তারপর কালীবাড়ি থেকে যাব, পাই না, তখন আমি বললাম যে কত ভাড়া, ২৫ টাকা। আমি বললাম আচ্ছা ওনার ভাড়া, আমি দুজনের ভাড়া দিব, আমি পিছে একা বসবো, আপনি চালান, বিরক্ত হয়ে যায় একদম, যে ছাড়েই না গাড়ি আর কি, এরকম হয়। আচ্ছা, তারপর আমাদের FM পোকা জাহাঙ্গীর আলম, একজন আপু আমার আজ গালি দিয়ে আনফ্রেন্ড করেছে, আপনাকে গালিও দিয়েছে আবার আনফ্রেন্ডও করে দিয়েছে, আচ্ছা কি করেছেন আপনি? আরেকটু ভাই, আজ সারাদিন আমি কয়টা পোস্ট করেছি সেটা গুনেছে, আজকে সারাদিন কয়টা পোস্ট করেছেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যতটা পোস্ট করবেন এটা গুনেছে। আচ্ছা, তারপরে দুটো ঘটনাই আমার কপালে আজ ভয়াবহ রকমের চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে, আমি ঠিক করে ঘুমাতে পারছি না, দু চোখের পাতা এক করতে পারছি না, এখন পর্যন্ত একটা দানা মুখে তুলতে পারিনি, জানি না কবে স্বাভাবিক হতে পারবো, জানি না কবে ঠিক করে এক মুঠো ভাত খেতে পারবো। আপনি কি তার প্রেমে পড়েছেন নাকি? নাহলে তো এমন হওয়ার কথা না, আনফ্রেন্ড করেছে তা করুক না, ফেসবুকে কত ফ্রেন্ড আছে চিনিই না। কালকে আমাকে আমি একজনকে আনফ্রেন্ড করে দিয়েছি, দেখি যে উল্টাপাল্টা কথা লিখেছে, পোস্ট দিয়েছে একটা বাজে পোস্ট। হ্যাঁ, তখন আমি বললাম যে ভাই আপনার মতো এরকম পোস্ট যারা করে তারা আমার বন্ধুর সাথে লিস্টের সাথে মানানসই নয়, আপনাকে বিদায় করে দিলাম ভাই, টাটা। ওকে, তাকে বিদায় করে দিয়েছি। তো এরকম আর কি, আপনি মন খারাপ করবেন না, তবে আপনি তার প্রেমে পড়েছেন মনে হচ্ছে, না আনফ্রেন্ড করলে তো মন খারাপ লাগে। কেন শাহরিয়ার চৌধুরী ইমন ভাইয়া ফ্রাঙ্কলিনের শুধু তোমাকে গানটা শুনতে চাই, শুধু তোমাকে, ফ্রাঙ্কলিনের শুধু তোমাকে, এটা কি গান আমি জানি না, একটু দেখতে হবে। আচ্ছা, উম্মে রায়হান মুকুল ভাইয়া আমাকে বাপ্পা মজুমদার পরি গানটা শোনাবেন। আচ্ছা, এটা পরের ঘন্টায়, কারণ বাপ্পা মজুমদার একটা গান আমরা একটু আগে শুনে ফেলেছি। শাহরিয়ার ইমন আবার লিখেছে, ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে সবাই এত সিরিয়াস, কিন্তু আসল চমক তো এখনো বাকি, কাপটা এবার পর্তুগালই নিয়ে নিবে লিখে রাখেন। আচ্ছা, দেখি ইমনের কথা সত্যি হয় কিনা, পর্তুগাল নাকি কাপ নিয়ে নিবে। শিমু অনেকগুলো এসএমএস পাঠিয়েছে, সোহেল মাসুদ শুভ অপরাহ্ন সাথে আছি, ধন্যবাদ ভাই। আচ্ছা, পর্তুগালের পক্ষে দেখি আরেকজনও বলছে, আচ্ছা দেখা যাক কি হয়, কিন্তু আমার তো মনে হচ্ছে না পর্তুগাল কাপ নিয়ে নিবে। আমার মনে হচ্ছে যে না, আমার আসলে প্রেডিক্ট করা খুবই কঠিন ব্যাপার, কারণ ইংল্যান্ডও ভালো টিম, ফ্রান্সও ভালো টিম, তারপর এবার দেখবেন যে যে কি জানি কলম্বিয়া মেক্সিকো, এই দুটাও কিন্তু কঠিন, এবং এর মধ্যে মেক্সিকো তো স্বাগতিক, তাই না? এই কারণে তাদের শক্তিটাও একটু বেশি, বলা যায় না কখন কি হয়। আমরা খালি ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে পড়ে আছি, আরো কত কত কঠিন মানুষ রয়েছে। রকিবুল আলম রিয়াদ, আসসালাম আলাইকুম ভাই, চলেন চলে আসলাম আড্ডা দিতে সিলেট থেকে। কি কিসে আসছেন, প্লেনে নাকি না বাসে? সিলেট থেকে কিসে আসছেন আপনি জানাবেন। তানভীর ইভানের আকাশ গানটা শোনানোর রিকোয়েস্ট ছিল, বৃষ্টির দিনে আকাশ বা অজানায় গানটা ভালো মানায়, সম্ভব হলে শোনাবেন। সিলেটে কি বৃষ্টি হচ্ছে নাকি? সিলেটে আমার বন্ধু বলল যে প্রায় খালি বৃষ্টি হয় নাকি, ঘন ঘন বৃষ্টি হচ্ছে। আচ্ছা, রাকিবুল আলম রিয়াদ ভাইয়া, আজকে ব্রাজিল জাপান দুই দলেরই জেতার সম্ভাবনা 50-50, আজকের খেলাটা ফাটাফাটি হবে, তবে আমি চাই ব্রাজিল জিতুক আমাদের সাথে মুখোমুখি এক সামনের ম্যাচে। গত বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে হারাতে পারলে সেমিফাইনালে আমাদের মুখোমুখি হতো ব্রাজিল, কিন্তু তারা পারল না, এবার অন্তত মুখোমুখি হোক, সেই যোগ্যতা থাকলে তাহলে বুঝাই দিব আর্জেন্টিনা কি। আচ্ছা সাইফুল, কিছু বলবেন আপনি যে আপনাকে চাচ্ছে আর কি কোয়ার্টার ফাইনালে আসেন আমাদের সামনে, এইসব ছোটখাটো নকআউট পর্বের এই সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড আমাদের জন্য কোনো ব্যাপার না। শিমুনুর সালাম মন্ডল, আচ্ছা শিমুনুর, তারপর আরো কে কে রয়েছে, সামান্তা লিখেছে মেসি মাঠে নেমেই শেষ হলেই একটা গোল দিয়েছে, নেইমার তো দিতেই পারে নাই সেদিন, মানে নেইমারের দিন শেষ আমার মনে হচ্ছে, ওকে আজকে নামাবে কিনা সন্দেহ আর কি। আচ্ছা, তারপর শাহরিয়াল লিখেছে, আজকে ব্রাজিল যে ফর্মে আছে আর্জেন্টিনার ফ্যানদের একটু সাবধানে থাকাই ভালো, হার্টবিট চেক করে নেবেন, আমাদের কোনো সমস্যা নাই, আপনারা জিতেন তারপরে পরবর্তীতে দেখা হবে। আবার সামান্তা লিখেছে, আচ্ছা মানলাম আমাদের টিম অনেক সহজ, কিন্তু টিমের সাথে তাহলে আপনারা আইসা 10টা গোল দেন না দেখি কেমন পারেন। আচ্ছা ওকে, অনেক কথা হচ্ছে খেলা নিয়ে, কিন্তু এর মধ্যে আমরা একটু মজার একটা গান শুনি না, এই মজার দুইটা গান শুনবো, এরপর একটা হিন্দি গানও শুনবো, দেখি মজার গান শুনতে হবে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। আর এবার একটা আমার আইটি সংক্রান্ত একটা তথ্য জানিয়ে দিই। সীমাহীন খরচে জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপস যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকার রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, আমার আইটি সংক্রান্ত একটা দারুণ তথ্য জানিয়ে দিলাম। আর এর মধ্যে আমাদের সাথে আনজামিউর জয়েন করেছে। আসসালামু আলাইকুম মুকুল ভাই। ওয়ালাইকুম সালাম আনজামিউর, ফ্রম সাইড অফ 2 নম্বর চেকপোস্ট রংপুর ক্যান্টনমেন্ট। প্লিজ আমাকে ভয় দেখাবেন না, পুলিশ হেডকোয়ার্টার, ক্যান্টনমেন্ট, চেকপোস্ট এসব বলবেন না ভাই। আমাকে বলবেন যে আপনি রংপুরের একটা কি বলে কাঁঠাল চাপা গাছের নিচে দাঁড়িয়ে আছেন, ওখান থেকে লিখছেন এরকম। হ্যাঁ, কিংবা কোনো একটা গোলাপ ফুলের সামনে, গোলাপ গাছের সামনে দাঁড়িয়ে আছেন এরকম লিখবেন আমাকে। কাঁঠাল গাছের সামনে থেকেও লিখতে পারেন, কিন্তু এরকম চেকপোস্ট টেকপোস্ট লিখবেন না, আমার ভয় লাগে ভাই। পুলিশ আর্মি এসব কথা শুনলে ভয় লাগে। আমি সাধারণ নিরীহ মানুষ ভাই, আমাকে এসব বলবেন না। এমনিতে রাস্তাঘাটে বললাম না যে চেহারাটা চোরের মতো দেখতে, জানি না কিসের মতো দেখতে, চোর হলে তো পিটাতো, খালি পুলিশ ধরে ভাই, কিছু হলে খালি আমাকে সার্চ করে, যেখানে যাই নামেন, তিনজন থাকলে দুজন বাদ আমার সার্চ করে যে এটা আসামি। আচ্ছা, এটা হচ্ছে কথা। আচ্ছা, পুরো উইক ঢাকা এফএম কান পেতে থাকি আপনার মুকুল স্ত্রী স্টলে, আচ্ছা, ভয়েস শোনার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ, জেনে খুশি হলাম। আর প্রতি সোমবার বিকেল 5টা থেকে পুরো উইক তো আপনার কান পেতে থাকা লাগবে না, আপনি শুনতে থাকবেন, সবার প্রোগ্রাম শুনবেন। হ্যাঁ, আর আমি থাকি হচ্ছে প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত, এটা হচ্ছে কথা। আচ্ছা, এর মধ্যে আরও অনেক কমেন্ট আজকে আজকে থেকে ভরে গেছে। আচ্ছা, এটা কি ভাইয়া? এটা আমার বিড়াল। আচ্ছা, আমাদের বিড়াল, আমি রুদ্র। আর ভাইয়া, এই যে শয়তান খালি পড়ার সময় উঠে, আর পড়ার সময় ও শয়তান, মানে বিড়ালটাকে আদর করে শয়তান বলছে আর কি। সে আমি বললাম শয়তান আবার পড়ার সময় কি হলো, শয়তান তো পড়ার সময় আসবে। আচ্ছা, পড়ার সময় এটা আমার এসএসসি এক্সাম চলে, খালি সেম ফটো। আচ্ছা, এসএসসি পরীক্ষার সময় বিড়াল এসে ওর বই দেখছে আর কি। ওকে, আমি ভাবলাম যে শয়তান পড়ার সময় আসে, শয়তান মোটামুটি পড়ার সময় আসে, এটা একটা সত্যি কথা। ওকে, আপনার বিড়ালটা আমার ভালো লেগেছে, আর খুব বিজ্ঞ মন হচ্ছে, লেখাপড়া জানে না, বইয়ের উপর বিড়াল আসছে, বইয়ের লেখাপড়া পড়ছে, সুন্দর তো, খুব ভালো লাগলো। আচ্ছা, এফএম পোকা মামিন সিং থেকে, পৃথিবীতে সব ভাল লাগে কিন্তু মাইয়া মানুষের ফুটবল নিয়ে পণ্ডিতই ভাল লাগে না। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে মেয়েরা কি সাপোর্ট করবে না এফএম পোকা, জিনিসটা বুঝতে হবে। মেয়ে মানুষের পণ্ডিতই ভালো লাগে লাগবে না কেন? ফুটবল একটা জনপ্রিয় খেলা, এখন ওয়ার্ল্ড কাপ চলছে, ছেলেরাও কথা বলবে, মেয়েরাও কথা বলবে। হ্যাঁ, এরকম ভাবে তো পক্ষপাতিত্ব করা ঠিক না আর কি, খালি ছেলেরাই বলবে কেন, মেয়েরাও কথা বলবে। তবে আমি একটা জিনিস এবার একটু, আমি সিরিয়াস, কিন্তু আমি সবসময় একটু দুষ্টামি করে কথা বলি, কিন্তু এবার আমি একটা সিরিয়াস কথা বলছি। সেটা হচ্ছে যে আমি বিভিন্ন রিলস দেখি ফেসবুকে, ইউটিউবের মধ্যে, যে ব্রাজিল এবং আর্জেন্টিনার কিছু মেয়ে ফ্যান, তারা আর্জেন্টিনার জার্সি পরে কিংবা কেউ ব্রাজিলের জার্সি পরা, মানে এত মুখ খারাপ, মানে এত বাজেভাবে তারা কিছু কথা বলে, মানে আমার ঘৃণা লাগে যে একটা একটা মেয়ে মানুষ তো একটা শালীন হবে, মানে একটা মেয়ে মানুষ যখন কথা বলবে তো তার ছেলেরাও শালীনভাবে কথা বলবে, কিন্তু মেয়েদের তো কতগুলা সৌন্দর্য আল্লাহ দিয়েছে, তাই না, যে আল্লাহ যে তাদের কিছু জিনিস আছে, যেমন ছেলেরা একটা গালি দিলেও নাহলে একটু মাফ করা যায়, কিন্তু একটা মেয়ে গালি দিলে কিন্তু খারাপ লাগে দেখতে, যদিও ছেলেদেরও ঠিক না, কিন্তু আমি তুলনা করছি আর কি। এরকম এত বাজে বাজে কথা এরা বলে রিলসের মধ্যে দিচ্ছেন, মেসি নেইমারকে নিয়ে, আমি পেলে তাকে বিয়ে করতাম, হ্যাঁ, তাকে নিয়ে বসে থাকতাম, নানা রকম কথা। মানে আমি বুঝি না যে এদেরকে বাবা মা নাই কিংবা কেমন লো গ্রেডের চিন্তা ভাবনা। খেলা নিয়ে আলোচনা করুক, এতে কোনো সমস্যা নেই। মেসি আমার প্রিয় খেলোয়াড়, খুব পছন্দের খেলোয়াড়, এত আজে বাজে কথা বলে আর এমন ভাবে অঙ্গভঙ্গি করে, খুবই খারাপ লাগে আর কি। এগুলো ফেসবুক ইউটিউবে আমিও বাসায় বলছিলাম যে কেমন এদের কি বাবা মা নাই এই ছেলে মেয়েগুলা। ওই টিএসসিতে খেলা দেখতে গেছে, ওখানে আছেই তো সাংবাদিক কিছু, তাই না? মোবাইল সাংবাদিক, এরা গিয়ে ধরে তারপরে এরা মাইক্রোফোনের সামনে যা খুশি বলতে থাকে। মানে এরা চিন্তাও করে না যে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখছে কি কথা বলছি আমি, মানে একটু বুঝে শুনে তো বলা উচিত, তাই না? তো এগুলো আসলে একটু পারিবারিক শিক্ষাও দরকার। এবং আমি মনে করি যে যারা বলছে সব ঢাকা ইউনিভার্সিটির না, কারণ ওখানে বাইরে থেকেও খেলা দেখতে যায়, কারণ দেখলেই বোঝা যায় যে কে কোন ফ্যামিলি থেকে চলে আসছে। তো এই ধরনের কথাবার্তা আপনারা আমার সাথে মনে হয় একমত হবেন আপনারা যদি দেখেন, মানে এত অশ্লীল ভাষা, মানে একদম ব্রাজিল আর্জেন্টিনার জার্সি পরে এই বন্ধুরাও দেখি পাঠায়, আমার কাছে পাঠায়, এটা পাঠায়, এরকম গালি দিয়েছে, মানে ব্রাজিলেরও পাঠায়। তো দেখি যে এটা কি অদ্ভুত, মানে কেন, মানে একটা তো সীমা থাকা উচিত যে কথাবার্তার একটা। এগুলা কি বলতেছে, মানে একদমই জঘন্য কথাবার্তা মেয়েরা বলতেছে, এগুলা ঠিক না একদমই। একটু বুঝবেন, নিজের পরিবার আছে, সবকিছু আছে, নিজেকে এত সস্তা করে ফেলেন কেন? আচ্ছা, তারপর মুকুল ভাইয়া কেমন আছো? আজকে ব্রাজিল জিতবে, কোনো সমস্যা নাই, আমাদের কোনো সমস্যা নাই, সামান্তার কোনো সমস্যা নাই, দিলওয়ালার কোনো সমস্যা নাই। এর আগের বার মিনার রহমানের গান শুনতে চেয়েছিলাম, শোনার নাই, আজকে শোনাও। কারণে অকারণে, কারণে অকারণে গানটার সাউন্ড কোয়ালিটিটা একটু নষ্ট, মানে ভালো গানটা কোথায় জানি মিসিং, এই কারণে শোনাতে পারিনি। মিনার রহমানের অন্য একটা গান শুনিয়ে দিব, কোনো সমস্যা নেই। দিলওয়ালা, তিনি তিন ঘন্টা পরে চলে আসলেন, দশ মিনিট থেকে আবারও চলে গেলেন, বলেন সে কে? তিনি তিন ঘন্টা পরে চলে আসলেন, দশ মিনিট থেকে আবারও চলে গেলেন, বলেন সে কে? এটা মনে হয় নেইমার মনে হয় নাকি, নাকি না? ফুটবল তো দুই ঘন্টা হলো, সে তিন ঘন্টা পরে আসলেন, বলতে পারছি না তো। দিলওয়ালা, আপনি কি কঠিন প্রশ্ন করেন, বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলেন তো কি হয়েছে। আচ্ছা, তারপর অদ্ভুত কিছু প্রোফাইল আমি ছাঁটাই করেছি। আচ্ছা, আমাদের জাকারিয়া লিখেছে, ছাঁটাই করেছি, পরে দেখি প্রায় 400 মানুষ আমার ফ্রেন্ড লিস্ট থেকে কমে গেছে। আচ্ছা, ভালো হয়েছে, কিছু অদ্ভুত মানুষ আছে তাদেরকে না রাখাই ভালো, কোনো কথাবার্তা নাই। এবং মাঝে মাঝে, কালকে আমি একজনকে বাদ দিয়েছি, মানে এত বাজেভাবে সে এই কি বলে রাষ্ট্র নিয়ে কথা বলেছে, মানে এইসব মানুষ থাকা ঠিক না আর কি। আপনার মনের মতো মানুষ থাকবেন, মন ভালো থাকবে, এইসব লেখা পড়লেও মন খারাপ হয়ে যায়। মন খারাপ হয় মানে কি, খারাপ লাগে। তা আমি একজনের, আমার ফেসবুক আমি চালাচ্ছি, একটা বাজে কথা পড়ে কেন আমি মন খারাপ করব? হ্যাঁ, এইসব মানুষদের না রাখাই ভালো। আচ্ছা, ফ্রেন্ড রিকোয়েস্ট এভরিওয়ান করা ছিল, তাই আজাইরা রিকোয়েস্ট এসেছিল, তাই বন্ধ করে দিয়ে এখন প্রোফাইলটাকে একটু ঘুরে ঘুরে দেখলাম, তারপর অনেক মানুষকে আনফ্রেন্ড করেছি, আল্লাহই জানে তার মধ্যে কজন। এখন আবার খাওয়া ছেড়ে দিয়েছেন, টেনশনে আছে আবার। আচ্ছা, হতে পারে আমাকে বাদ দিয়ে দিয়েছেন নাকি জাকারিয়া? আমাকেও মনে হয় বাদ দিয়ে দিচ্ছে, আমার তো দেখতে হবে, জাকারিয়া আমাকে বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা, সাইফুল গিট্টুমিয়া লিখেছে, আমি এত চাপাবাজি দিতে পারি না, তাই কথা বলি না, আমি তো আর আর্জেন্টিনার ফ্যান না। আচ্ছা, গিট্টু নাকি চাপাবাজি করতে পারে না, চাপা বাজ একটা, চাপা বন্ধ হয়ে গেছিল এক সপ্তাহ ধরে, কোনো কথাই বলে না, খুঁজে পাচ্ছে না সবাই। সামান্তা বলে ইঁদুরের গর্তে ঢুকলো নাকি, গান শোনা।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা এফএম 90.4, শুরু হইতে 6:23। এবার একটু জ্ঞানী কথা বলি, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ থেকে একটু দূরে আছি। সেটা হচ্ছে যে আমার এক কাছের মানুষ আর কি, খুবই আমার প্রিয় মানুষ, আচ্ছা আমি এভাবে পরিচয় দিচ্ছি না আর কি, তার এই কারণে আপনাদের একটু যারা লেখাপড়া করছেন তাদের এই জিনিসটা একটু জানা দরকার আর কি। যাই হোক, সে ম্যাট্রিকে A+ পেয়েছিল, তারপর ইন্টারমিডিয়েট HSC পরীক্ষা A+ পেয়েছিল, তারপর সে লেখাপড়া একটু গাফিলতি করে, গাফিলতি করার পর সে আর ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পায়নি। আচ্ছা, তারপর সে একটা ইউনিভার্সিটিতে চান্স পেল, সেটা এখন আমি নাম বলছি না কেন, তখন সবাই বলবে এটা কি খারাপ নাকি। যাই হোক, সে যেগুলো মানুষ ভালো বলে সেগুলো আমাদের চান্স পায়নি। সাপোজ সে অন্য একটা ইউনিভার্সিটিতে চান্স পেল যেটাও সরকারি, তার সেখানে পড়লো, সে পড়ার পর তার সাবজেক্টটা যা ছিল সে ইংরেজিতে পড়লো, এটা যাতে সে একটু সবার থেকে আলাদা হয়, ইংরেজিটাও তার ভালো হয়, তারপর সে সেখানে ফার্স্ট ক্লাস পেল। তাহলে ম্যাট্রিকে A+, ইন্টারে A+, আর ওইখানেও সে ফার্স্ট ক্লাস পেল, অনার্স মাস্টার্সে পড়া শেষ করলো। তারপর সে চাকরি খুঁজতে গিয়ে দেখলো যে কোথাও চাকরি পাচ্ছে না, কারণ তার ওই সাবজেক্টটা চাকরির বাজারে খুব একটা মূল্যায়ন কেউ করে না। একটা কঠিন সময়ের মধ্যে সে পার হতে থাকলো যে কোনোভাবেই তার চাকরি টাকরি হচ্ছে না, তখন এমন অবস্থায় কেন সাবজেক্টটা কেউ পছন্দ করছে না, কোনোভাবেই কাজ হচ্ছে না তার। তার পরবর্তীতে দেখা গেল যে সে ওইখান থেকে যে কিভাবে কি করবে, তারপর সবার পরামর্শে, আমারও পরামর্শ ছিল, সবার পরামর্শে সে ঢাকা ইউনিভার্সিটিতে MBA করলো। হ্যাঁ, যে তার ওই লাইন থেকে ট্র্যাক চেঞ্জ করলো। MBA করার পর তারপর সে একটা জায়গায় আবার MBA শেষ করলো, খুব ভালো রেজাল্ট করেছে MBA-তে। সেখানেও সে যেহেতু আগে সব লেখাপড়ায় খুব ভালো, কিন্তু এই ইন্টারের পর যে এত ইম্পর্টেন্ট একটা সময়, এটা আপনারা খুবই মাথায় রাখবেন। আপনি যত ভালো হন, আপনি যদি একটা ভালো সাবজেক্ট চুজ করতে না পারেন আপনি কিন্তু খুব বিপদে পড়ে যাবেন। তার ক্ষেত্রে তা হয়েছিল। তারপর MBA সে খুব ভালো করলো, তাহলে দেখেন সে ম্যাট্রিক ইন্টারে ভালো, ওইখানে অনার্সে ভালো, কিন্তু সাবজেক্টটা দেশের শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য নয়, মানে চাকরির সাথে সামঞ্জস্য নয়। তারপরে সে MBA করলো, এখানেও ভালো করলো। তারপর সে আবার এবার সে আবার চাকরির জন্য আবার ট্রাই করতে থাকলো, কোনো জায়গায় চাকরি হচ্ছে না হচ্ছে না, সব জায়গায় এই হচ্ছে, মানে কম দামি চাকরি হয় কিংবা কোনো রকম চাকরি হয়। তারপর সে একটা জায়গায় চাকরি করলো যেখানে তার কিছু কাজ শেখার ব্যবস্থা আছে, সেখানে সে 1 বছর চাকরি করলো। চলার পর তারপর সে বিভিন্ন ব্যাংকে চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, তার চাকরি হচ্ছে না চাকরি হচ্ছে না, কেননা সবাই খালি দেখে যে ফার্স্ট ক্লাস আছে, কিন্তু আবার এদিক থেকে আবার এটা কি সাবজেক্ট পড়লো, এই জায়গায় কেন পড়লো, এই জায়গার মানুষদের নিবে না এরকম একটা কিছু। এবং আপনি, আমি যোগ করে রাখি, অনেক বড় বড় জায়গায়, আপনারা অনেকে পড়ার পর ইন্টারনি করেন না, ইন্টারনি করতে গেলে অনেক বড় বড় জায়গায় আছে যে একদম ইনস্টিটিউট বেছে কিন্তু মানুষ নেয়, মানে আপনি ঢাকা ইউনিভার্সিটি কিংবা নর্থ সাউথ ব্র্যাক কিংবা এরকম ভালো একটা জায়গা না হলে না আপনাকে ইন্টারনি করতেও নিবে না ওরা, জানেন, মানে এরকম, মানে তারা একদম কঠিন থাকে ওই ব্যাপারগুলোতে, তা আপনি ভালো জায়গায় না পড়লেও বিপদ, এরকম একটা ব্যাপার। যাই হোক, তারপর সে ব্যাংকে চাকরি দিচ্ছে, তার চাকরি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, যাই হোক, এ করতে করতে তার একটা চাকরি হয়ে গেল বাংলাদেশের খুব ভালো একটা ব্যাংকে। এখন আমি এখানে দুটা জিনিস আপনাদের যোগ করতে চাই। সে আমার খুব ক্লোজ মানুষ, মানে আমার একদম রক্তের সম্পর্ক, আমি আর কিছু বললাম না। যেটা এক নম্বর হচ্ছে, যারা লেখাপড়া করছেন খেয়াল রাখবেন যে একটা ভালো সাবজেক্ট পড়তে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি ধরেন ঢাকা ভার্সিটির কিছু সাবজেক্ট থাকে না, যে এই মাটি ও পলিবিদ্যা কিংবা নৃতত্ত্ব, এগুলোরও ডিমান্ড আছে বিদেশে গেলে, আপনি নৃতত্ত্ব অ্যান্থ্রোপোলজি নিয়ে আপনি অনেক কিছু করতে পারেন, তো ওগুলো একটা ব্যাপার। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে, আর BCS তো সবার জন্য ওপেন, আপনি যে কোনো একটা কিছু পড়েন, আপনি ইতিহাসে পড়েন সমস্যা নাই, কিন্তু ইতিহাসে পড়ে আপনি যখন চাকরির বাজারে দৌড়াদৌড়ি করবেন দেখবেন যে কঠিন হয়ে যাচ্ছে আপনার চাকরিটা, হ্যাঁ, কর্পোরেট কোনো চাকরি পেতে। কিন্তু আপনি BCS দিয়ে কিন্তু আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, ইতিহাসের কোনো দোষ নেই। এই কারণে আমি সবার কাছে যে পরামর্শটা দিতে চাই, মানে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আর কি, আমি দেখেছি আমার এই মানুষটা, আমার প্রিয় মানুষটা, আমার খুব পছন্দের মানুষও, তা ওর পরিশ্রম কি পরিমাণ যে পরিশ্রম করেছে ভাই, দৌড়াদৌড়ি করতে করতে পরে ফার্স্ট ক্লাস পাচ্ছে কিন্তু কোনো জায়গায় চাকরি হচ্ছে না, টিউশনি করছে, কষ্ট করছে, এরকম করছে কিন্তু কিছু হচ্ছে না। এখন যাই হোক, বড় একটা ভালো ব্যাংকে, বাংলাদেশের একদম নাম করা একটা ব্যাংকে তার চাকরি হয়ে গেল, কারণ তারা তার সাথে কথাবার্তা বলে ভাইবা টাইবা নিয়ে বুঝতে পেরেছে যে তার মধ্যে ট্যালেন্ট রয়েছে এবং সত্যিকারের ট্যালেন্ট তার মধ্যে রয়েছে। কেননা সে MBA তো সুপার রেজাল্ট করেছে, তারপর ওই যেই 50 সাবজেক্টে পড়েছে সেখানেও সে ফার্স্ট ক্লাস পেয়েছে, ইংরেজিতে পড়েছে, তা সবাই বাংলা ভার্সনে পড়েছে, সে ইংলিশ ভার্সনে পরীক্ষা দিয়েছে আর কি। এগুলো সব ছিল ম্যাট্রিক ইন্টারে প্লাস, তারপর তাকে সবকিছুতে সে ভালো, অঙ্ক ইংলিশ যা বলেন সবকিছুতে সে খুব ভালো, সে ব্যাপার। এখন এর জন্য লেখাপড়ার সময় অবশ্যই যারা HSC পরীক্ষা দিচ্ছেন কিংবা দিবেন একটা ভালো সাবজেক্টে পড়তে হবে। এটা একটা উদাহরণ আমি এই গল্প থেকে বলতে চাচ্ছি যে ভালো একটা সাবজেক্ট না পড়লে আপনার জীবনটা খুব কঠিন হয়ে যাবে, এক। আর দুই নম্বর হচ্ছে যদি আপনি একটা পচা সাবজেক্ট মানে খারাপ সাবজেক্টে পড়েন, মানে কোনো সাবজেক্টই খারাপ নয়, মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে যার গ্রহণযোগ্যতা কম, সেখানেও যদি আপনি ফার্স্ট ক্লাস পেয়ে যান ভালো করেন, সেটাও আপনার জন্য একটা পজিটিভ। তা আমি দুটা জিনিসই বোঝাতে চাচ্ছি যে আমার প্রিয়জনটা যে কিনা খারাপ সাবজেক্টে পড়েছে কিন্তু ভালো রেজাল্ট করেছে, সে কিন্তু অনেক কষ্ট করার পরও একটা জায়গায় টিকে গেছে। তাহলে প্রথমে কাজ হচ্ছে আপনাদের আরও সহজ হয়ে যাবে যে যদি ভালো একটা সাবজেক্ট পড়তে পারেন আপনার চাকরি বলেন সব কিছু আপনার সহজ হয়ে যাবে। ব্যবসা করলে তো আলাদা ব্যাপার, আপনি নিজের ব্যবসা যা খুশি করতে পারেন, কিন্তু চাকরির বাজারে একটা ভালো সাবজেক্ট আপনার পড়তে হবে যেটার সাথে মানানসই আর কি আমাদের চাকরির বাজার। আর যদি এটা হলো, আর যদি খারাপ সাবজেক্ট পড়েন তাহলে আপনাকে ফার্স্ট ক্লাস পেতে হবে, ভালো করতে হবে, মানে দেখিয়ে দিতে হবে যে আমি এই সাবজেক্ট পড়েছি কিন্তু এখানে তো আমি ফার্স্ট ক্লাস পাবো এরকম। হ্যাঁ, এই একটা ব্যাপার। তা আমার এই আপন মানুষটা সে এত কষ্ট করার পর এখন একটা ভালো ব্যাংকে চাকরি হয়েছে, অনেক ব্যাংকে দেওয়ার পর হয়তো তারা এই ম্যানেজমেন্ট এখন ম্যান টু ম্যান তো ভ্যারি করে, এই যারা ভাইবা বোর্ডে ছিল তারা মনে করেছে না এই মেয়েটা তো ট্যালেন্ট আছে, ও সাবজেক্টটা হয়তো খারাপ হয়েছে, অন্যান্য জিনিস ভালো। তো এই গল্পটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, যারা লেখাপড়া করেন আমার কথাটা আশা করি যে বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি। বারেবারে বলছি যে ভালো একটা সাবজেক্টে পড়তে হবে, আর যদি একটু খারাপ সাবজেক্টে পড়েন তাহলে সেই সাবজেক্ট আপনার খুবই ভালো রেজাল্ট করতে হবে। হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনার সব কিছু সহজ হয়ে যাবে। তবে খুব সহজ হচ্ছে একটা সাবজেক্ট আগে একটু বুঝে নেওয়া যে কি করা। আপনি দেখা গেল যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্টে চান্স পেলেন, যে সাবজেক্টটা খুব একটা গ্রহণযোগ্য না আমাদের চাকরি বাজারে, আপনি ওটা না পড়ে আপনি যদি অন্য একটা ইউনিভার্সিটিতে আপনি অন্য একটা কিছু নিয়ে পড়েন আপনি ওইখান থেকে কিন্তু আরো ভালো করতে পারেন। হ্যাঁ, সব কিছুই খালি ঢাকা ইউনিভার্সিটি কিংবা ভালো একটা জায়গায় হলেই হয়ে যাবে তা নয়, অনেকে রয়েছে গ্রামে গঞ্জের। আমি সেদিনও দেখলাম যে কোন গ্রামের এক মেয়ে বড় স্কুল, সব কিছু সহজ হয়ে যাবে। তবে খুব সহজ হচ্ছে একটা সাবজেক্ট আগে একটু বুঝে নেওয়া যে কি করা। আপনি দেখা গেল যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্টে চান্স পেলেন, যে সাবজেক্টটা খুব একটা গ্রহণযোগ্য না আমাদের চাকরি বাজারে, আপনি ওটা না পড়ে আপনি যদি অন্য একটা ইউনিভার্সিটিতে আপনি অন্য একটা কিছু নিয়ে পড়েন আপনি ওইখান থেকে কিন্তু আরো ভালো করতে পারেন। হ্যাঁ, সব কিছুই খালি ঢাকা ইউনিভার্সিটি কিংবা ভালো একটা জায়গায় হলেই হয়ে যাবে তা নয়, অনেকে রয়েছে গ্রামে গঞ্জের। আমি সেদিনও দেখলাম যে কোন গ্রামের এক মেয়ে বড় স্কলারশিপ পেয়ে আমেরিকা চলে গেছে, আর মাঝে মাঝে পত্রিকার মধ্যে এদের

অল্টারনেটিভ নেই। আপনি খারাপ সাবজেক্ট পড়লেও যদি ভালো করেন আপনার একটা সুযোগ খুলে যাবে কোনোভাবে। হ্যাঁ, আর ভালো সাবজেক্ট হলে তো কথাই নেই। তো এই কারণে যারা ইন্টার এইচএসসি পরীক্ষা দিবেন কিংবা দিচ্ছেন তারা অবশ্যই জিনিসগুলো ভেবে দেখবেন। আর আমার কথাগুলো যদি কারো পিতামাতার কানে যায় তারাও চিন্তা করবেন যে আপনার সন্তানকে আসলে কিভাবে গাইড করতে চান। ওকে, আর সবকিছুরই ভালো মন্দ রয়েছে, বিবেচনা করতে হবে আগে থেকে, নাহলে আমার এই প্রিয়জনটার মতো অনেক কষ্ট করতে হবে। যে পরিমাণ কষ্ট করেছে বিশ্বাস করেন, আমি প্রচুর দোয়া করেছি তার জন্য। যাক, আল্লাহর রহমত, খুবই ভালো একটা নাম করা ব্যাংকে চাকরি হয়ে গেছে, খুবই ভালো অবস্থা এখন পড়ছে এবং আরো ভালো করবে সে ইনশাল্লাহ। তার নাম সবকিছু আমি প্রকাশ করলাম না আর কি, আমার খুব আপনজন, আমার একদম রক্তের সম্পর্ক আর কি। যাই হোক, এই হচ্ছে কথা। তাহলে এখন গানে যাই। মিনার রহমানের জন্য আমাকে বকা দিচ্ছে, মিনার একটা গান শুনতে চেয়েছিল গতদিন একজন, আমি সাউন্ডটা ভালো পাইনি, এখন খুঁজে পেয়েছি। আর আমি একটু ফাঁকিবাজ, তো আমি ওই খুঁজি কম আর কি, বুঝছেন, ওই সামনে যা পাই আর কি, না পেলে নাই আর কি, এরকম একটা কথাবার্তা, বুঝেন না, একটু অলস প্রকৃতির মানুষ। এমনি মানুষ খারাপ না কিন্তু, হ্যাঁ, ভুল বুঝবেন না আমাকে, হ্যাঁ, ছেলে ভালো, ছেলে খারাপ না কিন্তু। আপনি ছেলে কি বলা ঠিক হবে, বেটা বললেই তো ভালো, বয়স তো কম হলো না, ছেলে ছেলে না, ছেলে একটু কম বয়সে হলে ছেলে বলা যায় না, বেটা মানুষ বললে ভালো, বলবেন যে বেটা লোকটা খারাপ না আর কি, মাথা একটু চুল কম আর কি। যাক,

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4, মুকুল আছি আপনার সাথে। আর স্টুডিও ঘড়িতে 6:37, আর খুশি তো না যে মানুষটা খালি বারে বারে কারণে অকারণের কথা বলছিল গত সপ্তাহে? আচ্ছা, আমি খুঁজে পাচ্ছিলাম না, সাউন্ডটা ভালো ছিল না, কিন্তু আজকে সুন্দর গানটা খুঁজে পেয়েছি আর কি। হ্যাঁ, খুব সুন্দর। মিনার গানগুলো একটু অন্যরকম। যাই হোক, ফেসবুকের দিকে একটু তাকাই, অনেকক্ষণ ধরে অনেক SMS পড়িনি। ফেসবুকে মোহাম্মদ রিয়াদ লিখেছে, রিহাদ আজকে ব্রাজিল বনাম জাপান ম্যাচের অফিসিয়াল ড্রিঙ্ক হচ্ছে 7 আপ। আচ্ছা, ওকে, আর খাপাবেন না তাদেরকে। হ্যাঁ, খেলুক আজকে, আজকে আবার না ব্রাজিল না 7টা গোল দিয়ে বসে আবার জাপানকে, এটা খুব ডিফিকাল্ট আর কি। এটা একটা কি জানে বলে অলৌকিক স্বপ্ন এরকম কিছু একটা আর কি। অহনা ইসলাম লিখেছে, জীবনের কঠিন খেলায় যেভাবে প্রতিনিয়ত উষ্ঠা খাচ্ছি সেখানে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা কিছুই না। আচ্ছা, আপনার কষ্টের কারণগুলো আমি জানি না, তবে অহনা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সবার জীবনেই কষ্ট আছে। হ্যাঁ, আমার জীবনেও কিন্তু অনেক কষ্ট আছে, অনেক গল্প আছে। সেদিন পিঙ্কিকে বলছিলাম, ভালোবাসার বাংলাদেশে নিয়ে আসো, আমার জীবনের গল্প বলি, বলে ভাইয়া আসেন আসেন। আমি বললাম, না সব কথা তো প্রকাশ করতে নেই। আমি বললাম যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাবে, এরকম সবার জীবনে কষ্ট আছে। আর জীবনটা অহনা খুব ক্ষণিকের, মুহূর্তের মধ্যে দেখতে দেখতে চলে যায়। আপনি আজকে ধরেন একটু কষ্টে আছেন, লিখলেন যে উষ্ঠা খাচ্ছেন বারেবারে, কয়েকটা উষ্ঠা খাবেন আর কি, সামনে ধরেন আর 5-6টা উষ্ঠা খেলিয়ে দেখবেন জীবন শেষ। এত অস্থির হওয়ার কিছু নেই, কারণ আমি নানা রকম মানুষ দেখেছি আমার জীবনে, বয়স অনুপাতে অভিজ্ঞতার অনেক বেশি, কারণ ছোটবেলার থেকে অনেক নানা রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে বড় হয়েছি। তো এই কারণে অনেক মানুষ দেখেছি, মানে যত মানুষ দেখবেন চিনবেন তত নানা রকম অভিজ্ঞতা আপনার হবে। তা আমি দেখলাম যে জীবনটা নিয়ে এত হতাশ হওয়ার কিছু নেই। আপনি হয়তো ভাবছেন যে তার আপনার চেয়ে বেশি কি আছে, মানে খাচ্ছেন তো, দেখেন 3 বেলা খাচ্ছেন, কোনো একটা বেলা কি আপনার খাওয়া বন্ধ ছিল? হয়তো আপনার একটা গাড়ি নেই কিংবা একটা ফ্ল্যাট নেই, তাই না, ভাড়া বাসা থাকেন, কি হয়েছে তাতে? কত মানুষ, হাজার হাজার কোটি কোটি মানুষ ভাড়া থাকে, কোটি কোটি মানুষের গাড়ি নেই, সবাই তো সব হবে না, এক নম্বর। আর সেটা হচ্ছে যে আবার হতেও কতক্ষণ, তাই সবকিছুকেই মানিয়ে নিতে হবে। মানে আপনার হলেও ভালো থাকবেন যেমন থাকবেন এমন, এবং আমি আমার জীবনের লাইফ থেকে বলি, মানে যখন ধরেন একটু মাইনে বেশি পেতাম, বেতন একটু বেশি পেতাম, আমি জানি না তখন যেমন চলতাম না, এখন ধরেন চাকরি টাকরি ছেড়ে দিয়েছি, টুকটাক কাজকর্ম করি, ওই না একই রকমই চলি, মানে আমার কোনো পরিবর্তন নাই, মানে একই রকম আছি। ওই আগেও ওই প্যান্টের সাথে শার্ট ইন করতে ভালো লাগতো না, খালি থাকতাম, ওই জুতা পরতে আমার খুব আনিজি লাগে। এটা আমি জানি না, এটা আমার একটা অসুখ হয়েছিল কোনো এক সময়, খুব ট্রিটমেন্ট হয়েছিল আমার উপর থেকে, তারপর থেকে আমার আসলে আমি এই জুতা মোজা পরতে পারি না, মানে আমার খুব কষ্ট লাগে, মানে দম বন্ধ হয়ে আসে আমার, এই কারণে আমি সবসময় স্যান্ডেল স্যান্ডেল শু পরি আর কি। হ্যাঁ, যাতে পায়ে বাতাস লাগে, তো এটা আমার একটা রোগের মতো। তা আমি এখন ভালো জায়গায় চাকরি করাও তো কঠিন, কেন জুতা পরতে পারি না তো, আমি স্যান্ডেল পরে কি আমাকে চাকরিতে নিবে বলেন, একটা ভালো জায়গায় তো যাওয়া যাবে না। এটা তো চলছে, তো তো এখন জিনিসটা হচ্ছে যে এরকম, যে আগে যেমন ছিলাম এখনো তেমন আছি, নর্মাল এইভাবেই কথা বলি, বাসাও কথা বলি, বন্ধুদের সাথে এইভাবে কথা বলি, এই মানুষটাই এমন। তাই এই কারণে আপনাকে বললাম যে জীবনে উষ্ঠা আপনি একা খান না, আপনি উষ্ঠা লেগেছেন দেখে আমি উষ্ঠা বলছি, আমি উষ্ঠা খাই, যারা শুনছে সবাই উষ্ঠা খেয়েছে। হ্যাঁ, তা কঠিন কিছু না, দেখবেন যে আর 10টা উষ্ঠা আপনার সামনে অপেক্ষা করছে, 10টা উষ্ঠার পর পৃথিবীতে আমরা থাকবো না। তা গুনে গুনে খেয়াল করেন যে একটা উষ্ঠা খাইলে বলবেন যে যাক একটা গেল, 10টা উষ্ঠা মুকুল ভাই বলছিল, তো 10টা উষ্ঠা খাইতে খাইতে দেখবেন যে আমিও চলে যাবো আপনিও চলে যাবেন, তো টেনশনের কিছু নাই। হ্যাঁ, সৃষ্টিকর্তাকে ডাকবেন যেই ধর্মেরই হন, আমি সবসময় ধর্মের কথা বলি কারণ আমি অনুভব করি, ফিল করি, একটু লেখাপড়া করে যতটুকু জেনেছি আর কি। যে ধর্মেরই হন, কোনো ধর্ম খারাপ কাজ করতে বলেনি, কিন্তু আমরা যে কোনো ধর্মেই উগ্রতা দেখাই, এটা হিন্দু হোক মুসলিম হোক কিংবা অন্য ধর্মের হোক। তা এই কারণে ধর্মীয় অনুশাসনগুলো পালন করবেন, স্রষ্টার প্রতি একটু অবনত থাকবেন, দেখবেন যে মন শান্তিতে ভরে উঠবে। জীবনের চাওয়া পাওয়াগুলো আপনার কাছে একটু নস্যি মনে হবে, যেগুলো কিছু না। ওকে, অনেক ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা, দোয়া রইল ইনশাল্লাহ আপনার সকল উষ্টা যাতে কেটে যায় আমি এই দোয়া করি। হ্যাঁ, আপনার 10টা উষ্টা থাকলে সেটা থেকে 5টা হয়ে যায় আমি এই প্রত্যাশা করি, আপনার আল্লাহর কাছে দোয়া করি যেটা আপনার উষ্টা 10টা যদি আগামীতে থাকে এটা যাতে কমে 5টা হয়ে যায়। হ্যাঁ, 5টা সহ্য করবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সব। জাকারিয়া খান, আসলে সাময়িক বিনোদনের জন্য জনপ্রিয় হওয়ার জন্য মানুষ কত কিছুই করে, তাদের ব্যাপারে মন্তব্য করার মতো কিছু নেই। জাকারিয়া আমার কথা ধরতে পেরেছে। ফেসবুকেও দেখি যে মানুষ পেজ মনিটাইজ করবে, মনিটাইজ করার জন্য দেখা যায় উদ্ভব সব ভিডিও দেয়, নিজে নিজের পার্সোনালিটি বুঝে না কয়টা টাকার জন্য। আচ্ছা, অনেক টাকা ইনালে পেলেন, তার জন্য কি আপনি কি নিজেকে এইভাবে বিক্রি করে দিবেন? হ্যাঁ, মানুষ অনেকে দেখি যে পরিবার মানে বউ স্ত্রী সন্তান তাদেরকেও বিক্রি করে দিচ্ছে ফেসবুকের টাকার জন্য, হ্যাঁ ইউটিউবের টাকার জন্য, জঘন্য অবস্থা আর কি। মানে একটা অসম মানে একটা কি বলে একটা একটা মানে অসামঞ্জস্যপূর্ণ, মানে বাংলাও আসে না দেখি, অসামঞ্জস্যপূর্ণ একটা প্রতিযোগিতা, একটা মানে মানে একটা বাজে প্রতিযোগিতা হচ্ছে আর কি। হ্যাঁ, এই টাকার জন্য মানুষ এগুলো করে, নিজের মানে মান সম্মান কিছুই রাখে না। ফেসবুক ইউটিউবে যা দেখি আর কি, বিভিন্ন রিলস এটার মধ্যে এটার মধ্যে ভিডিও বানাচ্ছে। ওকে, মোহাম্মদ সাব্বির লিখেছে, দীর্ঘ 20 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ আমার হাতে স্মার্টফোন, আমি এবছর অনার্স ফার্স্ট ইয়ার কারমাইকেল কলেজ রংপুরে অ্যাডমিশন নিচ্ছি, দোয়া করবেন। অবশ্যই সাব্বিরের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা, এবং সাব্বির খুব ভালো মনের মানুষ, আমি মানুষের লেখা পড়ে অনেক কিছু আমি অনুধাবন করতে পারি। যে মানুষ নির্দ্বিধায় বলতে পারে যে আমি 20 বছর অপেক্ষার পর আমার হাতে একটা স্মার্টফোন এসেছে, সেই মানুষটা অসম্ভব ভালো একটা মানুষ, তার মনটা খুবই উদার এবং মনটা তার ভালো, তার মধ্যে অহংকার নেই, তার মধ্যে অপেক্ষার প্রহর গুনার মতো ক্ষমতা তার রয়েছে, আমি এটা বুঝতে পারি। আর আমি একটু SMS বিশারদ, জীবনে খালি লক্ষ লক্ষ SMS পড়েছি, তো পড়তে পড়তে আমি কে কি বলে, আমি এমনও করেছি আগে যে SMS পড়ে বলে দিয়েছি সে কোন ক্লাসে পড়ে, হ্যাঁ মিলে গিয়েছিল, হয়তো এখন মিলতে পারে নাও মিলতে পারে। তাই সে দীর্ঘ 20 বছর অপেক্ষা করে একটা স্মার্টফোন নিয়েছে, সাব্বির কত সুন্দর করে সহজ সরলভাবে সে কথাটা লিখেছে। না, অনেকে আবার মনে করতো যে না মানুষ কি ভাববে এটা, হ্যাঁ আমি কি এতই গরিব নাকি, এরকম অহমিকা সাব্বিরের মধ্যে নেই। সাব্বিরের জন্য আমার অনেক শুভকামনা, অনেক দোয়া রইল। আচ্ছা, হৃদয়ের মাঝে হোগলার বেড়া, আবারও সে আমাদের জ্বালাতে আসছে আর্জেন্টিনা সাপোর্টার, লিখেছে একদিকে ব্রাজিল, জাপান, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, বেলজিয়াম, পর্তুগাল, ক্রোয়েশিয়া, অন্যদিকে আর্জেন্টিনা, মদিনীপুর, রহমতগঞ্জ, ফকিরাপুর ব্রাদার্স ইউনিয়ন, ভবানীগঞ্জ, পীরগঞ্জ, হাটুভাঙ্গা, বসুন্ধরা কিংস, ইংল্যান্ড। কোন সমস্যা নাই, সবকিছু মেনে নিলাম, কি জানি বৃক্ষ তোমার পরিচয় কাপেই পরিচয় আর কি, দেখা যাক কি হয়। আচ্ছা, তারপর আমাদের সাথে আর কটা বাজে, তো খুব কঠিন সময়ের মধ্যে আছি তো, না আবার আজানের ব্রেকে যেতে হবে। আচ্ছা, এগুলো একটু পরে ফেলি। শ্যাম্পুর SMS টা পড়লাম না, একটু দুষ্ট SMS করেছে শ্যাম্পু। মুহিত লিখেছে, মুকুল ভাই কেমন আছেন, এর আগের বার আচ্ছা মিনারের গান তো বাজিয়ে দিয়েছি, তারপর সব আচ্ছা ব্রাজিলের সাথে সব কঠিন টিম খেলছে, হ্যাঁ পুরা ব্রাজিলের সাথে সব ওই যে পৃথিবীর বাইরে ন্যাপচুন প্লুটো থেকে দল আসছে তাই না, এখান থেকে মঙ্গল গ্রহের একটা দল তো মনে আজকে আজকে ওই যে জাপান তো পৃথিবীতে নেই, এটা মঙ্গল গ্রহে থাকে, মঙ্গল গ্রহে নাকি চ্যাম্পিয়ন ওরা, মঙ্গল গ্রহের ওরা বিশ্ব চ্যাম্পিয়ন আর কি, মঙ্গল গ্রহের চ্যাম্পিয়ন জাপান, ওখান থেকে আসছে আজকে ব্রাজিলের সাথে খেলবে। খুব হার্ড টিমগুলো সব ব্রাজিলের সাথে খেলছে, আর সব দুর্বল টিমগুলো ওই যে সাগরের নিচে পানির নিচে থাকে এই টিমগুলো সব আর্জেন্টিনার সাথে খেলছে, আমি একমত একদম মুহিদের সাথে। আচ্ছা, রিয়াদ লিখেছে, হ্যাঁ মুকুল ভাই আমি সেই রিয়াদ, হ্যাঁ রিয়াদকে আমি চিনেছি। তারপর ইমন লিখেছে, শাহরিয়ার চৌধুরী ইমন, বন্ধুরা বলে আমি নাকি খুব সিরিয়াস, কিন্তু আমি তো শুধু ঘুমের সময় চিন্তা করি কিভাবে ঘুমাবো আর একটু। ইমনের সাথে আমার অনেক মিল আছে, আমি প্রচুর ঘুমাই, আর কথা শুনলে সবে পিটাবে বলবে যে এটা কি, মানে আমি খুবই অলস, এবং এখন মানে আগে এরকম ছিলাম না, খুবই অলস হয়ে গেছি, মানে খালি ঘুমাতে ইচ্ছা করে বুঝি না, ঘুমই ভাঙে না, ঘুমায় এটা কি রোগ কিনা, ডাক্তারের সাথে আলাপ করতে হবে যে এটা কি ভাই এমন ঘুমাছে কেন আমার। আচ্ছা, পড়াশোনা করতে বসলে ঘুম আসে হাজির, আচ্ছা ইমনের, আর ফোন হাতে নিলে ঘুম পালিয়ে যায়, এটা কাহিনি, আমার এখন ফোন হাতে নিলেও ঘুম আসে, খুবই মজার কথা। আচ্ছা, তারপর সাব্বির, আসসালামু আলাইকুম, আমি আপনার কাছে বিশ্বকাপের নেতিবাচক দিকগুলো, আচ্ছা মোহাম্মদ সাব্বির লিখেছে, আমি আপনার কাছে বিশ্বকাপের নেতিবাচক দিকগুলো জানতে চাচ্ছি, আশা করি এই বিষয়টি আম লোকদের জানিয়ে উপকৃত করবেন, আপনার বাসার সকলের প্রতি শুভকামনা দোয়া রইল। আচ্ছা সাব্বির, বিশ্বকাপের নেতিবাচক কিছু নেই, আমি সবসময় পজিটিভ চিন্তা করি, সেটা হচ্ছে যে বিশ্বকাপ না, ধরেন আপনি আগে মোবাইল স্মার্টফোন ছিল না, তখন আপনার জীবন একরকম ছিল, এখন স্মার্টফোন আসছে, এখন আপনার জীবন আবার আরেক রকম হয়েছে। পৃথিবীতে নানা রকম পালাবদল হবে, এর সাথে নিজেকে খাপ খেয়ে নিতে হবে, এটাই হচ্ছে জীবন। ওকে, তা বিশ্বকাপের নেতিবাচক দিক বলে কিছু নেই, পৃথিবীতে চার বছর পর পর বিশ্বকাপ হয়, তো এই ফুটবল খেলা আপনার মন চাইলে দেখবেন নালে দেখবেন না, এর সাথে মিলে যাবে। হ্যাঁ, আর নেতিবাচক যদি বলেন যে মানে ওই যে টাইমিং এর জন্য, মানে আরেকটা মহাদেশে খেলা হচ্ছে তো এখন রাতের বেলা আমরা ঘুম নষ্ট হয়, তো এখন যারা চাকরি করে আপনি আমি বলি বা না বলি, যারা একদম নিয়মিত অফিস করতে হবে তারা কিন্তু ঠিকই, কারণ অফিস কিন্তু ছাড় দিবে না, তারা ঠিকই দেখবেন যে রাতে খেলা দেখে না, ঘুমায়, পরে হাইলাইটস সন্ধ্যায় এসে দেখে, তারা অফিস করে। আর আমাদের মতো বেকার মানুষ যারা রয়েছে, আমরা একটু টাইম থাকলে আমরা ঘুমাই, তার কোনো সমস্যা নেই। তো আপনার যদি সময় থাকে, কালকে আপনার অফিস যেতে হবে না, কাজ নাই, আপনি খেলা দেখবেন। আর যদি আপনার অফিস থাকে, আপনি ঘুমাবেন, আপনার এই জিনিসটা থাকতে হবে, নিজের প্রতি কন্ট্রোল, এই জিনিসটা আপনার থাকতে হবে। আজকে ব্রাজিলের খেলাটা খুব সুন্দর টাইমে রাতে 11টায়, তা আপনি যারা অফিস করছেন সন্ধ্যায় গিয়ে ভাত টাত খেয়ে নামাজ নামাজ পরে রেডি হয়ে থাকবেন, 11টার সময় ভাত খেয়ে আরেক ভাত খেয়ে ফেললেন, 11টাতে খেলা দেখে ঘুমিয়ে পড়বেন, কালকে অফিস করতে পারবেন। তো এরকম খেলা তো এরকম পড়বে। আবার যখন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল হবে, দেখবেন যে অফিসের বসরাও বলবে যে না আমরাও খেলা দেখবো, তখন একটু আপনি কষ্ট করলেন, রাত জাগলেন, একটু দেরিতে অফিসে আসলেন, অফিসও মানবে, কিন্তু প্রতিদিন তো আর মানবে না, তাই না? ফাইনাল সেমিফাইনাল একটা দুইটা দিন এমন হতেই পারে, আবার শুক্র শনিবারও পড়তে পারে। তো আসলে নেতিবাচক বলে কিছু নেই, পৃথিবীতে নেতিবাচক কিছু নেই, সব কিছুর সাথে নিজেকে খাপ খেয়ে নিতে হবে, এটা হচ্ছে আসল কথা। মানে আপনার তার সাথে মিলে যেতে হবে, এটা হচ্ছে আমার কথা আর কি। আর তাছাড়া আপনি বাঁচতে পারবেন না। আপনি এখন স্মার্টফোন, মোবাইল, কম্পিউটার এগুলোকে অ্যাভয়েড করতে পারবেন না। যেমন আমি টেকনোলজি খুবই কম বুঝি, আমি এগুলোর সাথে খুব যাই না, তা আমি টিপাটুপি করি না, কিন্তু আমি এগুলোর বদনাম করি না। এগুলোর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, আপনি ভালোটা গ্রহণ করবেন। আর মানুষ রিলস বানাচ্ছে, আপনি সুন্দর সুন্দর সচেতনতামূলক সমাজের ভালো ভালো দিকগুলো তুলে ধরেন, মজার হাসির কিছু তুলে ধরেন, সমস্যা কি, আবার বাজে বাজে কিছু তুলে ধরছেন, তা এখন যার যে ইচ্ছা। আবার আপনি যখন দেখছেন, আপনি খারাপটা দেখবেন না, শেষ। আচ্ছা, তারপর আচ্ছা এগুলো তো পড়লাম। আর হোয়াটসঅ্যাপে এত SMS, যেগুলো পড়লে আমার মনে হয় যে আজানের সময়ের দেরি হয়ে যাবে, আজানের বিরতিতে যেতে হবে তো আমাদের, তাই এই কারণে আমার মনে হচ্ছে কি করা যায় এখন, আমরা আজানের বিরতিতেই যাই না, আজানের বিরতিতে গিয়ে তারপরে কথা বলবো। আর আমি একটা ছোট্ট বিরতির পর পরের ঘন্টায় এসে আপনাদের সাথে কথা বলছি। হ্যাঁ, তাহলে আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর মাগরিবের নামাজ এবং আজানের পর আমি ফিরে আসছি। ওকে, তাহলে এই হলো কথা। তা এখন কি করব, এখন হচ্ছে ওকে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি।
4: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে, জয়েন করে লেন কিন্তু।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ট্রাফিক জ্যামে,
2: কাজের ফাঁকে,
1: অমলিন স্নিগ্ধ রাতে, প্রতিটি ক্ষণে কথায় আর গানে ভালো লাগায় অনুভূতিতে,
2: সারা দেশে সব সময় সবার সাথে ঢাকা FM 90.4 এক নেশন এক স্টেট।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি, আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো, চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: রাইট, আপনি শুনছেন ঢাকা FM 90.4, স্টুডিও ভিতে 7:13, লাকি 7 আনলাকি 13 না, 7:13। শেষ ঘন্টা চলে আসলাম, আরও কিছুটা সময় আপনাদের সাথেই থাকবো। আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে আমার সাথে জয়েন হয়ে যাবেন। ওকে, আর একটা তথ্য শেয়ার করি। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন numberit.com.bd। আমার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ওকে, গানে যেতে চাই। গানের পর না, গানের আগে একটু অনেক SMS রয়েছে, হোয়াটসঅ্যাপে অনেকে অনেক কমেন্ট করেছে। দিলওয়ালা লিখেছে, জাপান আমাদের এশিয়ার দেশ, শুভকামনা জাপান। অনেকেই আছে যে যারা আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করে না, তারা কিন্তু এইভাবে দলগুলোকে বেছে নেয়, তাই না? যেমন এশিয়ার দল হিসেবে জাপানকে, অনেকে মুসলিম দেশ হিসেবে মরক্কোকে সাপোর্ট করছে। কি হলো গলার মধ্যে কি ব্যাং ঢুকলো নাকি? আচ্ছা, দিলওয়ালা আজকে জাপানের সাপোর্টার, আর আজকে বেশিরভাগ আর্জেন্টাইন সাপোর্টারই হচ্ছে জাপানের সাপোর্টার। ওকে, তারপর আমাদের সাথে জয়েন, আসসালামু আলাইকুম ভাইয়া, অনেকদিন পর জয়েন হয়ে গেলাম, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ছবিটা আমার খুব মনে আছে, কারণ আপনি বউ সাজা, মানে যদি বউ সাজোগো, বউয়ের সাজে একটা ছবি দিয়েছেন, কিন্তু নামটাম কিছুই নেই, আইডির মধ্যেও কিছু লেখা নেই যে আমি নামটা পড়তে পারছি না। তবে সবসময় যারা কমেন্ট করবেন, SMS করবেন, অবশ্যই একটু নাম লিখে SMS করবেন। ওকে, তারপর আমাদের অবসান ভাই জয়েন করেছে। আমি একটা অ্যানালাইসিস করে দেখলাম, ব্রাজিল সমর্থকগুলো তর্ক বিতর্ক করতে ভালোবাসে, তারা একটু জটিল হয়, ঘুরানো পেঁচানো, কোনো না কোনোভাবে তারা একটা যুক্তি দাঁড় করাবে। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকরা তুলনামূলক শান্ত, সহনশীলতা সহজ হয়, পজিটিভ মাইন্ডেড হয়। আচ্ছা, আমি কাউকে কষ্ট দিয়ে বলছি না, এটা শুধু আমার নিজের একটা অ্যানালাইসিস। আচ্ছা, এই ফুটবল নিয়ে এগুলো আমরা একদম বাদই রাখি, হ্যাঁ, এই কদিন, এই 18 তারিখ শেষ হয়ে যাবে জুলাই মাসের, তারপর দেখবেন যে আমি অবসান মুকুল, হ্যাঁ, আমরা সবাই আবার একসাথে, এরকম কিছু না। এই ফুটবল নিয়ে একটু তর্ক বিতর্ক হতেই পারে, তারা যুক্তি টুক্তি যাই দেখ করতে থাকুক। ওকে, আর আসলেই সহনশীল মানুষ ব্রাজিলও আছে, তারা কথা বলে। আসলে ফুটবলের এটা একটা তর্ক বিতর্ক, এটা একটু যারা একটু আমি বলবো যে একটু কমই বুঝে, তারা একটু তর্ক বিতর্ক করে। খেলাধুলা একটু জিনিস থাকতেই পারে, এটা এটা আমি 5টা পেয়েছি, তুমি 2টা 3টা পেয়েছো, কেন এত কথা বলো, এসব কোনো যুক্তিতর্ক কিছু নেই আর কি, এগুলো নিয়ে কথা নেই। আচ্ছা, আর অবসান ভাই সুন্দর একটা লেখা লিখেছে যে, জি ভাই, তাহলে আমারটা একটু বলি। আচ্ছা, আমি SSC, আচ্ছা আমি একটু আগে লেখাপড়া নিয়ে একটা আলোচনা করেছিলাম, তার উত্তরে আমাদের অবসান ভাই লিখেছে, আমি SSC তে সায়েন্স নিয়ে পড়েছি, এগ্রিকালচার নিয়ে 4 বছর ডিপ্লোমা করেছি, এগ্রিকালচারের উপর BSc থার্ড সেমিস্টার পর্যন্ত পড়ে আর পড়া হলো না, ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেল। আচ্ছা, ডিগ্রি পাস কোর্স করলাম, আচ্ছা, ইসলামের ইতিহাস নিয়ে 3 বছর, মাস্টার্স করলাম ঢাকা বাংলা কলেজ থেকে, এত পরে এখন জব করছি কেমিস্ট্রি সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের। আমরা স্টাডি আর জব দুটোই আলাদা, তাই লাইফে সার্ভাইভ করতে হচ্ছে, যদি একটা ট্র্যাকে থাকতাম হয়তো আরও এগিয়ে যেতে পারতাম। আমি কিন্তু এই কথাটাই, অবসান ভাই নিশ্চয়ই আমার কথাটা ধরতে পেরেছে, আমি এই কথাটাই একটু আগে বলার চেষ্টা করেছি যে একটা ভালো সাবজেক্ট কিংবা একটা কিছু নিয়ে পড়তে হবে, এরকম নানা রকম ট্র্যাকে গেলে খুব বিপদ হয়ে যায়। আমার যে ক্লোজ যে মানুষটার কথা বললাম, সে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পরে একটা বাজে সাবজেক্টে পড়ার কারণে তার কোনো কিছু হচ্ছিল না, তারপর আবার সে MBA করে ওইটাকে রিকভার করার চেষ্টা করলো, তারপর যাক এখন অবশেষে একটা ভালো ব্যাংকে তার চাকরি হয়েছে, এটাই শুকর। তো এইভাবে যারা SSC দিচ্ছেন, অবশ্যই ভালো করে পড়তে হবে এবং পরীক্ষার পর একটা ভালো সাবজেক্টে নিয়ে পড়তে হবে, হ্যাঁ, যেখানে হোক আপনি এমন কিছু পড়বেন। এবং আমি বলি, মানে আমি মাঝে মাঝে সার্চ করি রূপকথা কেউ বলি, আমি দেখেছি ধরেন আপনি কিছু একটা ভালো সাবজেক্ট পেলেন না, আপনি কোনো একটা জায়গায় একটা কলেজে ইংলিশে অনার্স করেন, আপনি ইংরেজিতে অনার্স মাস্টার্স করেন, তারপর বিভিন্ন টিচার হওয়ার জন্য আপনি ইংরেজি টিচারের কিন্তু অনেক সংকট, আপনি ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে আপনি টিচিং কোর্স রয়েছে বিভিন্ন, হ্যাঁ এই কোর্সগুলো করলে আপনি কিন্তু যে কোনো একটা স্কুলে ইংলিশ টিচার হয়ে যেতে পারবেন, কিংবা আপনি ফ্রিল্যান্স মানুষদেরকে ইংরেজি পড়াতে পারবেন। হ্যাঁ কতগুলো টিচিং কোর্স রয়েছে যেগুলো কমপ্লিট করলে আপনি একটা সার্টিফিকেট পাবেন, একটা ভালো জায়গায় যেতে পারবেন, এরকম নানা রকম বিষয় রয়েছে। আমার এক বন্ধুর কথা বলি যে লেখাপড়ায় আমার চেয়ে খুব ভালো ছিল না, আমার থেকে নোট নিয়ে পড়তো কিংবা আমার সাজেশন নিয়ে পড়তো, সে অ্যাকাউন্টিং এ পড়েছে নর্মাল কলেজে, কোনো ভালো জায়গা না, ঢাকা ইউনিভার্সিটি না, কিন্তু সে অ্যাকাউন্টিং এত ভালো ছিল করতে করতে তারপর সে এটাকেই ক্যারিয়ার হিসেবে নিয়ে নিল, সে অ্যাকাউন্টিং পড়াতো একদম সবাইকে, এবং পড়াতো মানে কি এখনো পড়ায়, মানে হিউজ স্টুডেন্ট, যে কোনো জায়গার থেকে খালি তার কাছে পড়তে আসতো, হ্যাঁ খুব ভালো স্যার একজন ইংরেজি অ্যাকাউন্টিং এর, এরকম আপনি কোনো একটা সাবজেক্টে মাস্টার হয়ে গেলে দেখবেন যে আপনি আপনার কাছে মানুষজন দৌড়াবে আর কি, আপনি ওগুলো নিয়ে পড়তে থাকবেন। ওকে, এফ এম পোকা ময়মনসিং থেকে লিখেছে গ্র্যাজুয়েশনের পর দুইটা ঝামেলা, লিঙ্ক না থাকলে চাকরি হয় না, প্রেম না থাকলে বিয়ে হয় না। আচ্ছা প্রেমেরটা আমি ধরে নিলাম, প্রেম না থাকলে বিয়ে হয় না এটাও হয়, আপনার কথার সাথে আমি পুরোটা একমত হতে পারছি না, লিঙ্ক না থাকলে চাকরি হয় না এটা একদম ভুল, আমার যেই রক্তের সম্পর্কে যে যার কথা বললাম আমার আপনজন, সে কিন্তু কোনো লিঙ্ক ছাড়া একদমই তার মেধা দিয়ে সে চাকরি পেয়েছে, ভালো লেখাপড়ার কিন্তু কোনো অল্টারনেটিভ নেই, আপনাকে ফেলে দিতে গেলেও তারা কয়েকবার চিন্তা করবে যে তাকে কিভাবে বাদ দিই, মানে এই জিনিসটা কিন্তু তাদের মাথায় আসবে যে এত ভালো একটা স্টুডেন্ট তাকে আমরা কিভাবে বাদ দিই, লেখাপড়ার বিকল্প নেই ভাই যাই বলেন না কেন। তারপর অহনা আমাদের সাথে জয়েন করেছে, ধন্যবাদ ভাই এত সুন্দর করে বোঝানোর জন্য, আচ্ছা আমার সেই কথাটা অনেকেরই ভালো লেগেছে বুঝতে পারলাম, অহনাও আমাকে ধন্যবাদ দিয়েছে তাকে বোঝানোর জন্য। আমাদের অঙ্কুর বড়ুয়া শেষ মুহূর্তে চলে এসেছে, আসসালাম আলাইকুম শুভ সন্ধ্যা ভাই, কেমন আছেন? আমি অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে শুনছি, আপনার সাথেই আছি ভাইয়া, আজকে ব্রাজিলের জয়ের উল্লাসে মেতে উঠবে আমি আশাবাদী, আচ্ছা আমিও দোয়া করি আপনারা জিতে ভালো থাকুন শান্তিতে থাকুন এই প্রত্যাশা করি। ওকে আচ্ছা, তারপর দাদু একটা গল্পে হাত দিয়েছিলাম, জাকারিয়া লিখেছে, তার নাম দিয়েছিলাম সময়ের অপেক্ষায়, প্রথমে অনেক প্রেশার নিয়ে লিখেছি কিন্তু এখন আর ওই লেখার মধ্যে হাত দিতে ইচ্ছে করে না, কি একটা অবস্থা, আসলে আমরা এমন কেন প্রথম এত প্রেশার নিয়ে একটা কিছু চাইলাম একেবারে আগ্রহ কমে গেল বুঝলাম না। আচ্ছা যেটা হলো যে এরকম আমারও হয় যে আমি একবার একটা বই লিখতে গিয়েছিলাম অনেক আগের কথা, তারপর আমি থেমে গেছি, ওই বইটা আর কমপ্লিট করতে পারিনি, তবে আপনি যেটা করবেন যতটুকু লিখেছেন এতটুকু লিখে ফেলে রাখবেন, তার পরবর্তীতে যখন আপনার আগ্রহ জাগবে কিংবা কোনো কিছু মনে হবে তখন আপনি সেটা লিখবেন। আর এই লেখার ক্ষেত্রে এখানে একটা জিনিস যোগ করতে হয়, সেটা হচ্ছে যে একটা কিছু ফেলে রাখলে ওটা পরবর্তীতে না আপনি মাথায় আর পাবেন না, মানে এখন আপনি একটা চিন্তা নিয়ে লিখছেন আপনি পরবর্তীতে এই চিন্তাগুলো হারিয়ে যাবে, তো এই কারণে আমার মনে হয় জোর করে আপনি লেখাটা শেষ করে ফেলেন গল্পটা, হ্যাঁ দেখবেন যে শেষ হয়ে যাবে। ওকে আচ্ছা, আমাকে একটু সাজেশন দিও তো কিভাবে আমার কন্টিনিউ করতে পারি, তোমাকে মনে হয় প্রথম দুইটা পর্ব দিয়েছিলাম। আচ্ছা কন্টিনিউ হচ্ছে লিখে যান, আপনার মন খারাপ লাগলো আপনি যে আমি গল্পটা শেষ করতে হবে এটা হচ্ছে আসল কথা, দেখবেন যে শেষ হয়ে গেছে। ওকে আচ্ছা, কথা না বাড়াই, সময় যেহেতু শেষ হয়ে আসছে আমরা একটা গান শুনে ফিরে আসছি, একটা ইংরেজি গান শুনি, হ্যাঁ

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

রাইট শুনছেন ঢাকা এফএম 90.4 মুকুল আছি আপনার সাথে। আর শুরু হইতে 7:25 বাসা থেকে একটা ফোন এসেছিল, মানে আমার আব্বার যে মোবাইলটা, আমার আম্মার একটা মোবাইল আব্বার একটা মোবাইল, তা আম্মার কাছে দুইটাই থাকে বাটন ফোন আর কি, তা আব্বার নাম্বারটা আমার মোবাইলে আব্বা লিখে সেভ করা। হ্যাঁ, তো হঠাৎ করে মোবাইলে দেখলাম যে মিস কল, পরে দেখি যে আব্বা লেখা, মানে বুকটা একদম কেমন করে উঠে যখন আব্বা নামটা দেখি, মনে হঠাৎ করে আমি ভুলে গিয়েছিলাম যে আমার আব্বা নাই, হঠাৎ করে মনে হলো যে আব্বা ফোন করেছে, আব্বার নামেই লেখা ওই নাম্বারটা কাটিনি আর কি। আম্মা ফোন করেছিল, তো এখন আবার ফোন করলাম, দেখি ধরছে না, হয়তো ব্যস্ত আছে কিংবা কি কারণে ফোন করলো যাই না, তাই গানের ব্রেকে দেখি আরেকবার ফোন দিয়ে দেখবো আর কি। তো এইটাই হয় যে বাবা মা না থাকলে নামটা সেভ করে লিখেছি আব্বার নামে, তা ফোন আসলে আম্মা করলেও আব্বা লেখা ওঠে, কাঁদতেও ইচ্ছা করে না, নামটা চেঞ্জ করবো আম্মা লিখবো তাও লিখতে ইচ্ছা করে না। যাক, এটাই জীবন, মেনে নিতে হবে। আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার এই মন খারাপটা, আমার আব্বার জন্য যে এত মন খারাপ লাগে, আমার যাতে শক্ত থাকতে পারি। আর একটা জিনিস আপনাদের কাছে একটু দোয়া চাই, যে আমি বলেছিলাম যে আমার আম্মার মামাতো বোন, আমার খালা বেশ অসুস্থ, মানে খুবই ক্রিটিক্যাল একটা অবস্থায়, কি ট্রিটমেন্ট করবে ডাক্তাররাও বুঝে পাচ্ছে না, নানা রকম একজন আরেকজনের কাছে পাঠাচ্ছে। আমার খালার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে সুস্থ করে দেয়। এবং আমার আপন মেজো ভাই, আমার ভাইটাও খুব অসুস্থ, গুরুতর অসুস্থ, তা আমি সুশেষ করে যাব, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। আপন ভাই তো খারাপ লাগে, খুব অনেক কিছু করেছে আমাদের জন্য, তো আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়, আমার খালার জন্য দোয়া করবেন। এই দুজন একদম আমাদের আপন মানুষের মধ্যে দুজন এখন অসুস্থ, খুব খারাপ লাগে, চিন্তা হয় খুব তাদের দুজনকে নিয়ে। আল্লাহ আমার খালাকে এবং আমার ভাইকে ভালো করে দিক, এই দোয়া করবেন আপনারা। আচ্ছা, আফিদা ওয়াসিমা লিখেছে, ভাইয়া কেমন আছেন, আপনাকে শুনছি আর টিভি দেখছি। আচ্ছা, একসাথে দুইটা কাজ, টিভিতে খবর দেখি, গান শুনি আর বই পড়ি। আচ্ছা, আমি একসাথে এত কিছু করতে পারি না, অনেকে দেখি যে অঙ্ক করতে করতে করতে গান শুনতো, আমি এগুলো পারতাম না। আমি যখন পেপার পড়ি তখন পেপার পড়ি, যখন খেলা দেখি তখন খেলা দেখি, মানে একসাথে দুইটা আমার পক্ষে সম্ভব না। শিমুনুর, গুড বাই মুকুল মামা, অনেক ধন্যবাদ শিমুনুর, কথা হবে আবারও আগামী সপ্তাহে। রিহাদ আমাদের সাথে জয়েন করেছে, মুকুল ভাই আপনার দোকানে কি 7-Up পাওয়া যাবে, থাকলে 7টা 7-Up দেন তো। আচ্ছা, আমি রাত 11টার সময় গিট্টু মিয়ার কাছে রেখে যাবো নি 7-Up। এখন এখন 7-Up ছোট বোতলগুলো আছে, বড়গুলো আনতে পাঠিয়েছে আর কি, 2 লিটারের। হ্যাঁ, আচ্ছা, 7টা লাগবে আপনার, 7টা 7-Up লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি রাত 11টার মধ্যে আপনাকে পৌঁছে দিব রিয়াদ, ঠিক আছে। আচ্ছা, তারপর অহনা লিখেছে, আমার কেন জানি মনে হচ্ছে কেপ ভার্দে তাদের পরের ম্যাচে প্রতিপক্ষকে 5-2 পরাজিত করবে, বাকিটা আল্লাহ ভালো জানে। আচ্ছা, তার মানে হচ্ছে আর্জেন্টিনাকে 5-2 কেপ ভার্দে হারাবে। আচ্ছা, আমাদের গিট্টু তো খুব খুশি, কিংবা যারা আছেন আর কি ব্রাজিল সমর্থক, যাক এটাই ইয়া, যারা ব্রাজিল সমর্থক তারা বলছে যে আর্জেন্টিনা হারবে, আর আর্জেন্টিনার সমর্থকরা বলছে ব্রাজিল হারবে, দেখা যাক কি হয়। খেলার ফয়সলা হতে হবে মাঠে, আপনার আমার তর্ক বিতর্কে কিছু যায় আসে না। উম্মে রায়হান লিখেছে, মুকুল ভাইয়া আমার অনুরোধের গানটা তো বাজালেন না, চেষ্টা রাখবেন বাজাতে। আর রায়হান, আমি তো ভুলে গেছি কোন গান, একটা বলেছিলেন সুখী মানুষের গান, এই গানটা আমি খুঁজে পাচ্ছি না, মানে আমাদের ভান্ডারের মধ্যে এই গান নেই, অনেক গান কোত্থেকে কোন গান চলে আসে আপনারা শুনেন, আর অনেক গান ইউটিউবে থাকে যেগুলো আমরা FM বাজাই না, তো সুখী মানুষের গান আসলে আমি খুঁজে পাচ্ছি না। তারপর শুভ সন্ধ্যা ভাই, এসকে সালাম আবারও আমাদের সাথে জয়েন করেছিল। শ্যাম্পু লিখেছে, যাদের প্রপোজাল রিজেক্ট করছি তারা অন্য জায়গায় রিলেশনে জড়ালে বুকটা ছেদ করে ওঠেন, ছেদ তো করবেই, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে না, আপনাকে প্রস্তাব দিল আপনি রাজি হলেন না, তারপর আরেক জায়গায় করলে আপনার জলে। আচ্ছা, হৃদয়ের মাঝে হোগলার বার, আমি রাস্তায় বের হলেই প্রায় লক্ষ্য করি অনেক মেয়ে আমার দিকে তাকিয়ে থাকে, হাঁটতে বের হই, বাইক নিয়ে যাই, এমনকি লেগুনা বা CNG থেকেও তাকায়, বিষয়টা আমার কাছে বেশ অস্বস্তিকর লাগে, আসলে এটা কি শুধু আমার সাথে হয় নাকি অন্য ছেলেদের সাথে হয়? বাপ রে বাপ, হৃদয়ের মাঝে হোগলার বেড়া তো খুব গেয়ারে আছে মনে হচ্ছে, এরকমই হয়, মানে ঘটনাটা হচ্ছে যে যখন বয়সকাল কিংবা প্রেমের সময় তখন সবাই দেখেন না যে চুলের বারান্দা থাকে, একটা আমারও একটা চুলের একটা বারান্দা ছিল সামনের দিকে, ঢেউ খেলানো বারান্দা, তো তখন মনে হয় কি যে সবাই বুঝি আমাকে দেখছে। আসলে আমি একটা জিনিস গবেষণা করে দেখেছি, মানে আমি একটা গবেষক তো, ছোটখাটো গবেষণা করে দেখেছি যে আমরা অনেক পোশাক আশাক পরি, নিজে অনেক ইয়ে করি, আসলে না কারো কোনো সময় নেই, কেউ কারোর দিকে তাকানোর এত সময় পায় না, মানে এক নজর একটু দেখলো এটা এটা, আমি এরকম আমাকে কেউ তো বললো না কখনো এত পচার ড্রেস পরে আসলো, নর্মাল একটা শার্ট পরি, একটা টি শার্ট পরে, একটা জিন্স পরে বেরিয়ে যাচ্ছে, এরকম যাচ্ছে, আমি দেখি যে কেউ পাত্তা দেয় না। একটা লাস্ট একটা বিয়ে খেতে গেলাম, বাসার থেকে রূপকথা বলছি যে বাবা ভালো ড্রেস পরে, আমি বললাম না ধর এটা পরে যাই, ভালো লাগতেছে না, গরম এমনিতে যাই এটা পরে, কেউ কিচ্ছু বললো না জানেন। আমি খেয়ে দিয়ে আসলাম, সবাই আমার সাথে ভালো ব্যবহার,
করলো, হাত মিলালো, মানে সবাই তো আমাকে ভালোবাসে, এটা হচ্ছে আসল কথা। মানে আমার পোশাক আশাক নিয়ে তো তাদের মাথা ব্যথা নেই, মানে কেউ কোনো মাথা কামানো না কিছু নাই, সবাই সুন্দর করে হাত মিলালো, কেউ জড়িয়ে ধরলো, আরে মুকুল এতদিন পর দেখা, কেমন আছো মামা, কেমন আছো, এটা কি হয়েছে ভাইয়া, কেমন আছো, এরকম চললো আর কি। হ্যাঁ, তা আমি কিন্তু নর্মালি একদমই যা তা পরে গিয়েছিলাম আর কি। তো এটাই আর কি, এগুলো কোনো ব্যাপারই না, কেউ কাউকে দেখে না, কোনো সময় নাই মানুষের, অনেক ব্যস্ত সবাই। মুকুল ভাইয়া সেসব দিয়ে আছি, সাথে আছি। আচ্ছা রায়হান ধন্যবাদ, তারপর অঙ্কুর বড়ুয়া জয়েন করেছিল, আচ্ছা তবে আরিফ, সব তো খালি ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আছে। আচ্ছা হোয়াটসঅ্যাপ অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি, এটা এসে পড়বো, এর আগে আমি শ্রাবণের একটা গান শুনি। শ্রাবণের মেঘগুলো জোড়ো হলো আকাশে, এরকম চললো আর কি। হ্যাঁ, তা আমি কিন্তু নর্মালি একদমই যা তা পরে গিয়েছিলাম আর কি। তো এটাই আর কি, এগুলো কোনো ব্যাপারই না, কেউ কাউকে দেখে না, কোনো সময় নাই মানুষের, অনেক ব্যস্ত সবাই। মুকুল ভাইয়া সেসব দিয়ে আছি, সাথে আছি। আচ্ছা রায়হান ধন্যবাদ, তারপর অঙ্কুর বড়ুয়া জয়েন করেছিল, আচ্ছা তবে আরিফ, সব তো খালি ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আছে। আচ্ছা হোয়াটসঅ্যাপ অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি, এটা এসে পড়বো, এর আগে আমি শ্রাবণের একটা গান শুনি। শ্রাবণের মেঘগুলো জোড়ো হলো আকাশে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শুনছেন ঢাকা এফএম 90.4। শেষবারের মতো আসলাম আজকে, যেহেতু একটু রোগী দেখতে যাব এই কারণে একটু আগে চলে যাব। আগে কি মানে এখন তো কথা বলতে বলতে আরো সময় চলে যাবে। আর একটা তথ্য শেয়ার করি, সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএস চেইন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, আমরা এর সাথেই থাকুন, নানা রকম অফার সবকিছু জানিয়ে দিলাম। এর মধ্যে হোয়াটসঅ্যাপে আমার সাথে অনেকে জয়েন করেছে। আসসালামু আলাইকুম মুকুল ভাই, আমার মমতাময়ী ভাবি যান। আচ্ছা, আগামী বৃহস্পতিবার, আচ্ছা আগামী গত বৃহস্পতিবার পৃথিবী ছেড়ে চলে গেছে, সবার কাছে দোয়া চাই আমার ভাবির জন্য। মন খারাপ থাকলেও কম বেশি সাথে থাকবো। আচ্ছা রায়হান সৈয়দপুর থেকে, আচ্ছা রায়হান আপনাকে কি বলবো, এটা তো আসলেই ভাবি, আমার বড় ভাবি যেমন মায়ের মতো, মানে আমাদের যেভাবে মানে ছোটবেলায় বিয়ে হয়েছে, ভাবি এসছে ঘরে মায়ের মতোই তার সাথে আমাদের আচরণ ছিল এবং এখনো সেভাবে আদর করে আমাদের। এটা খুবই কষ্টের, আমরা আপনার ভাবির জন্য দোয়া করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আর পৃথিবীটি জগতের নিয়মে এমন, একটু আগেই বললাম না যে আব্বার ফোন দেখে আম্মা ফোন দিয়েছিল একটা কাজে, এই আব্বার নাম্বার থেকে, মানে আব্বার মোবাইলটা আমার কাছে, তা আব্বা লেখা সেভ করা এখনো ওইটাই রয়েছে। তো যখনই আমার ফোন দেয় আব্বা লেখা উঠলেই বুকটা কেমন জানি মোচড় দিয়ে উঠে আর কি। যাক, আপনার ভাবিকে আল্লাহ বেহেশত নসিব করবে এবং আমরাও চলে যাবো। আসলে আসল বাস্তবতা, আমি অনেক কান্নাকাটি করেছি আব্বার মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত, তবে দেখলাম যে আসলে আমাদের সবারই যেতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। মানে রাউন্ড দ্য ক্লক, আমার দাদা ছিল, দাদা চলে গেল, আমার বাবা আসলো, বাবা চলে গেল, এখন আমাদের যুগ, তাই না? এটাই হচ্ছে জগতের নিয়ম। ওকে, আসসালামু আলাইকুম মুকুল মামা, কেমন আছো? 2 তারিখ থেকে আমার HSC পরীক্ষা, দোয়া করো যেন ভালো একটা রেজাল্ট করতে পারি। পড়ার ফাঁকে ফাঁকে তোমাকে শুনছি, পারলে একটা গান প্লে করো হাবিব ভাইদের কণ্ঠে। হাবিব ভাই একটা গান বাজাবো এখনই। সিলেট থেকে ইমরান আহমেদ, জিদান আমি খুশি হব আপনি যদি পড়তে বসেন রেডিওর দিকে, একদমই মনোযোগ। 2 তারিখ মানে একদমই সময় সংকীর্ণ কাছে চলে আসছে, আপনি অবশ্যই লেখাপড়ার দিকে মন দেন। আর সবাইকে আমি, যারা HSC পরীক্ষা, আমার হয়তো দেখা হবে না, পরের সপ্তাহে আমি আসবো, সবাইকে বলে রাখি যে পরীক্ষা শুধু পড়লেই হয় না, শরীরের প্রতি যত্ন নিতে হবে, শরীরের প্রতি। যে আপনি যদি রাতে ভালো ঘুম না হয়, পরীক্ষা হলে দেখবেন যে পরীক্ষা ভালো হয় না। এই কারণেই আগে রিভাইজ টিভাইজ দিয়ে মোটামুটি পরীক্ষার সময় এবং ব্যাগের মধ্যে কাগজপত্রগুলো সব গুছিয়ে রাখবেন রাতেবেলা, একদম অ্যাডমিট কার্ড সহ। এগুলো নিয়ে অনেক হুলস্থুল লাগে, কোন কলম দিয়ে লিখবেন সব কিছু প্লাস্টিকের ফাইলের মধ্যে রেখে দিবেন, তারপর খুব সুন্দর করে আরাম করে একটা ঘুম দিবেন, যে তারপর সকালে উঠে পরীক্ষা দিতে যাবেন আর কি, যখন পরীক্ষা হয়। আর শরীরের প্রতি যত্ন রাখবেন, কেন শরীর ভালো না থাকলে পরীক্ষা ভালো হবে না। আচ্ছা, তারপর জিদান লিখেছে আজকে তো ব্রাজিলের খেলা আছে, তুমি প্রেডিকশন দাও ব্রাজিল 3-2 জিতবে জাপানের সাথে। আচ্ছা, আমি কিছুই বলতে পারছি না, কেননা ছোট দলও অনেক কিছু, আমি কোনো কিছুই বলতে পারছি না, জানি না। তবে জাপান কিন্তু এশিয়ার মধ্যে না শুধু ওয়ার্ল্ডেই এখন খুব ভালো খেলে জাপান আর কোরিয়া, মানে খুব দ্রুত গতির ফুটবল খেলে তারা। আর আমি ব্রাজিল আর্জেন্টিনার, আমি আর্জেন্টিনা সাপোর্টার, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার আমি কোনো তুখোর খেলা এখনো দেখিনি। মানে নর্মাল খেলেছে, জিতেছে বড় দল, কিন্তু আমি খেলার মধ্যে কোনো মানে খুব একটা কঠিন আমি কোনো শৈল্পিক কিছু দেখতে পাইনি, এই কারণে আমি এদের প্রতি আসলে কনফিডেন্ট না। দিলওয়ালা লিখেছে এখন কারেন্ট নাই, অশুভ হাইঞ্জা। আচ্ছা, এদিকে জাপানের কোচ ফাইনালের কথা ভাবছে, মশা কামড়ে অবস্থা নাই, কয়েল কাজ করছে না, দেশটায় নকল কয়েলে ভরে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি ধূপ দেন? ধূপ দিলে মশা চলে যায়? আমরা তো আগে ধূপ দিতাম, আগে একটু ধোয়া হয় কিন্তু মশা টশা সব বেরোয় যায় একদম ধূপ দিলে। যাক, ভালো থাকবেন দিলওয়ালা। আচ্ছা, তারপর আমার একটা গানের, আজকে আর কোনো গানের রিকোয়েস্ট না, যেহেতু আজকে আমি চলে যাব, একটু ইংলিশ ম্যান ইন নিউ ইয়র্ক। আচ্ছা, আমি নেক্সট দিন আপনাকে শোনানোর চেষ্টা করবো। পারফেক্ট ওয়েদার, আচ্ছা শ্রাবণের মেঘগুলো, তা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ওকে, অনেক ধন্যবাদ। তারপর অবসান কি বলতে চায়, আজ আমার আর আপনার যাত্রা একসাথেই শেষ হচ্ছে, আমিও কুমিল্লা পৌঁছে গেলাম, ডিরেক্ট প্রজেক্টে ঢুকে কাজে লেগে পড়বো। বাপরে বাপ, আল্লাহ মাশাল্লাহ, এবং দোয়া করি আপনার জন্য, ধৈর্য সহকারে কাজ করুন, আল্লাহ আপনাকে আরও অনেক দূর নিয়ে যাক এবং এই শক্তি সামর্থ্য দেক আপনাকে, যাতে আপনি সুন্দর করে কাজকর্মগুলো শেষ করতে পারেন। ওকে, আর ফেসবুকে তো যাবার বেলা একটু দেখে যাই যে ফেসবুকে আর কেউ আসলো কিনা, অনেকেই ফেসবুকে আছে। সামান্তা হুট করে কেটে পড়লো, কোন জায়গায় গেল, নাকি 7-Up কিনতে গেল, বুঝতে পারছি না। আচ্ছা, ফেসবুকে আরো কয়েকজন ছিল, আসেন। আরে এত ঝামেলা করে কেন?
আচ্ছা, এর মধ্যে রিহাদ লেগেছে। আচ্ছা মুকুল ভাই, আমি আজ রাত 11টায় 7 আপ খাবো, এই কথাটি জাপানি ভাষায় কিভাবে বলবো? জাপানি ভাষায় কিভাবে বলবেন এটা তো আমার আজকে আর পারছি না এটা উত্তর দিতে। একটু মজা করে বলতে চাচ্ছিলাম কিন্তু মাথার মধ্যে আসছে না আর কি। হ্যাঁ, আপনি খেয়ে ফেললে হবে, থাক দরকার নেই। আচ্ছা, ইমন লেগে সারিয়া চৌধুরী, ইমন লেগেছে, মুকুল ভাই রেডিওর সাথে আমার সম্পর্ক অনেক পুরনো, 2021-22 সালের দিকে রাতের রেডিও নেশা ছিল অন্যরকম, তখন বিভিন্ন আর্যদের শো শুনতাম, এখন আপনার আড্ডাগুলো সেই একই ভালো লাগা তৈরি করে। বাহ, ধন্যবাদ, অনেক খুশি হলাম। আর আপনি যে পুরাতন লিসেনার বলেছেন, আমি তো মনে করছি আরো অনেক আগে, আমি 2007 সাল থেকে রেডিওতে কথা বলি। হ্যাঁ, তারপর উম্মে রায়হান, মুকুল ভাইয়া বাপ্পা, আচ্ছা না, এক আর্টিস্টের দুইটা গান বাজাই না, যেহেতু বাপ্পা মজুমদার একটা গান বাজিয়েছি, নেক্সট দিন শোনাবো আপনাকে ভাইয়া। পূর্ণিমা খাতুন শেষ পর্যন্ত রয়েছে, পূর্ণিমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি। আর আমাদের গিট্টু মিয়া আবারও লিখেছে, যারা আর্জেন্টিনা টিমের সাপোর্ট করে তারা অনেক নজিক দিয়ে সাপোর্ট করে, মুসলিম এশিয়া কেমন করে, দিস ইজ আফা আর্জেন্টিনা টিম। অবশ্যই ভাই, কি সুন্দর করে আফাদের সাপোর্ট দিল, গোল দিল জার্মানি, আফা টিম বলে সেভেন আপ, আফাদের মাথা ব্যথা, এটাই হলো শান্ত প্রকৃতির গুরু। আপনি আফা টিম ভাই আমি প্রেডিকশন করতে পারবেন না। আচ্ছা যাক, গিট্টুকে রাগালাম না, গিট্টু ওই যে ভাবনা টাকা দিয়ে গেছে আমার থেকে, টাকাটা নিয়ে নাও। হ্যাঁ, এই যে 7 আপ কিনে খেতে বলছে তোমাকে। হ্যাঁ, এখন খাও, এখন ছোটগুলো খাও, 250 ml এর গুলো খাও, আর রাতেবেলা 2 লিটার একটা দিবনি। ওকে ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কেউ মন খারাপ করবেন না। আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে অনেক কথা হয়েছে, আমরা আসলে সবাই দিন শেষে ভাই ভাই বন্ধু বন্ধু, এক একজন এক এক দল সাপোর্ট করবে, তর্ক বিতর্ক করবে, এটাই তো ফুটবলের মজা, তাই না, বিশ্বকাপের মজা। তা আজকে এই পর্যন্তই, আর যাবার বেলা প্রতিবারের মতোই বলি, আল্লাহ আমরা সবাই দোয়া করি যে আমাদের কবরবাসী সকল পিতামাতাকে আল্লাহ বেহেস্ত নসিব করুক, এবং যে সকল পিতামাতা জীবিত আছেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এবং নেক হায়াত দান করুক, এই প্রত্যাশা করি। আর যাবার বেলা আপনাদের কাছে আমার ভাই অসুস্থ আর আমার খালা অসুস্থ, দুজনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে, এই হচ্ছে কথা। তাহলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া করি, ইনশাআল্লাহ আগামী সোমবার আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।

0: আছে।
1: কই?
0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান শুনে শুনে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: 104.4 FM.
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: এক নেশন এক স্টেশন।
2: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা এফএম।

0: যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, সংসদে দৃঢ়ভাবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বছরে অন্তত একটি করে গাছ লাগাতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মানোয়ার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরে জনগণের শ্রদ্ধা নিবেদন। চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু। হামলা বন্ধ, হরমুজ প্রণালী নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আগামীকাল কাতারে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইরান। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আজ রাত 11টায় ব্রাজিল জাপানের এবং রাত 2:30টায় জার্মানির মুখোমুখি হবে প্যারাগুয়ে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জাতীয় সংসদ আজ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী সহ অর্থবিল 2026 পাশ করেছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য
1: পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জাতীয় সংসদ আজ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী সহ অর্থবিল 2026 পাশ করেছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত

0: উত্থাপন করলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে তা কণ্ঠ ভোটে পাশ হয়। বাজেট আলোচনার সময় প্রধানমন্ত্রীর দেওয়ার নির্দেশনার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী জাতীয় বাজেটের কয়েকটি প্রস্তাবে সংশোধনী আনেন। এর মধ্যে আগামী পাঁচ অর্থ বছরের জন্য ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী জানান, জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টির প্রেক্ষিতে বিনিয়োগের তথ্য প্রকাশ সংক্রান্ত প্রস্তাবটিও প্রত্যাহার করা হয়েছে। জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় আরও দুটি প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে। এগুলো হল বেশিরভাগ ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন সনদ বাধ্যতামূলক করা এবং বন্টন দলিল ও নামজারি নিবন্ধের জন্য টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিনি আজ জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই কথা বলেন। এর আগে সকালে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনাকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে সহায়তা দেওয়া এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকার উন্নয়নে যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিশেষ করে রাজশাহী ও রংপুর অঞ্চলের মানুষের অন্যতম বড় উদ্বেগের বিষয় পানি উল্লেখ করে তিনি বলেন, নদী খাল ও সেচ অবকাঠাময় বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দেশের দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
1: কৃষি বা কৃষি বান্ধব সরকার, বিএনপি সরকার যখনই সুযোগ পেয়েছে দেশ পরিচালনার সকল সময় নিশ্চিত করার চেষ্টা করেছে যে আমরা দেশের মানুষের পানি যাতে নিশ্চিত রাখতে পারি, পানির প্রবাহ। এবং সে কারণে মানে স্পিকার, বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এই ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখবো, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। মাননীয় স্পিকার, এবার আমি আরেকটু উত্তরের দিকে চলে যাই এবং সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।
0: আগামী পাঁচ বছরে 20,000 কিলোমিটার খাল খনন ও পুনঃখননের মহাপরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত তিন মাসে প্রায় 900 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান 2026-27 সালে প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, আগে বেশ কিছু ভ্যানিটি প্রজেক্ট বা আত্মম্ভরী প্রকল্প গ্রহণ করার মাধ্যমে অহেতুক দেশি বিদেশি ঋণ গ্রহণ করা হয়েছিল, যা এখন জাতির উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, এই সংকটের মুখে তার সরকার দেশের সকল শ্রেণী পেশার মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিতে এই বাজেট প্রণয়ন করেছে। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফেরত আনার বিষয়েও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের করভার লাঘব, কালো টাকা সাধা করার বিতর্কিত বিধান প্রত্যাহার এবং দেশীয় শিল্প ও বেসরকারি উচ্চশিক্ষার প্রসারে একাধিক জনবান্ধব সংশোধনী প্রস্তাব দেন।
1: ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা, এবং সে কারণেই মাননীয় স্পিকার 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4,00,000 টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে 4,00,000 টাকা, 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4,50,000 টাকা এবং 2030-31 কর বছরের জন্য 5,00,000 টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি।
0: ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে পার্বত্য তিন জেলায় তাদের পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডের আয়ের পাশাপাশি পাহাড়ি ও সমতল উভয় অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত ব্যক্তিদের বেতনভোগী আয়কেও করমুক্ত করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের বাজেট অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের দেশের কল্যাণে কাজ করার জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন। আজ মাদারীপুর জেলা চারটি শিক্ষা প্রতিষ্ঠানের 45 জন শিক্ষার্থী বাজেট অধিবেশন দেখতে এলে তিনি এই পরামর্শ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী 29,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

0: রাজধানী শেরেবাংলানগরের বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি নিম গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠানে যুক্ত হন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষক শিক্ষার্থী সহ সকলকে প্রতি বছর বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছের চারা রোপণের পরামর্শ দেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: দেশের প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর শেরেবাংলানগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আয়োজনে 29,000-এর বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে 88,000-এর বেশি গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন শেষে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন,
2: থাকলো প্রত্যেক বছর একটা করে গাছ রোপণ করবে, গাছের চারা রোপণ করবে, সেটা তোমার স্কুলের মাঠের পাশেই হোক, সেটা তুমি যেখানে বাসার যেখানে থাকো তুমি সেখানেই হোক, অর্থাৎ কোনো খালি জায়গা দেখলে যেই জায়গা মানুষের ব্যবহারের জন্য নয় দয়া করে সেখানে একটি গাছ লাগাবে, ঠিক আছে।
1: এ সময় শিক্ষার্থীদের গাছ রোপণে উৎসাহ দিতে শিক্ষকদের আহ্বান জানান তারেক রহমান।
2: শিক্ষকবৃন্দ যারা আছেন আপনাদেরকেও আমি অনুরোধ করব যে স্টুডেন্ট যারা আছে, ছোট স্টুডেন্ট যারা আছে আপনাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে, তাদেরকে দয়া করে আপনারা উৎসাহ দিবেন। যারা শিক্ষক আছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে বর্ষার সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে, কিন্তু দেখুন যে অনুপাতে বৃষ্টি হওয়া উচিত ছিল সেই অনুপাতে কিন্তু বৃষ্টি হচ্ছে না। এখানে আজকে থেকে আমাদের যাদের অভিজ্ঞতা, আজকে থেকে 40-45 বছর আগে বাংলাদেশে যে পরিমাণ আমরা যখন স্কুলে পড়তাম, আমরা যখন ছোট ছিলাম, এই বর্ষাকালে টানা বৃষ্টি হতো, 7-10 দিন ধরে বৃষ্টি হতো, কিন্তু এখন কিন্তু সেই বৃষ্টিটা হচ্ছে না।
1: শুধু আজকের দিন নয়, প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটা করে গাছ রোপণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের গাছ রোপণে উৎসাহ দিতে হবে। স্বাভাবিকভাবে দেশে গাছ যত বাড়বে পরিবেশ তত ঠান্ডা হবে।
2: আজকে ছোট বন্ধু তোমরা যারা আছো, তোমরা যদি প্রতি বছর সারা জীবন যতদিন বাঁচবে তোমরা, আমি চাই তোমাদেরকে একটা অনুরোধ করব, একটা উপদেশ দিব, প্রত্যেক বছর তোমরা একটা একটা করে গাছ প্রত্যেকে রোপণ করবে। তোমরা যদি প্রত্যেকে একটা করে রোপণ করো গাছ, তুমি দেখবে গাছ যখন একটু বড় হবে তখন তোমার বন্ধুর মতন মনে হবে তাকে, এবং ওই গাছটা যত বড় হতে থাকবে তুমিও বড় হতে থাকবে, এবং তোমার পাশাপাশি যখন গাছটা বড় হবে দেখবে যেটা অদ্ভুত একটা ভালো লাগা ফিলিং একটা তুমি পাবে। আজকের দিনটাতেই শুধু আমরা গাছ লাগিয়ে দিনটিকে আমরা শেষ না করে দিই, আমরা চেষ্টা করি প্রতি বর্ষা মৌসুমে মিনিমাম একটা করে আমরা গাছ রোপণ করব।
1: প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উমরা পালন করতে গিয়ে তৎকালীন সৌদি বাদশাকে হাজিদের ছায়ার জন্য নিম গাছ রোপণের পরামর্শ দেন। সে সময় দেশ থেকে প্রায় 1,00,000-এর মতো নিম গাছের চারা পাঠিয়েছিলেন তিনি। এখন গাছগুলোকে সৌদি আরবের মানুষজন নিম গাছ হিসেবে ডাকে না, জিয়া ট্রি নামে ডাকে বলেও জানান প্রধানমন্ত্রী। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: এর আগে প্রধানমন্ত্রী বিএনসিসির এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, দেশের প্রতিটি জেলা উপজেলায় অধিক সংখ্যক তরুণ তরুণীকে অন্তর্ভুক্ত করে বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে সরকার। তিনি বলেন, বিএনসিসিকে যুগোপযোগী ও শক্তিশালী করতে সরকার আরও বেশি বিনিয়োগ ও পৃষ্ঠপোষকতা করবে, যাতে এই বাহিনী আরও অবদান রাখতে সক্ষম হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশ স্লোগান হৃদয়ে ধারণ করে জীবন শৃঙ্খলা মেনে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানী শেরেবাংলানগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তরুণ উদ্ভাবকদের স্টার্ট আপ এবং বিজ্ঞান প্রদর্শনী উদ্বোধন করে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আজকে শিক্ষার্থীরাই পরিবর্তনের অগ্রদূত, তাই নতুন প্রজন্ম এগিয়ে গেলে মূলত বাংলাদেশই এগিয়ে যাবে।
2: বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে, আমরা চাই আমাদের কোন একটা কাজের আউটপুট থাকতে হবে যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে সামনে টেনে নিয়ে যাবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে অন্যান্য সব দেশের সাথে কম্পিটিশনে এগিয়ে রাখবে। তার জন্যই আজকের এই অনুষ্ঠান। যেই কাজগুলো করতে চাইছি সবকিছু তোমাদেরকে ঘিরে, কারণ আমরা আছি, কদিন পরে আমরা থাকবো না, কিন্তু তোমরা থাকবে, তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে, সেটা স্পোর্টসে হোক, সেটা ইনোভেশনে হোক, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন, বাংলাদেশকে ভবিষ্যতে সামনে পৃথিবীতে, ভবিষ্যৎ পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে।
0: প্রধানমন্ত্রী বলেন ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ মানবিক ও সুন্দর দেশ উপহার দেওয়ার লক্ষ্যে তার সরকার পাঠ্যক্রমে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকেও বাধ্যতামূলক করার উদ্যোগ গ্রহণ করেছে। তারেক রহমান জানান, শিক্ষার্থীরা যেন নিজেদের দক্ষ করে গড়ে তুলতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠিত করতে পারে সেজন্য সরকার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তৃতীয় ভাষা শিক্ষা এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ভোকেশনাল শিক্ষা প্রবর্তন করতে যাচ্ছে। এর আগে তিনি সেরা উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজে সব শ্রেণী পেশার মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করারও আহ্বান জানান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি কনুজ শিকদার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাস্তবসম্মত ও টেকসই প্রকল্পের মাধ্যমে দেশ থেকে শিশুশ্রম নির্মূল করতে হবে। তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী জানান, প্রত্যেককে শিশুশ্রম নির্মূলের কাজ শুরু করতে হবে নিজের ঘর থেকে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকার কার্যকর অংশীদারিত্বের ভিত্তিতে এনজিওগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়। তিনি আজ রাজধানীর ব্র্যাক সেন্টার আয়োজিত জিও এনজিও কোলাবরেশন ডায়ালগ শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী, দেশে পাপেট শিল্পের পথিকৃৎ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তফা মনোয়ার আজ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল 90 বছর। এবারে শুনুন মুস্তফা মনোয়ারের জীবন ও কর্ম নিয়ে একটি প্রতিবেদন।
5: পুতুলের আচরে যিনি ক্যানভাসে প্রাণদান করেন আর এক টুকরো প্রাণহীন পুতুলে ফুটিয়ে তোলেন জীবনের স্পন্দন, তিনি মুস্তফা মনোয়ার। বাংলাদেশের শিল্প ও গণমাধ্যম ইতিহাসের এক অনন্য বাতিঘর। 1935 সালের পহেলা সেপ্টেম্বর শরতের আলো ঝলমলে দিনে মাতুলালয় মাগুরার নাকুল গ্রামে জন্ম নেন এই শিল্প সাধক। পৈতৃক নিবাস ঝিনাইদহের শৈলকোপার মনোহরপুর গ্রামে হলেও তার শৈশব কৈশোর কেটেছে প্রকৃতির অবারিত রূপ দেখে। 1965 সালে মেরি মনোয়ারের সঙ্গে গাঁঠ ছড়া বাঁধেন তিনি। সংসার আদৌ করে আসে পুত্র সাদাত ও কন্যা নন্দিনী। বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে স্কটিশ চার্চ কলেজে যাত্রা শুরু করলেও শিল্পের অমোঘ টানে তিনি স্থিত হন কলকাতার চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে। 1959 সালে ফাইন আর্টসে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণালী সমাপন ঘটে তার শিক্ষা জীবনের। এরপর শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় যোগ দিয়ে শুরু হয় তার কর্মজীবন। তবে ক্যানভাসের চার দেয়াল ছাড়িয়ে তার সৃজনশীলতা ডানা মেলেছিল গণমাধ্যমের অসীম দিগন্তে। বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক ও ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার হিসেবে তিনি টেলিভিশনকে দিয়েছিলেন এক শৈল্পিক রূপ। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং FDC-র শীর্ষ পদে থেকে দেশের সাংস্কৃতিক নীতি নির্ধারণে রেখেছেন অগ্রণী ভূমিকা। মোস্তফা মনোয়ার মানেই জড় বস্তুর ভেতর জীবনের সঞ্চার। তিনিই বাংলাদেশে আধুনিক পাপেট বা পুতুল নাচের জনক। তার হাতের জাদুতেই পারুল আর সাত ভাই চম্পার গল্প রূপ নিয়েছিল বিটিভির কালজয়ী পাপেট শো। তার অমর সৃষ্টি মনের কথা, যা টানা 12 বছর শিশুদের শুদ্ধ বিনোদন ও শিক্ষার আলো জুগিয়েছে।
6: খুশি হারিয়ে কি হয়,
7: খুশি হয়ে যায়।
6: খুশি
5: 1971 সালের মহান মুক্তিযুদ্ধে দেশ যখন অবরুদ্ধ, তখন মোস্তফা মনোয়ার পুতুলকে বানিয়েছিলেন প্রতিরোধের হাতিয়ার। শিল্পের এই মহান সাধককে দেশ ও জাতি বারবার বরণ করেছে সর্বোচ্চ সম্মানে। তার ঝুলিতে জমেছে অসংখ্য অর্জনের পালক, একুশে পদক, জৈনুল আবেদিন স্বর্ণ পদক, লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইত্যাদি। মুস্তাফা মনোয়ার কেবল একজন ব্যক্তি নন, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। রেখা, রং আর পুতুলের সুতোয় বোনা তার এই মহাজীবন বাংলাদেশের শিল্প সংস্কৃতির আকাশে চিরকাল এক উজ্জ্বল ধ্রুবতারা হয়েই জ্বলবে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
4: এদিকে আগামীকাল সকালে মুস্তফা মনোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে দেশের বরেণ্য এই শিল্পীকে। এদিকে মুস্তফা মনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন মুস্তফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর এই সংখ্যা চলতি বছরে সর্বোচ্চ। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে গত ২৪ ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৬ জন।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক হামলা বন্ধ ও হরমুজ প্রণালী নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য আগামীকাল কাতারে বৈঠকে বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী ও এর আশেপাশে বেশ কয়েকবার হামলা পাল্টা হামলার পর সম্মতির এই খবর পাওয়া গেল। এই ঘটনায় উভয় দেশই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে। মার্কিন গণমাধ্যমে বলা হয় এখন থেকে এই নৌপথ দিয়ে জাহাজ অবাধে চলাচল করতে পারবে এবং যুদ্ধ বন্ধে নতুন করে শুরু হওয়া আলোচনা অব্যাহত থাকবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, হরমুজ প্রণালী শুধুই তেহরানের অধিকারে রয়েছে। আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩৬ জন বেসামরিক লোক নিহত এবং ১৬০ জনের বেশি আহত হয়েছেন। পাকিস্তান গতকাল সীমান্তবর্তী আফগান প্রদেশগুলোতে বিমান ও স্থল হামলা চালায়। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আজ ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় রাত 11টায় খেলা শুরু হবে। এদিকে রাত 2:30টায় বোস্টনে জার্মানি প্যারাগুয়ের এবং আগামীকাল সকাল 7টায় মেক্সিকোতে নেদারল্যান্ডস মরক্কোর মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 9টা পর্যন্ত রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় সংসদে পাশ হল অর্থ বিল 2026। যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, সংসদে দৃঢ়ভাবে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বছরে অন্তত একটি করে গাছ লাগাতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক, আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আজ রাত 11টায় ব্রাজিল জাপানের এবং রাত 2:30টায় জার্মানির মুখোমুখি হবে প্যারাগুয়ে। খবর শেষ হলো।
1: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
2: Dhaka FM 90.4

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না, এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
3: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আরে
4: মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666। আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লেন কিন্তু।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনি।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666। শুনছেন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: সব ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড বিসে
2: এই ডাক ছড়িয়ে যাক।
1: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছে
4: কই?
3: ঢাকা FM টিউন করেন,
4: তারপর
3: পাবেন
4: কি
3: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সরে সরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: রিমুভ করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 প্লে টক মোর মিউজিক হাউস মিউজিক
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বার আইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছি, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারাইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
3: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাঠে হবে গোলের লড়াই আর রিচার্জে হবে জয়ের লড়াই, কারণ আম্বারআইটি আইপি ফোনে চলছে বিশ্বকাপ অফার। পুরো জুন মাস জুড়ে সর্বোচ্চ রিচার্জকারী 50 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস জেতার বিশেষ সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে অন্তত একবার 100 টাকা রিচার্জ করুন, এরপর পুরো মাস জুড়ে যতবার খুশি যে কোনো পরিমাণ রিচার্জ করে বাড়িয়ে নিন জয়ের সম্ভাবনা। তাই দেরি না করে হাইয়েস্ট রিচার্জকারী হয়েই জিতে নিন আকর্ষণীয় ফিফা ওয়ার্ল্ড কাপ গ্লাস। অফারটি চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: ধুর, আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মন তো খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।
6: ঢাকা এফএম 90.4
3: সারা দেশে
6: সবার সাথে।